আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টস এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। আজ বৃহস্পতিবার, শকাব্দ 1948, 24শে আষাঢ় 1433 বঙ্গাব্দ এবং 9ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। ঘড়িতে এখন সময় সকাল 5:59। শুরু হচ্ছে আজকের অধিবেশন।

এর সাহায্যে সেগুলিকে দূর করো। যদি বিপরীত অভ্যাস গড়ে ওঠে, তাহলে অসৎ চিন্তার অভ্যাস ঠিক চলে যাবে। সর্বদা প্রার্থনা করো যেন অসৎ ভাবনা কোনোভাবেই অন্তরে না আসে, সদগ্রন্থ পাঠের অভ্যাস গড়ে তোলো। শুনলেন অমৃতবাণী, এখন বন্দনা, শিল্পী অশোক তরু বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন বন্দনা, শিল্পী অশোক তরু বন্দ্যোপাধ্যায়। এখন কৃষক ভাইদের জন্য কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আজকে অর্থাৎ 9ই জুলাই বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি থেকে ভারী পরিমাণে হওয়ার রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসের বেগ থাকবে ঘন্টায় 4 থেকে 7 কিলোমিটার। এবারে কৃষি পরামর্শ। কৃষি পরামর্শের ক্ষেত্রে শস্য বিজ্ঞানের যে পরামর্শ আজকে রয়েছে তা হল, এখন খারিফ ধানের বীজ সংগ্রহ, বীজ শোধন এবং বীজতলা তৈরির সময়। এই সময় যেহেতু আমরা ইতোমধ্যে আষাঢ় মাসে প্রবেশ করেছি।

তাই বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েইছে। তাই মৌসুমি বায়ুর প্রভাবে আমরা দেখতে পাই যে পরিমাণ বৃষ্টিপাত হয় তাতে ধানের বীজতলা নষ্ট হয়ে যেতে পারে। তাতে পরামর্শ হিসেবে বলা যেতে পারে উঁচু জমি দেখে ধানের বীজতলা তৈরি করতে হবে এবং জল নিকাশি ব্যবস্থা ভালো করে করতে হবে যাতে অঙ্কুর বেরোনোর সময় জমিতে কোনো রকম জল না থাকে, অর্থাৎ অঙ্কুর বা বীজতলা জলে ডুবে না থাকে। এবারে উদ্যান বিভাগের ক্ষেত্রে যে পরামর্শ আমরা পাচ্ছি, লঙ্কা চাষের ক্ষেত্রে বৃদ্ধি দশা এখন এই সময় কিন্তু সাহেব রোগ বা ফলের পচন ধরে, অবশ্যই জমিতে জল জমা হওয়ার কারণে। জল নিকাশি ব্যবস্থা ভালো করতে হবে এবং বৃষ্টি বন্ধ হওয়ার পরে কার্বেন্ডাজিম আর ম্যানকোজে 25 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে যাতে এই সাহেব রোগ আটকানো যেতে পারে। এতক্ষণ শুনলেন কৃষি পরামর্শ, এখন শুনবেন চাষবাসের টুকিটাকি।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন,
1: ধান চাষে মাজরা পোকার আক্রমণ ও প্রতিকার। বলছেন দীপ সিনহা, সহকৃষি অধিকর্তা, হলদিবাড়ি ব্লক।
2: মাজরা পোকাটাই সবচেয়ে সাংঘাতিকভাবে ধানকে আক্রমণ করে। তো মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য আমাদের প্রথমেই ধান যখন চারা অবস্থায় আমরা রোপণ করি মূল জমিতে, তখনই যদি আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে সেটা চাষি ভাইদের পক্ষে খরচাটাও কম হবে আর সহজেই পোকাটাকে নিয়ন্ত্রণ করা যায়। ধানে যখন আমরা রোপণ করি, মোটামুটি 15-20 দিনের মাথায় দানাদার যে সকল কীটনাশক রয়েছে, যেমন কার্বোফিউরান 3G বা ফিপ্রানিল, এটা একর প্রতি 6-8 কেজি ছড়িয়ে দিলে সেটা মাজরা পোকাকে একটা নিয়ন্ত্রণে আনবে আর কি। এটা একটা প্রাথমিক অবস্থায় কন্ট্রোল করা যায়। পরবর্তীকালে এই রোগের যদি প্রাদুর্ভাব হয়, তখন মাজরা পোকা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের তরল রাসায়নিক রয়েছে, সেগুলো দিয়ে কন্ট্রোল করা যেতে পারে। এই বছর যেহেতু বৃষ্টিপাতের বৈচিত্র্যের জন্য, প্রথমের দিকে একটু অনাবৃষ্টি, পরের দিকে অতিবৃষ্টির জন্য বেশিরভাগ চাষিভাইদের আমাদের উত্তরবঙ্গে ধান লাগাতে এবার দেরি হয়েছে। তাই মূলত 20 অক্টোবর থেকে 10 নভেম্বর, এই 20-25 দিনে এই রোগের প্রাদুর্ভাব হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার মোটামুটি আপনাদের ধানের জমিটা সবসময় পর্যবেক্ষণে রাখতে হবে। ধান যখন শীষ বেরোয় বা পাশকাঠি বেরোয়, পাশকাঠি বেরোনোর সময় যদি আপনারা দেখতে পারেন যে সাদা রঙের পাশকাঠি বেরোচ্ছে, সেই সময় আপনাদের বুঝতে হবে যে জমিতে মাজরা পোকার আক্রমণ হয়েছে। তৎক্ষণাৎ আপনারা দেরি না করে ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন অথবা থাইমেথক্সম বা ক্লোরাল টার্নিপোল, এই টাইপের ওষুধ মোটামুটি 20-25 মিলিলিটার প্রতি ট্যাঙ্কি হিসাবে স্প্রে করতে হবে। আর চাষি ভাইরা একটা কথা অবশ্যই মনে রাখবেন, বিঘা প্রতি যেন 4-5 ট্যাঙ্কি ওষুধ সবসময় যেন স্প্রে করবেন, যাতে প্রত্যেকটা গাছ একদম আগা থেকে গোড়া অবধি সঠিক মাত্রায় ওষুধটা পায়। এছাড়াও আপনারা আলোক ফাঁদ ব্যবহার করতে পারবেন। বিঘা প্রতি 3-4 আলোক ফাঁদ দরকার হয়, যেটা হলুদ রঙের একটা কাগজ থাকে, যেটাতে পোকারা যখন উড়বে ওই সময় আটকে যায় আর কি, পরবর্তীতে ওটাকে নষ্ট করে দিতে হয়। এছাড়াও কিছু বন্ধু পোকা রয়েছে, যেমন ট্রাইকোগার্মা জাপোনিকাম, এই ধরনের বন্ধু পোকা যদি আমরা ছাড়তে পারি জমিতে, সেক্ষেত্রে আমাদের যথোপযুক্তভাবে আমরা এই মাজরা পোকাটাকে নিয়ন্ত্রণ করতে পারবো।
3: এতক্ষণ শুনলেন চাষবাসের টুকিটাকি, এখন আরোগ্য।
4: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
5: আজকের আরোগ্যের বিষয় দাঁত, টিনিয়া, সেতি। কখনো কখনো দাঁত ও টিনিয়া অর্থাৎ ছত্রাকের সংক্রমণ দেখা যায় কারো কারো, তবে সবথেকে বেশি দেখা যায় মাথায় টিনিয়া আর লোমহীন জায়গায় দাঁত। পায়ের বা হাতের আঙুলের ফাঁকে যা দেখা যায় তাকে বলা হয় হাজা অথবা দু পায়ের ফাঁকে। বেশিরভাগ ছত্রাকের সংক্রমণ আংটির আকারে বেড়ে ওঠে, এগুলো প্রায়ই চুলকোয়।

0: মাথায় দাঁত হলে গোল গোল খোসা সমেত দাগ হয়ে চুল পড়ে যেতে পারে। নখে ছত্রাকের সংক্রমণ হলে সেগুলো খসখসে আর পুরু হয়ে ওঠে। এর চিকিৎসা বলতে বোঝায় সাধারণত প্রতিদিন সাবান আর জল দিয়ে খুব ভালো করে ধোয়া। এছাড়া বাড়াবাড়িতে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, আর যতটা সম্ভব সংক্রমণের জায়গাটা শুকনো রেখে বাতাসে বা রোদে খুলে রাখা ভালো। জামাকাপড় ঘেমে গেলেই তা ধুয়ে পরিষ্কার করে ফেলা উচিত। স্যালসালিক অ্যাসিড দেয়া মলম সাধারণত আঙুলের ফাঁকে বা কুচকিতে ছত্রাক সারাতে সাহায্য করে। মাথার টিনিয়া সাংঘাতিক হলে অথবা যে কোনো ছত্রাকের সংক্রমণ খুব ছড়িয়ে গেলে আর একটু দেরি না করে ডাক্তারের কাছেই যাওয়া উচিত। বয়ঃসন্ধির সময় অর্থাৎ 11 থেকে 14 বছর পর্যন্ত বয়সের ছেলেপুলেদের মাথায় টিনিয়া দেখা দিলে তা পরিষ্কার হয়ে যায়। আবার সাংঘাতিক সংক্রমণ হয়ে বড় বড় পুঁজ ভর্তি ফোলা দগদগে ঘায়ের মতন হলে গরম জলের সেঁক দেওয়া উচিত। প্রয়োজনে মাথার ওই অংশের চুল কেটে ফেলা উচিত। গরম জলে সেঁক দেওয়ার পদ্ধতি মোটামুটি সকলেই জানেন, যে জল ফুটিয়ে হাতে সওয়া ঠান্ডা করে নিয়ে কাপড় ভিজিয়ে সেটা নিঙে নিয়ে অসুস্থ চামড়ার ওপর দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আবার কাপড়টা জলে ভিজিয়ে গরম জল নিংড়ে নিয়ে তবে চামড়ার উপর বসাতে হবে। এখন কিভাবে এই ছত্রাকের সংক্রমণ এড়াবেন? দাঁত এবং অন্যান্য ছত্রাকের সংক্রমণ ছোঁয়াচে, ছেলেপিলেদের একজনের থেকে অন্যজনের মধ্যে যাতে না ছড়ায় তার জন্য যার ছত্রাকের সংক্রমণ হয়েছে তাকে অন্যান্যদের সাথে শুতে দেওয়া একদম উচিত নয়। আগে ভালোভাবে না ধুয়ে না পরিষ্কার করে ছোটদের একজনের চিরুনি বা জামাকাপড় অন্যদের ব্যবহার করা ঠিক হয় না। ছেলে মেয়েদের চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ অবশ্যই নেওয়া দরকার। কোনো কোনো লোকের গায়ে কিছু কিছু জায়গা থেকে স্বাভাবিক রংটা চলে গেলে সাদা দাগ দেখা যায়। হাত পা মুখ ও শরীরের ওপর দিকে এগুলো সব থেকে বেশি দেখা যায়। এই স্বাভাবিক রঙের অভাবকেই সেতি বলা হয়। এই রোগ ছোঁয়াচে নয়, তবে বর্তমানে নানান রকমের আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে, এর কোনো ঘরোয়া চিকিৎসা নেই, ফলে ডাক্তারের মতামত মেনে চলাই ঠিক। আরোগ্য আজ এই পর্যন্তই।
1: শুনলেন আরোগ্য। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ির প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন AIR এই অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন ভাবাইয়া সঙ্গীত শিল্পী অঞ্জলি বর্মণ।

শুনলেন ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী অঞ্জলি বর্মন। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন AIR এই অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী রমা মণ্ডল।

শুনছেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। এবারের শিল্পী পীযূষ কান্তি সরকার।

0: শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, এখন শুনবেন প্রত্যুষা।
1: সুপ্রভাত। 2026 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা বর্তমানে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যৌথভাবে অনুষ্ঠিত হচ্ছে। 23তম এই আসরটি 11ই জুন থেকে শুরু হয়েছে এবং আগামী 19 জুলাই পর্যন্ত চলবে। ইতিহাসের বৃহত্তম এই বিশ্বকাপে এবারই প্রথম 48টি দল অংশগ্রহণ করেছে। মোট 104টি ম্যাচ খেলা হচ্ছে। প্রাক্তন চ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছে প্যারাগুয়ে। 2026 সালের ফিফা ফুটবল বিশ্বকাপে এখন পর্যন্ত অনেকগুলো ঐতিহাসিক রেকর্ড, বড় অঘটন এবং রোমাঞ্চকর ঘটনা ঘটেছে। ইতিহাসে প্রথমবারের মতো 48টি দলের এই বর্ধিত আসরে ফুটবল বিশ্ব বেশ কিছু অভাবনীয় মুহূর্তের সাক্ষী হয়েছে। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাগুলো হল, রাউন্ড অফ 32-এর ম্যাচে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন শক্তিশালী জার্মানিকে টাইব্রেকারে 4-3 ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটনটি ঘটায় লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ে। ডাচদের হারিয়ে আরেক ফুটবল পরাশক্তিকে বিদায়ের পথ দেখায় মরক্কো, যা নকআউট পর্বের অন্যতম নাটকীয় ম্যাচ ছিল। টুর্নামেন্টের পরিধি বাড়ায় এবার গোল উৎসব দেখা যাচ্ছে। বিশ্বকাপের পুরো আসরের গোলের পুরনো সব রেকর্ড এবার গ্রুপ পর্ব শেষ হতেই ভেঙে গেছে। গ্রুপ পর্বে মোট 215টি গোল হয়েছে, যা বিশ্বকাপের ইতিহাসে এক অনন্য রেকর্ড।

নকআউট পর্বে ওঠার আগে গ্রুপ পর্বে একটি গোলও হজম না করার কৃতিত্ব দেখিয়েছে কেবল দুটি দেশ, মেক্সিকো এবং স্পেন। স্পেনের গোলরক্ষক উনাই সিমন এবং মেক্সিকোর রাউল রানহেল নিজেদের জাল সম্পূর্ণ অক্ষত রেখে নজির গড়েছেন। এবারই প্রথম বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছিল কিউরাসাও, কেভ ভার্দে, জর্ডান এবং উজবেকিস্তান। এর মধ্যে মাত্র 1,58,000 জনসংখ্যার দেশ কিউরাসাও বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে ছোট দেশ হিসেবে খেলার রেকর্ড গড়েছে। অন্যদিকে গ্রুপ পর্বে কেভ ভার্দে পরাশক্তি স্পেনের সাথে 0-0 গোলে ড্র করে সবাইকে চমকে দেয়। পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এই বিশ্বকাপ খেলে অনন্য উচ্চতায় পৌঁছেছেন। এবারের বিশ্বকাপের অন্যতম এক আবেগঘন এবং অদ্ভুত ঘটনা হল চার জোড়া সহোদর ভাই আলাদা আলাদা দেশের হয়ে খেলছেন। যেমন 20 বছর বয়সী দেজিরে দুয়ে খেলছেন ফ্রান্সের হয়ে, আর তাঁর বড় ভাই গুয়েলা দুয়ে খেলছেন আইভরি কোস্টের জার্সিতে। একইভাবে ইনাকি উইলিয়ামস খেলছেন ঘানার হয়ে এবং তার ভাই নিকো উইলিয়ামস খেলছেন স্পেনের হয়ে। ফুটবলে নানা রকম বিস্ময় তৈরি করছে 2026 ফুটবল বিশ্বকাপ। এখনও এই বিশ্বকাপের অনেকগুলো খেলা বাকি। 19 জুলাইয়ের শেষ খেলা ঠিক করবে মহান এই বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় কে হবে বিশ্বসেরা।

এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ জুলাই মাসের চিঠির বিষয় হাত বাড়ালেই বন্ধু। এ নিয়ে চিঠি লিখেছেন সজল কর্মকার, গ্রাম পোস্ট, আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম থেকে। যদি বন্ধু হও বাড়াও হাত, রাঙা সূর্য বলবে সুপ্রভাত। সত্যি বন্ধুত্বের বন্ধনে কেটে যাবে তমানিশার এই রাত। একাকী জীবন বড়ই যন্ত্রণাময়, বন্ধু বিনে যেন প্রাণ বাঁচে না। মনের কথা বলার মতো বোঝার মতো সঙ্গী চায়, বন্ধুত্বই সেই সেতু। একটা হৃদয়ের গভীর অনুভূতি যেখানে মনের সব অপূর্ণতা দূর হয়ে যায়, বন্ধুত্বই উজাড় করে সবটুকু দেয়, যার জন্য কৃতজ্ঞতার শেষ নেই। একান্ত আন্তরিকতাই সেই পথ চলার সম্বল। কখনো মনে হয় এই দেওয়াটা তার প্রাণের থেকে বেশি। হয়তো আজকের ব্যস্ত জীবনে সুখের দিনে সময় না দিতে পারলেও অন্তত দুঃখের দিনে সঙ্গ দেবে, অন্যের কাছে প্রশংসা করবে, কিন্তু সঠিক পথটা চিনিয়ে দিতে সামনাসামনি সমালোচনা করবে। রাগ করলে ভাত খেয়ে শুয়ে পড়বে, দেখবে রাগ কেটে যাবে। এই কথাটি যে বন্ধুটা বলেছিল, কি জানি সে কোথায়, তাকে কৃতজ্ঞতা নয় আমার ভালোবাসা জানাতে চায়। শুধু হাতটা বাড়িয়ে সব দ্বিধা কাটিয়ে একটু কাছে আসতে হবে, সেও হয়তো আশেপাশে অপেক্ষারত আছে আমারই জন্যে। তবে খুঁজে নিতে হবে সত্যিকারের বন্ধু, যে জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে কথা বলবে, চিনতে ভুল করলে ফাঁসতে হবে, বন্দুক হয়ে জীবনকে তছনছ করে দেবে। সত্যিকারের বন্ধুই আসল জীবনীকার, সব সমস্যার সমাধান। মনে পড়ে ছেলেবেলায় বিকেল গড়িয়ে সন্ধেবেলা পরস্পর বিদায়, রাতে পড়তে বসতে হবে, মনটা খারাপ হয়ে যেত। সত্যি বন্ধু হারালে পৃথিবীটা খাঁ খাঁ করে, চারিদিকে যেন মরুভূমি ধুধু। লিখেছেন সজল কর্মকার, গ্রাম পোস্ট, আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম থেকে।

সোমা রায় গ্রামপোস্ট জাড়া জেলা পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, বন্ধুত্বের কোনো বয়স ধর্ম বর্ণ বা সীমানা হয় না। আমাদের চারপাশে অনেক মানুষ নিঃসঙ্গতায় ভোগে, সংকোচের কারণে হয়তো কারো সঙ্গে কথা বলতে পারেন না। এই পরিস্থিতিতে যদি কেউ নিজে থেকে হাসি মুখে তার দিকে এগিয়ে যায় বা দুটো সান্ত্বনার কথা বলে, তবে মুহূর্তেই বন্ধু হয়ে যায়। আধুনিক প্রযুক্তি ছোঁয়ায় ও কর্মব্যস্ততায় মানুষ ক্রমশ আত্মকেন্দ্রিক ও স্বার্থপর ও অহংকারী হয়ে যাচ্ছে, ফলে একাকিত্ব ও বিষাদ তাদের জীবনকে গ্রাস করছে। একমাত্র বন্ধুই পারে তাদের এই সংকটে সহায় হতে। তাই সংকোচ দ্বিধা ঝেড়ে স্বার্থের ঊর্ধ্বে উঠে পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার হাত বাড়িয়ে দিলেই

জীবন হয়ে ওঠে অর্থপূর্ণ ও আনন্দময়। আমাদের বাড়ির সংলগ্ন দোকানের বারান্দায় রোজ এসে বসত শতছিন্ন পোশাক পরা রহমান। এটা আমার এলাকা এই বলে সে সারাক্ষণ বিড়বিড় করত। খেতে দিলে খেত। আমাদের বাড়ির ডাক্তারবাবুকে দিয়ে পরীক্ষা করাতে তিনি কিছু ওষুধ দিয়ে বলেছিলেন, এগুলো ঠিকমতো খাওয়ালে রহমান সুস্থ হতেও পারে। তিন মাস নিয়ম করে ওষুধ খাওয়ানোর পর রহমানের স্মৃতি ফিরে এসেছিল। কয়েক বছর আগে রাজনৈতিক হামলায় কেশপুর থেকে বাড়ি ছাড়া হয় সে। তারপর থেকেই এই দশা। এখন রহমানের একমাত্র বিশ্বস্ত বন্ধু আমরা। একটু সদিচ্ছা ও স্বার্থশূন্য বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতেই কেশপুর ও জাড়ার মধ্যে দূরত্ব ঘুচে গেছে, ঘুচে গেছে ধর্মের প্রভেদ। যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবেই রাত। লিখেছেন সোমা রায়, গ্রাম পোস্ট জাড়া, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। অলোক কুমার পাল আপনি লিখছেন মহাতাবপুর, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোনের স্ক্রিনে আটকে থাকা জীবনে বন্ধু শব্দটির পরিধি কেবল দুই মানুষের ব্যক্তিগত সম্পর্কের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। প্রযুক্তির কল্যাণে দূরত্ব ঘুচে গেছে ঠিকই, কিন্তু আমরা এক অদ্ভুত বিচ্ছিন্নতায় ভুগছি। অথচ একটু খেয়াল করলেই দেখা যায় আমাদের চারপাশ জুড়ে ছড়িয়ে আছে এক বিশাল বন্ধুত্বের জগৎ, যা আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। প্রকৃতি আমাদের সবচেয়ে প্রাচীন ও নিঃস্বার্থ বন্ধু। শহরের যান্ত্রিক কোলাহলের মাঝে একটি ছোট্ট চারাগাছ, ভোরের স্নিগ্ধ হাওয়া কিংবা বিকেলের পড়ন্ত রোদ, এরা কোনো চাহিদা ছাড়াই আমাদের মানসিক প্রশান্তি যোগায়। যখন মানুষ একা বোধ করে, তখন বইয়ের পাতায় লেখা অক্ষরগুলো হয়ে ওঠে সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী, যে আমাদের নতুন দিগন্তের সন্ধান দেয়। সমাজ বা পারিপার্শ্বিকতাও আমাদের বন্ধু। আমাদের প্রতিটি কাজে, বিপদে বা উৎসবে যে অদেখা মানুষগুলো পাশে দাঁড়ায়, তারাও বন্ধুত্বেরই অন্য রূপ। আসলে বন্ধু কেবল রক্তমাংসের মানুষ নয়, বন্ধু হলো সেই নির্ভরতা যা আমাদের একাকিত্ব দূর করে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়। ডিজিটাল মুঠোফোনের ভিড়ে আমরা যদি প্রকৃতির সবুজ পাঠ্য বইয়ের জগৎ এবং পারিপার্শ্বিক মানুষগুলোর দিকে হাত বাড়াই, তবেই বুঝতে পারব বন্ধুত্বের ছায়া আমাদের চারপাশে কত নিবিড় হয়ে মিশে আছে। প্রকৃত বন্ধু তো তারা যারা আমাদের নিঃসঙ্গতা দূর করে প্রাণের স্পন্দন জাগিয়ে রাখে। লিখেছেন অলোক কুমার পাল, মহাতাবপুর, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। মনোমিতা চক্রবর্তী করলা ভ্যালি চা বাগান, মোহিতনগর, জলপাইগুড়ি থেকে লিখছেন, আমরা চেষ্টা করলে জীবনে অর্থ, নাম, যশ, প্রতিপত্তি সবই একদিনে অর্জন করতে পারি, কিন্তু প্রকৃত বন্ধু কি সহজে অর্জন করতে পারি? আমার মনে হয় প্রকৃত বন্ধু অর্জন করা কঠিন হলেও অসম্ভব নয়। হাত বাড়ালেই বন্ধু, এই কথার অর্থ বন্ধুত্ব দূর আকাশের চাঁদ তারার মতো কোনো বিষয় নয়, একটা আন্তরিকতা, বিশ্বাস ও সহমর্মিতার হাত বাড়ালেই সত্যিকারের বন্ধুত্ব গড়ে উঠতে পারে। বন্ধু মানে শুধু স্কুল কলেজের সহপাঠী নয়, যে আমাদের বিপদে পাশে দাঁড়ায়, দুঃখে সান্ত্বনা দেয় এবং আনন্দে হাসে, সেই প্রকৃত বন্ধু। পরিবারের যে কেউ যেমন আমাদের বন্ধু হতে পারে, আবার পাড়া প্রতিবেশী বা কোনো অচেনা মানুষও কিন্তু বন্ধু হয়ে উঠতে পারে। আমি ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, তাই তাঁদের সঙ্গে সেভাবে বন্ধুত্ব গড়ে ওঠেনি, কিন্তু আমার দিদি ও ভাইয়ের সঙ্গে গভীর বন্ধুত্ব তৈরি হয়েছে। স্কুলে পড়াকালীন আমার সহপাঠীদের সঙ্গে সুন্দর বন্ধুত্ব যেমন গড়ে উঠেছে, পরবর্তীতে কর্মজীবনেও অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। এতেই আমি বুঝেছি বন্ধুত্ব করতে যেমন জাত, ধর্ম, বয়স লাগে না, তেমনই বন্ধু খুঁজতে দূরেও যেতে হয় না। আমার মনে হয় প্রকৃতিও আমাদের পরম বন্ধু। গাছ, নদী ও আকাশ নিঃস্বার্থভাবে আমাদের অনেক কিছু দেয়, তাই তারাও আমাদের বন্ধু। আসলে বন্ধুত্ব করতে খুব বেশি কিছু লাগে না, শুধু লাগে শুধু একটা খোলা মন। আজকের ব্যস্ত জীবনে আমরা মোবাইল নিয়ে এতটাই ব্যস্ত যে মন খুলে কথা বলার সময় পাই না, অথচ একটু আন্তরিকতাই আমাদের সত্যিকারের বন্ধু খুঁজে পেতে সাহায্য করে। নিজে ভালো বন্ধু হয়ে উঠলেই চারপাশের মানুষগুলো আমাদের বন্ধু হয়ে যাবে, কারণ হাত বাড়ালেই যে বন্ধু মেলে। লিখেছেন মনোমিতা চক্রবর্তী, করলা ভ্যালি চা বাগান, মোহিতনগর, জলপাইগুড়ি থেকে। দিলীপ কুমার দত্ত, রাঙামাটি, মধ্যপাড়া, মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, শুধুমাত্র হাত বাড়ালেই যে সবাই প্রকৃত বন্ধু হবে।

তা নয়। তবে বন্ধুত্ব শুরু করার জন্যে প্রথমে একটু নিজের থেকে একটু আগ্রহ বা হাত বাড়ানো ভীষণ জরুরি। নিজের থেকে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে, পাশে দাঁড়ালে এবং বিপদে ভরসা দিলে সাধারণত ভালো বন্ধু পাওয়া সম্ভব। তবে সত্যিকারের মনের মতো বন্ধু পেতে গেলে কিছুটা কঠিন এবং সময়ের ব্যাপার। আমাদের জীবনে সবাই বন্ধু হয় না, কেউ কেউ বন্ধু হয়। মনের মতো বন্ধু পেতে গেলে পারস্পরিক বোঝাপড়া এবং বিশ্বাসের প্রয়োজন, যা একদিনে তৈরি হয় না। আমি আমার জীবনে দেখেছি হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায়, কেবল ছেলেবেলায় যখন আমরা স্কুল কলেজে পড়ি, তারাই আমাদের প্রাণের বন্ধু হয়, তারপর আর কেউ হয় না। তাই এ ব্যাপারে সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর উক্তি বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বলেছেন, বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল কলেজেই, প্রাণের বন্ধু, তারপর আর না, আর না, সারা জীবনে আর না। জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়, তারা দুরকমের, এনিমি আর নন এনিমি। নন এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়। আমরা বন্ধুত্বের সংজ্ঞা অনেকে অনেকভাবে দিতে পারি, কিন্তু বন্ধুত্বের আসল কথা হল, পৃথিবীতে যত সম্পর্ক আসে আর যায়, তার ভিড়ে সত্যিকারের বন্ধু সেই আলো, যে কখনো নিভে যায় না, সবসময় পাশে থাকে। আমার কাছে সেই হলো আমার আসল প্রকৃত বন্ধু, যে আমার কোনো দোষ দেখে কেবল আমাকে জানায় এবং আমাকে ঠিক পথে নিয়ে যায়, কিন্তু অন্যের কাছে আমার সম্পর্কে কোনো কুৎসা রটায় না। হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায়, কিন্তু সবাই বন্ধু হয় না। ভালো বন্ধু হল আয়নার মতন, আমি যখন কাঁদি তখন সে হাসে না। লিখেছেন দিলীপ কুমার দত্ত, রাঙামাটি মধ্যপাড়া, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর থেকে। মীরা দাশগুপ্ত বাবুপাড়া শিলিগুড়ি থেকে লিখছেন, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। হ্যাঁ, তোমাকেই বলছি প্রত্যুষা, তুমি আমার নিত্যদিনের প্রভাতের সাথী। তোমার একজন প্রগাঢ় শ্রোতা হয়েই আমার দিন যাপন শুরু হয়। যাক সে কথা, তোমার এ মাসের বিষয়কে নিয়ে এবার চর্চায় আসি। আমরা যদি সবাই স্নেহপরায়ণ, শ্রদ্ধাশীল, সহানুভূতিপূর্ণ, অন্যের প্রতি আন্তরিকভাবে নির্ভরযোগ্য হতে পারি, তবেই তো একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়। কিন্তু বাস্তব অভিজ্ঞতার নিরিখে তা কি সর্বদা সম্ভবপর হয়? বিশেষ করে বর্তমান সময় দাঁড়িয়ে এক চিরন্তন, স্থির, শান্তিপূর্ণ, অপরিবর্তনীয় বন্ধু পেতে হলে নিজেকে আগে শুদ্ধিকরণ করা প্রয়োজন। কারণ কথায় আছে, সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। এই কথার সাথে আমরা যেন নিজেদের না মিলাতে পারি, তবেই আমরা হাত বাড়ালেই সবাইকে আপনজন বা বন্ধু মনে করব। কৈশোরের বন্ধুত্ব সরল মনের ভাব আড়ির সম্পর্ক, যা সারা জীবন সুখের স্মৃতিতে অমলিন থাকে। এই মনোময় ও ইন্দ্রিয় সর্বস্ব জীবনে সবচেয়ে মহত্তর যদি অহংবোধ থাকে, দূর হটাও। তা কি হঠাৎ করে সম্ভব? আধ্যাত্মিক ভাব যদি অন্তর দিয়ে উপলব্ধি করে তার প্রতিটি কর্মে যদি প্রয়োগ করা যায়, তবেই তো সম্ভব। আজ সমাজ ও দেশের সর্বত্র নোনা সম্পর্ক তৈরি হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে হয়তো কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়েছে, তবুও সাধারণ ক্ষেত্রে আমি ও আমার এই শব্দ দুটিকে এত গুরুত্বপূর্ণ করে তোলা হয়েছে যে চাচা আপন প্রাণ বাঁচা, এটাই আমাদের অনেক সময় সম্পর্ককে বন্ধুত্বহীন করে তোলে। আমরাই বিশ্ব ব্রহ্মাণ্ডের পৃথিবী নামক গোলাকার পিণ্ডের উপর ঘুরে চলেছি। নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে এই নীল আকাশ। এরই মাঝে আমাদের জীবনের সার্থকতা সেখানেই যেখানে সর্বপ্রকার কলুষতা ত্যাগ করে সবার সাথে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ থাকতে পারি। কবির ভাষায়, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। লিখেছেন মীরা দাশগুপ্ত বাবুপাড়া শিলিগুড়ি থেকে। জগন্ময় চট্টোপাধ্যায় শিবপুর বেতাইতলা হাওড়া থেকে লিখছেন, হাত বাড়ালেই বন্ধু হলো ঘড়ির দুটো কাঁটা, মানুষকে তো সেই শেখায় সময় মতো হাঁটা। হাত বাড়ালেই বন্ধু হলো সূর্য ওঠা ভোর, নতুন আলোয় খুলে যাওয়া প্রকৃতি মায়ের দোর। হাত বাড়ালেই বন্ধু হলো জন্মভূমির মাটি, মায়া আদরে ভরপুর যা সোনার থেকেও খাঁটি। হাত বাড়ালেই বন্ধু হলো বর্ষাকালের ছাতা, সযত্নে যে আগলে রাখে নানান স্মৃতির পাতা। হাত বাড়ালেই বন্ধু হলো শিশির ভেজা ঘাস, শিউলি ফুলের সুবাস আর শরৎ ঋতুর কাশ।

শীতকালেতে রোদটা যখন কষ্ট করেই আসে, আহা, নিঃস্বার্থ বন্ধু যেন রয়েছে সবার পাশে, বহুরূপী আর বন্ধুরূপী সদাই থাকে দুজন। সমস্যা কিন্তু চিনতে শেখায় সুজন এবং কুজন। হাত বাড়ালেই বন্ধু হলো নিজের মনন শক্তি, তাতেই থাকুক বিশ্বাস আর থাকুক অটুট ভক্তি। লিখেছেন জগন্ময় চট্টোপাধ্যায়, শিবপুর বেতাইতলা, হাওড়া থেকে। আমাদের বাংলা ভাষায় বন্ধুর অনেক প্রতিশব্দ আছে, সখী, সই, মিতা, সাঙ্গাত, দোসর প্রভৃতি। সকলের জীবনে ঘিরে রয়েছে ভালো মন্দ বন্ধুরা। ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত গভীর বন্ধুত্বের সন্ধান পাওয়া যাবে আমাদের আশেপাশে। জীবনের একটা অংশ জুড়ে থাকে বন্ধুত্বের রঙিন দিনগুলো। তবে বর্তমানে হিংসায় উন্মত্ত পৃথিবীতে ভালো বা সত্যিকারের বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ভালো বন্ধুত্ব মানেই যে কোনো বিপদ, দুঃখ, কষ্ট বা খুশির মুহূর্তগুলোতে পাশে থাকা, না বলা কথা বলার সঙ্গী হওয়া, পিএনপিসির সঙ্গী হওয়া, বিচ্ছেদে আপনজন হওয়া। জীবনে ভুল বন্ধুত্বের দিকে হাত বাড়ানো মানে জীবনটাই নষ্ট হয়ে যাওয়া। হাজার হাজার মিথ্যে ও স্বার্থপর বন্ধুর তুলনায় একজন সত্যিকারের বন্ধুই যথেষ্ট। মিসাইল ম্যান, ভারতরত্ন, প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের উক্তিটি এই মুহূর্তে মনে পড়ছে। একটি বই 100টি ভালো বন্ধুর সমান হতে পারে, কিন্তু একজন ভালো বন্ধু পুরো লাইব্রেরির সমান। আপনার মনেও যদি বন্ধুত্ব নিয়ে এসব ভাবনাগুলো উঁকি দেয়, তাহলে আর দেরি কেন? জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে হাত বাড়ালেই বন্ধু। চিঠি লিখবেন AIR@PRATYUSHA@gmail.com এই ঠিকানায়, অথবা ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। চিঠি লিখবেন সহজ ভাষায় এবং 200 শব্দের মধ্যে। মনে রাখবেন, জুলাই মাসের প্রত্যুষার বিষয় ভাবনা, হাত বাড়ালেই বন্ধু।

0: প্রত্যুষা আজ এ পর্যন্তই, প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।
1: শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় সোমনাথ দাস। এবারে শ্রোতা বন্ধুদের জন্য আজকের যে পরবর্তী অনুষ্ঠানগুলি রয়েছে আকাশবাণী প্রচার তরঙ্গ এবং বিবিধ ভারতী প্রচার তরঙ্গের, তার সম্পর্কে জানিয়ে রাখি। আজকে আকাশবাণী শিলিগুড়ি প্রচার তরঙ্গে যে অনুষ্ঠান রয়েছে তা হল সকাল 7:45 নজরুল গীতি, সকাল 8:30 হ্যালো আকাশবাণী, সকাল 9:00 আধুনিক গান, সকাল 9:30 শাস্ত্রীয় সঙ্গীত, সকাল 10:00 শ্যামা সঙ্গীত, সকাল 10:20 অতুল প্রসাদের গান, সকাল 10:30 বিজ্ঞাপনদাতাদের দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT উমঙ্গ পর্ব 1324, সকাল 11:00 কিছু কথায় কিছু গানে, সকাল 11:30 বিদ্যার্থীদের জন্যে, দুপুর 12:05 কথায় সুরে, দুপুর 1:00 মহিলা মজলিশ। বিবিধ ভারতী প্রচার তরঙ্গে যে অনুষ্ঠানগুলি পরবর্তীতে রয়েছে, সকাল 7:30 রয়েছে হাম হে রাহি প্যার কে, সকাল 8:15 ত্রিবেণী, সকাল 8:30 চিত্রালোক, সকাল 9:00 লাইভ ফোনের অনুষ্ঠান ইন্দ্রধনু, সকাল 10:00 আজকে মেহমান, সকাল 11:00 লাইভ ফোনের অনুষ্ঠান চয়নিকা, দুপুর 12:05 ইয়াদুকি মেহফিল, দুপুর 1:00 সুরেলা সাফর, দুপুর 2:00 ত্রিবেণী, দুপুর 2:30 সদাবাহার নগমে, দুপুর 3:00 সখী সহেলি, বিকেল 4:00 হ্যালো ফরমাইশ। এই ছিল আকাশবাণী কেন্দ্র এবং বিবিধ ভারতী কেন্দ্রের অনুষ্ঠান সম্পর্কে কিছু তথ্য। এবারে শ্রোতা বন্ধুদের জানিয়ে রাখব আজকের ট্রাফিক বুলেটিন, অর্থাৎ যান চলাচলের খবরাখবর।

দার্জিলিং মোড় ক্রসিং সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলছে। এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সুতরাং অবশ্যই আমাদের সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে। 10 নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় এবং 10 নম্বর জাতীয় সড়ক সালুগাড়া, এই দুই স্থানেই রাস্তা মেরামত এবং উন্নয়নমূলক কাজ চলছে। সুতরাং নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে, ধীর গতিতে যানবাহন চলাচল করতে হবে। শাহুডাঙ্গি আংবাড়ি সংযোগ সেতু তিস্তা ক্যানেল ক্যানেল মোড়ের কাছে নতুন সেতু নির্মাণের কাজ হচ্ছে, তাই সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোপা শিলিগুড়ি আমবাড়ি শাহুডাঙ্গি মধ্যে যাতায়াতকারী যে সমস্ত ব্যক্তিত্বরা রয়েছেন, তারা নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করবেন। আজ বাগডোগরা হাট থেকে বাগডোগরা সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীর গতি হবে। ইক্তিয়ারশাল হাট আশিগড় দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীর গতিতে হবে। বলরাম হাট ক্যানেল রোড বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীর গতিতে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিমানবন্দরগামী পথ, এনজিপি স্টেশনগামী পথ এবং এই ধরনের ব্যস্ত পথগুলিতে যতটা সম্ভব বিকল্প পথ বা বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে, কারণ আমরা জানি বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজের জন্য কতটা যানজটের এখন সম্মুখীন হতে হচ্ছে সকলকেই। এছাড়া মাথায় রাখতে হবে শহরের দিকে পণ্যবাহী যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সিকিম ও কালিম্পংয়ের দিক থেকে আগত পণ্যবাহী যানবাহন চম্পাশাড়ি ও দার্জিলিং মোড়ের পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। বাগডোগরার দিক থেকে পরিবহন নগর আগত পণ্যবাহী যানবাহন দার্জিলিং মোড় ব্যবহার না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করা যেতে পারে। এই ছিল আজকের যান চলাচলের খবরাখবর, অর্থাৎ ট্রাফিক বুলেটিন। আর কিছুক্ষণের মধ্যেই আপনারা শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের সম্প্রচার বাংলা সংবাদ, এবং তারপরেই আপনারা শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের সম্প্রচার স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন। ভারত ও মায়ানমারের মধ্যে 23তম জাতীয় পর্যায়ের বৈঠকে উভয় পক্ষ সন্ত্রাসবাদ, মাদক পাচার, অস্ত্র চোরাচালান, সাইবার অপরাধ দমনের সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে। চলতি অর্থবর্ষে ভারতের 7% বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এর ফলে ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল অন্যতম অর্থনীতির খেতাব ধরে রাখবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির অবসান ঘোষণার পরে ইরানের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনা। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার কড়া জবাব দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন ট্রাম্প। পুনে ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে কন্যাকুমারীর 17 বছরের অশ্বথ এস দেশের 98তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের খেলা। আসছি বিস্তারিত খবরে। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ

0: মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। ভারত অস্ট্রেলিয়ার সুসংহত কৌশলগত অংশীদারিত্বে প্রধানমন্ত্রীর এই সফর নতুন গতি সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। শ্রী মোদী ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামে অংশ নেবেন। দুদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যেও বক্তব্য রাখবেন তিনি। মেলবোর্নে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে সেদেশের প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলবেন। উল্লেখ্য, তিন দিনের সফরে গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেলবোর্ন পৌঁছন। সেদেশে পৌঁছানোর পরে ভারতীয়রা যেভাবে তাঁকে স্বাগত জানিয়েছেন সেজন্য প্রধানমন্ত্রী তাদেরকে ধন্যবাদ জানান। অস্ট্রেলিয়ায় ভারতের হাইকমিশনার নাগেশ সিং বলেছেন, শ্রী মোদী তৃতীয়বারের জন্য অস্ট্রেলিয়া সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। অভিন্ন কৌশলগত স্বার্থ এবং অংশীদারিত্ব বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা মজবুত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন। নতুন দিল্লিতে বৈঠকের পর শ্রী চৌহান সাংবাদিকদের জানান, এপ্রিল মাসের গোড়ার দিকে তৈরি হওয়া এল নিনো পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুতি শুরু করেছে। এল নিনো নজরদারি সেল, রাজ্য কন্ট্রোল রুম এবং নোডাল আধিকারিকদের মাধ্যমে ফসল বোনা, চাষ এবং বাজারজাতকরণের ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। বর্ষা পিছিয়ে যাওয়ায় অড়হর, সয়াবিন, তুলো এবং অন্য ফসল চাষের ওপর প্রভাব পড়েছে। কম জল ও সময় লাগতে পারে এমন ফসল চাষ করার ওপর জোর দিয়েছেন শ্রী চৌহান।
1: जुलाई की अच्छी बारिश से बोनी की संभावनाएं बढ़ गई है। अब बोनी और तेजी से होगी। कल तक 350,85,000 हेक्टेयर में बोनी हुई है। मानसून में देरी के कारण तुअर, सोयाबीन और कपास पर थोड़ा प्रतिकूल बोनी पर प्रभाव पड़ा है। अब किसानों को यह सलाह दी जा रही है कि इनकी जगह मक्का, बाजरा और मूंग जैसी फसल जो कम समय में आ जाती है उनकी बुआई को प्राथमिकता दें।
0: ভারত ও মায়ানমারের মধ্যে 23তম জাতীয় পর্যায়ের দুদিনব্যাপী বৈঠকটি নতুন দিল্লিতে শেষ হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, উভয় পক্ষ সন্ত্রাসবাদ, বিদ্রোহ, মাদক পাচার, অস্ত্র চোরাচালান, মানব পাচার, বন্যপ্রাণী পাচার, সাইবার অপরাধ এবং অন্যান্য সংগঠিত অপরাধের ক্ষেত্রে আন্তঃসীমান্ত অপরাধ দমনে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে। যৌথ নিরাপত্তাজনিত ক্ষেত্রে তথ্যভিত্তিক আদান প্রদান এবং কার্যক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও দুপক্ষই একমত হয়েছে। অন্যদিকে বৈঠকে ভারত মায়ানমার সীমান্ত এলাকার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে এবং সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে উভয়ই একমত হয়েছে। উভয় পক্ষই তাদের নিরাপত্তাজনিত ক্ষেত্রে বিরুদ্ধ কাজের জন্য নিজের ভূখণ্ডকে ব্যবহার হতে না দেওয়ার উপর জোর দিয়েছে। কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প এবং ভারত মায়ানমার থাইল্যান্ড ত্রিপাক্ষিক মহাসড়ক প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য একত্রে কাজ করার গুরুত্বের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। এই আলোচনায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এবং মায়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মায়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রকের ডেপুটি মিনিস্টার মেজর জেনারেল মিন্থু। রাষ্ট্রসংঘ, ব্রিক্স সহ বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা আরও জোরদার করতে ভারত ও রাশিয়া তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমনে ভারত রাশিয়া যৌথ কর্মী গোষ্ঠীর চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম সিবি জর্জ এবং রাশিয়ার উপবিদেশমন্ত্রী দিমিত্রি লিউবিনস্কি যৌথভাবে সভাপতিত্ব করেন। উভয় পক্ষই আন্তঃসীমান্ত সন্ত্রাসসহ সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছেন। সন্ত্রাসবাদ, জঙ্গি গোষ্ঠী ও তাদের সহযোগী সংগঠন গুলোর বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৈঠকে দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিষয়ে নিজেদের মূল্যায়ন ভাগ করে নিয়েছে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র ডিআরটিও দূরপাল্লার নিয়ন্ত্রিত রকেট বা এলআরজিআর পিনাকের সফল পরীক্ষা চালিয়েছে। ওড়িশার চাঁদিপুর পরীক্ষা কেন্দ্র থেকে 60 কিলোমিটার দূরত্বে এই এলআরজিআর পিনাক উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মধ্যপ্রদেশের শিওপুরে গগনযান মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেটেড মেইন প্যারাসুট এয়ার ড্রপ টেস্ট আইম্যাট সফলভাবে সম্পন্ন করেছে। ইসরো জানিয়েছে, প্রথম চালকবিহীন গগনযান G1 মিশনে সম্ভাব্য সর্বোচ্চ লোড দিলে প্রধান প্যারাসুটের কার্যক্ষমতা যাচাই করাই ছিল এর মূল উদ্দেশ্য। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি 7% বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এর ফলে ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল অন্যতম অর্থনীতির খেতাব ধরে রাখবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর গুরুত্বপূর্ণ দ্বিবার্ষিক রিপোর্ট অনুযায়ী আগামী বছর ভারতের জিডিপি বৃদ্ধি 6.4% হবে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের এই বৃদ্ধিতে ব্যক্তিগত ভোগ্যপণ্য ও পরিষেবার বিশেষ ভূমিকা রয়েছে। ভারতের এই বৃদ্ধি বিশ্বের পরিসংখ্যার তুলনায় দ্বিগুণ। অন্যদিকে বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির হারও 3% থেকে বেড়ে 3.4% পৌঁছবে এই বছর। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির

অবসান ঘোষণার পরে ইরানের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনা। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার কড়া জবাব দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন ট্রাম্প। আগামী দিনে তেহরান ফের হামলা করলে ওয়াশিংটন তার যথাযথ জবাব দেবে বলেও সতর্ক করেছেন মার্কিন রাষ্ট্রপতি। ইরানের সংবাদ সংস্থা জানিয়েছে, সেদেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহরগুলোতে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা, র্যাডার কেন্দ্র, রেভলিউশনারি গার্ডের ব্যবহৃত ছোট নৌযানগুলোকে লক্ষ্য করে আক্রমণ করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেনা। আন্তর্জাতিক জলপথে সাধারণ নাগরিকদের বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার পর মার্কিন সেনা সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে। ইরান জানায়, হরমুজ প্রণালীতে যান চলাচল পরিচালনার সম্পূর্ণ অধিকার রয়েছে তাদের, কোনোভাবেই পিছু হটবে না তারা। এরপরেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে বলে ঘোষণা করেন ট্রাম্প। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা ইপিএফও চলতি মাসের 15 তারিখের মধ্যে প্রায় 34 কোটি ইপিএফ অ্যাকাউন্টে 8.25% হারে সুদ জমা করার প্রক্রিয়া সম্পন্ন করবে। 2025-26 অর্থবছরের জন্য এই সুদ দেওয়া হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, নতুন সেন্ট্রালাইজড আইটি অ্যানাবেল সার্ভিসেস ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্টে 1,44,000 কোটি টাকারও বেশি অর্থ জমা করা হবে। তিনি বলেন, ইপিএফও সদস্যদের সমস্ত নথিপত্র বিকেন্দ্রীভূত কাঠামো থেকে নতুন কেন্দ্রীয় ডেটাবেসে স্থানান্তরের কাজ সফলভাবে সম্পন্ন করেছে। কোচিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির নারী বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠক আজ শেষ হবে। ইতিমধ্যে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রীরা একটি খসড়া প্রস্তাবের বিষয়ে আলোচনা করেছেন। কোচিতে পঞ্চায়েতি রাজ মন্ত্রক আয়োজিত এই বৈঠকে ভারত সভাপতিত্ব করেছে। প্রসঙ্গত, নারী ক্ষমতায়ন ও নারী নেতৃত্বে উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যে মন্ত্রী পর্যায়ের এই বৈঠকের আগে কোচিতেই ব্রিক্সের নারী বিষয়ক ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয়েছিল। ব্রিস্টালে আজ ভারত ও ইংল্যান্ড সিরিজের চতুর্থ টি-20 ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10টায়। সিরিজের 2-0 পিছিয়ে রয়েছে ভারত। সিরিজে লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পুনে ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার রাউন্ড রবেন টুর্নামেন্টে ব্যক্তিগত জিএম নর্ম অর্জনের মাধ্যমে কন্যাকুমারীর 17 বছরের অশ্বত এস দেশের 98তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। এর মধ্য দিয়ে ভারত 100তম গ্র্যান্ডমাস্টার পাওয়ার যাত্রায় আরও অগ্রসর হল। টুর্নামেন্টের শেষ রাউন্ডে জয়ের জন্য অশ্বত মার্কিন যুক্তরাষ্ট্রের এফ এম কান্নান বৈদ্যনাথনকে পরাজিত করে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জনের শর্ত পূরণ করেন। এখন বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলের শেষ 8-এর পর্ব শুরু হবে আজ। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শনিবার ভারতীয় সময় রাত 12:30 বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথমবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে চলেছে নরওয়ে। ওই দিনই আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। ভারতের অর্ণব পাপড়কর 36 বছর পর উইম্বলডন জুনিয়র্স 2026-এর কিশোর বিভাগে সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছেন। আগে গ্রেট ব্রিটেনের জোশুয়া ক্রেসকে 6-2 সেটে হারানোর পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব র্যাঙ্কিংয়ে 3 নম্বর খেলোয়াড় কিটন হান্সকে 6-2 সেটে হারিয়ে চমক সৃষ্টি করেছিলেন। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এলনিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন দপ্তরের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশের ব্যাপারে গঠিত মন্ত্রীগোষ্ঠীর আজ প্রথম বৈঠক। পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র গড়ার প্রস্তাব নিয়ে জাপানের বহুজাতিক শিল্প সংস্থা মিৎসুবিশি রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেছে। অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগকে টিকিয়ে রাখতে রাজ্যে বৃহৎ শিল্প আনা প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, সংবিধান এবং নির্বাচনী আইন মেনেই স্বচ্ছভাবে কমিশনের প্রতিটি কাজ পরিচালিত হয়। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের গুলিতে মৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের দেহের ময়নাতদন্তের জন্য 3 সদস্যের মেডিকেল বোর্ড গঠন। রাজ্যের প্রায় সব জেলাতেই আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস। আজ সেই বিস্তারিত খবরে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন দপ্তরের কাজ নিয়ে

0: শ্বেতপত্র প্রকাশের ব্যাপারে প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতোমধ্যেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর নেতৃত্বে একটি মন্ত্রীগোষ্ঠী তৈরি করে দিয়েছেন। নবান্নে অর্থ দপ্তরে আজ ওই মন্ত্রীগোষ্ঠীর প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, শিল্পমন্ত্রী তাপস রায় এই মন্ত্রীগোষ্ঠীতে রয়েছেন। মূলত আগের সরকারের আমলে বিভিন্ন দপ্তরের সার্বিক অব্যবস্থা ও দুর্নীতি নিয়ে এই শ্বেতপত্র প্রকাশ করা হবে। যে অনিয়মের জন্য বিপুল পরিমাণ ঋণের বোঝা নতুন সরকারের ওপর চেপেছে, অর্থ দপ্তরের শ্বেতপত্রে তাই তুলে ধরা হবে বলে সম্প্রতি বিধানসভায় অর্থমন্ত্রী জানিয়েছিলেন। পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র করার প্রস্তাব নিয়ে জাপানের বহুজাতিক শিল্প সংস্থা মিৎসুবিশি রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেছে। নবান্নে গতকাল রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত এবং অর্থসচিব প্রভাত মিশ্রের সঙ্গে মিৎসুবিশির প্রতিনিধি দলের বৈঠকে রাজ্য সরকারের তরফে দুর্গাপুর ও পানাগড়ে প্রকল্পের জন্য জমির প্রস্তাব দেওয়া হয়। চলতি মাসের শেষ সপ্তাহে সংস্থার প্রতিনিধিরা সম্ভাব্য জমি পরিদর্শনে আসবেন। তারপর প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছেন। তবে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ বা জমির আয়তন সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। কলকাতার তাজ বেঙ্গলে মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, পূর্ব ভারতে পশ্চিমবঙ্গকে সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগের গন্তব্যে পরিণত করাই নতুন রাজ্য সরকারের প্রধান লক্ষ্য। ঐতিহ্যবাহী পাট ও চা শিল্পের আধুনিকীকরণের পাশাপাশি সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সেন্টার এবং গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারের মতো উচ্চ প্রযুক্তি নির্ভর শিল্পে বিশেষ জোর দেওয়া হবে। খুব শীঘ্রই রাজ্যে নতুন শিল্পনীতি ঘোষণা করা হবে বলে তিনি জানান। অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগকে টিকিয়ে রাখতে রাজ্যে বৃহৎ শিল্প আনা প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য। উত্তর কলকাতায় ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের অধীন ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এবং অখিল ভারতীয় স্বর্ণকার বিকাশ পরিষদ আয়োজিত এক কর্মশালায় গতকাল তিনি বলেন, শিল্পের জন্য সর্বাগ্রে প্রয়োজন অনুকূল জমি নীতি। বর্তমান রাজ্য সরকার এ ব্যাপারে ইতোমধ্যেই পদক্ষেপ নিতে শুরু করেছে। আদিবাসীদের কল্যাণ কেন্দ্রীয় সরকারের যাবতীয় প্রকল্প অবিলম্বে এরাজ্যে শুরু করার উপর জোর দিয়েছে বিজেপি। কলকাতায় গতকাল এক আদিবাসী সম্মেলনে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান বা পিএম জনমন প্রকল্প দেশের অন্যান্য রাজ্যে চালু হলেও রাজনৈতিক অভিসন্ধির কারণে পশ্চিমবঙ্গের মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতোমধ্যেই পিএম জনমন প্রকল্প চালু করার উদ্যোগ নিয়েছেন বলে তিনি জানান। স্বচ্ছতা অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য সরকার সাফাই কর্মীদের সুরক্ষায় তাদের হাতে স্বচ্ছ কবচ কিট তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল কলকাতার আলিপুরের উত্তীর্ণ প্রেক্ষাগৃহে এই কর্মসূচির সূচনা করে বলেন, আগামী দু মাসের মধ্যে রাজ্য জুড়ে 50,000 সাফাই কর্মীর হাতে রেনকোট, গামবুট, জ্যাকেট, গ্লাভস, টুপি সহ এই সুরক্ষা কিট তুলে দেওয়া হবে। প্রতি 3 মাস অন্তর করা হবে তাদের স্বাস্থ্য পরীক্ষা। এছাড়াও পরিবেশ রক্ষায় রাজ্যে 7 কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
1: কলকাতাতে যেভাবে পরিবেশ তৈরি হয়েছে স্বচ্ছতার অভাবে, বৃক্ষ ছেদন করে কংক্রিটের জঙ্গলে পরিণত করা হয়েছে এবং যেভাবে 15 বছরের বয়সের থেকে বেশি গাড়ি যা শহর এলাকায় চলাচল কার্যত নিষিদ্ধ তার ভিজিলেন্সের প্রতি উপেক্ষা করা হয়েছে, এর সবচেয়ে খারাপ প্রভাব শিশু কিশোর এবং বয়স্ক মানুষদের উপরই পড়ে। এই জায়গা থেকে এই শহরকে বাঁচাতে হবে।
0: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, সংবিধান এবং নির্বাচনী আইন মেনেই স্বচ্ছভাবে কমিশনের প্রতিটি কাজ পরিচালিত হয়। নতুন দিল্লিতে গতকাল মিডিয়া এবং কমিউনিকেশন অফিসারদের তৃতীয় একদিনের সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনগুলিতে ভোটদাতাদের রেকর্ড অংশগ্রহণ নির্বাচনী ব্যবস্থার প্রতি তাদের আস্থার প্রতিফলন, সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় ছড়িয়ে পড়া ভুল তথ্য বিষয়ে আধিকারিকদের সতর্ক করে তিনি বলেন, এই ধরনের বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে মানুষকে সচেতন করতে আরও বেশি করে প্রচার চালাতে হবে। কমিশনের নিয়ম নীতি ও নির্দেশিকা মেনে এই ধরনের ঘটনা রুখতে হবে বলে তিনি জানান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের গুলিতে মৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের দেহের ময়নাতদন্তে 3 সদস্যের মেডিকেল বোর্ড

0: 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে দুজনের 10 দিনের এবং বাকিদের 9 দিনের পুলিশ হেফাজত হয়েছে। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুন সহ একাধিক ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিলকে লক্ষ্য করে স্লোগান, দুপক্ষের বচসা এবং হাতাহাতির যে অভিযোগ বিজেপির বিরুদ্ধে উঠেছে তা খারিজ করে দিয়েছেন দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য।
1: বিজেপি কর্মীদের কাছে এত সময় নেই যে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে গিয়ে অংশগ্রহণ করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজায় তৃণমূল কংগ্রেস মানে তারই সোনার টুকরো ছেলেরা তারা তালা লাগিয়ে দিয়েছে। সুতরাং তিনি কি নিয়ে আন্দোলন করছেন ভুলে গেলেন? তারই উত্তরাধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কোথায় গুলি মারতে হাত দিয়ে দেখি। সুতরাং তৃণমূল যা করছে, তৃণমূল যা করেছে সেগুলো সবই পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন, সেই জন্য তৃণমূলকে চির নির্বাসনে পাঠিয়ে দিয়েছে।
0: তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন।
2: একটা রুটে হাইকোর্ট যখন অ্যালাউ করে কাউকে মিছিল করার, সেই রুটে অন্য কেউ করতে পারে না। 10টা স্টেজ করে অবস্ট্রাকশন ক্রিয়েট করে আমি গেলে 10 ডবল বেশি হতো। আমরা হাইকোর্টের রুলটাকে অবমাননা করতে চাইনি, তাই হাইকোর্টের রায় মান্য করে আপনারা তো মিছিলটা শান্তিপূর্ণ ভাবে করতে দিতেন।
0: সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন তৃণমূল কংগ্রেসের নীতি নিয়ে বিজেপি পথ চলছে।
3: রাজ্যকরের বিচার যিনি দেননি, তিনি হঠাৎ বিচারের দাবিতে মোমবাতি জ্বালিয়ে মিছিল করতে গেলেন কেন? প্রশ্নটা অমূলক নয়, তবু মিছিল করার রাইট সবারই আছে। মমতা যেমন বিরোধী দলের মিটিং থাকলে তাদের ঝান্ডাকে সরিয়ে নিজের ঝান্ডা লাগাতো, সারা দিন চারপাশে মাইক এমন লাগাতো যাতে কেউ কোনো কথা শুনতে না পারে, মমতার বাহিনী তো বিজেপি, তাহলে তারা এখন একই কাজে নিয়েছে।
0: কলকাতার তিলজলায় মেয়ের বান্ধবীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। জানা গেছে বেশ কয়েকদিন ধরে অভিযোগকারী বান্ধবীর বাড়িতে থাকছিলেন, সেই সুযোগে বান্ধবীর বাবা তাকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় তাকে। পরে অসুস্থ হয়ে পড়লে নিজের বাড়িতে ঘটনার কথা জানান তরুণী। ইডি আধিকারিকের পরিচয় দিয়ে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। মোনালিসার ফোন পেয়ে রবীন্দ্র সরোবর থানার পুলিশ দেশপ্রিয় পার্কের পেছনে একটি ক্যাফে থেকে হাতে নাতে অভিযুক্ত যুধাজিৎ ঘোষকে পাকড়াও করে। ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে 21 জুলাইয়ের শহীদ সমাবেশ করার ব্যাপারে পুলিশের অনুমতি চেয়েছে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ শিবির। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 5 বিদ্রোহী বিধায়ক গতকাল রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তার সঙ্গে দেখা করে এই প্রস্তাব দেয়। পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে মাছ ধরতে গিয়ে ট্রলার সহ 15 জন মৎস্যজীবী নিখোঁজ। গত 2রা জুলাই জয় মাকালি নামে ওই ট্রলারটি নিয়ে মৎস্যজীবীরা রওনা দেন। নিখোঁজ 15 জনের মধ্যে 3 জন ওড়িশার বাসিন্দা। রাজ্যের প্রায় সব জেলাতেই আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। এদিকে দক্ষিণবঙ্গেও আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পূর্বতন সরকারের আমলে বিভিন্ন দপ্তরের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশের ব্যাপারে গঠিত মন্ত্রীগোষ্ঠীর আজ প্রথম বৈঠক। পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র করার প্রস্তাব নিয়ে জাপানের বহুজাতিক শিল্প সংস্থা মিৎসুবিশি রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেছে। স্থানীয় সংবাদ শেষ হল।
4: আকাশবাণী শিলিগুড়ি, এখন বিজ্ঞাপন বিরতি।
5: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী মনীষা মুখোপাধ্যায়।

শুনছিলেন নজরুলগীতি শিল্পী মনীষা মুখোপাধ্যায়। এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সম্প্রচার সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ।

আজকে আপনাদের কাছে শুনব জীবনের একটি গুরুত্বপূর্ণ পরামর্শ। আপনাদের কাছে শুনব কী করে নিজেকে ভালোবাসা যায়, নিজেকে ভালোবাসার সহজ উপায়। আমরা তো আমাদের জীবনের একটা বড় সময় অন্যদের ভালোবেসেই কাটিয়ে দিই। আমরা সবসময় চেষ্টা করি সবাই কী করে ভালো থাকবে, সে আমাদের প্রিয় মানুষ হতে পারে, বন্ধুরা হতে পারে, আমাদের কর্মক্ষেত্রে যারা আমাদের বসের পর্যায়ে রয়েছেন তারা হতে পারেন, রাজনৈতিক নেতা হতে পারেন, বা এমন অনেক ব্যক্তিত্ব হতে পারেন যাদের কাছ থেকে আমরা হয়তো সুবিধা পাই বা পেতে পারি, বা হয়তো কোনো কিছুই পাই না, তবুও তাদেরকে খুশি করার, খুশি রাখার এবং ভালো রাখার চেষ্টা করি। এবং এই চেষ্টার মধ্যে দিয়ে আমরা ভুলে যাই ভালো থাকতে হয় কী করে। তাই আজকে আপনাদের কাছে শুনব খুব সহজ সরল পরামর্শ, নিজেকে কী করে ভালো রাখব, নিজেকে ভালো রাখার বা নিজেকে ভালোবাসার সহজ উপায়, কীভাবে নিজেকে ভালোবাসা যায়। দিনের শেষে শুধুমাত্র নয়, দিনের শুরুতে, দিনের যখন ইচ্ছে তখন নিজের কাছে ফিরে ফিরে আসা যায়, শুনব আপনাদের মুখে। আমাদের লাইভ ফোন ইন নাম্বারটি হল 9434076705। আবার বলছি 9434076705। আপনারা কল করবেন আমাদের লাইভ ফোন ইন নাম্বারে, এবং অবশ্যই আপনাদের সঙ্গে থাকব আমি কৌশিক আজকের হ্যালো আকাশ পাণ্ডিত এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। তবে ফোনের অপেক্ষা করতে করতে আমরা প্রথমেই শিল্পী লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণের কণ্ঠে একটি খুব সুন্দর গান শুনে নিই। চলচ্চিত্রের নাম লাগান এবং গানের সুরকার এ আর রহমান।

0: এত সুন্দর একটা গান, যে গানে আত্মবিশ্বাস জাগানোর জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, সেই গান শুনতে শুনতে একটি কল চলে এসেছে, আমরা দেখব আমাদের সঙ্গে কে আছেন। নমস্কার, কে
1: হ্যালো।
0: বলছেন, কোথা থেকে বলছেন?
1: জি নমস্কার, মে রাকেশ বাত কর রাহা হুঁ, শিমলা হিমাচল প্রদেশ।
0: নমস্তে রাকেশজি, বলিয়ে কেসা লগ রহা হ্যায় হামারা অনুষ্ঠান?
1: অনুষ্ঠান বহুত আচ্ছা লগ রহা হ্যায় ওর বহুত আচ্ছা আপকা প্রোগ্রাম মোবাইল অ্যাপ কে মাধ্যম সে সুন রহা হুঁ, ওর হামারি ইয়াহ বারিশ হো রহি হ্যায় ওর বহুত আচ্ছা আপকা এই টপিক হ্যায় ওর মে ইস টপিক কে মে মে জো আপনে ইয়ে জো টপিক রাখা বহুত আচ্ছা হ্যায় তো মে ইস বিষয় মে এক বার কেনা চাহতা হুঁ।
0: জরুর জরুর বলিয়ে।
1: জি তো মে ইয়ে কেনা চাহতা হুঁ কি আপনে আপকো আচ্ছা রাখনে কে লিয়ে ক্যা করনা চাহিয়ে, আপনে আপকো আচ্ছে রাখনে কে লিয়ে আমারা স্বভাব আচ্ছা হোনা চাহিয়ে, সবসে বড়ি বাত ইয়ে। আগর মানো কি আগর আপ আমারা স্বভাব আচ্ছা হোগা ওর তব যাকে হাম আপনে আপকো আচ্ছা রাখতে দিয়ে। ওর দূসরি বাত ইয়ে কি আগর হাম আপনে আপকো আচ্ছা রাখতে কই বার হাম ক্যা করতে হাম আপনা স্বভাব জো হ্যায় দিখাবে কে লিয়ে হাম রাখ লেতে কি হাম আচ্ছে ইনসান হ্যায় হাম ইয়ে হ্যায়। জব বাদ মে চলতা হ্যায় কি কিসি কি কিসি কি ইয়ে ইনসান ঠিক নেই হ্যায় উসনে ইয়ে গলত কিয়া হ্যায় তো দেখো আচ্ছা সবসে বড়ি বাত হ্যায় আচ্ছা রাখনে কে লিয়ে কিসি কা বিশ্বাস আগর আপ জিততে হ্যায় আগর উনকে মন মে আপ পর বিশ্বাস হ্যায় কি ইয়ে আচ্ছা ইনসান হ্যায় তো আগর হামনে উস বিশ্বাস তোড় দিয়া তো ফির আদমি কো আফসোস হোতা থা কি মে ইসকো আচ্ছা সমঝতা থা ওর ক্যা সে ক্যা নিকলা তো
0: তো
1: ইসিলিয়ে। জি
0: খুদ সে খুদ কে উপর সে ভরোসা নেই হটনা চাহিয়ে, সহি না?
1: নেই জি বিলকুল, আগর হামারে বারে মে ক্যা বোলে জেসে কি মানো কি আগর মে আপকে বারে মে ইয়া কিসকে বারে মে বলুঙ্গা কি ভি ইয়ে ইনসান আচ্ছা নেই, আগর আপ আপ সব বোলেঙ্গে কি ভি ইয়ে রাকেশ আচ্ছা নেই হ্যায় লেকিন হামার দোস্ত ক্যা বোলে ও হাম কোই নেই না, লেকিন হামে আপনে উপর ভরোসা হোনা চাহিয়ে কি হাম আচ্ছে হ্যায়। ওর সবসে বড়ি বাত হ্যায় সিফ হামে জোর নেই কি হাম হাম কিসি কো বোলে কি হাম আচ্ছে ইনসান হ্যায় লেকিন লোক লোক আগর হামারে উপর ভরোসা হোগা তো ঠিক হ্যায় নেই হোগা তো ফির হাম আপনে আপ পর ভরোসা কি হাম কেসে ইনসান হ্যায়।
0: একদম একদম সহি বাত বলা আপনি, বহুত বহুত
1: জি জি
0: শুক্রিয়া, হামারে সাথ রহিয়ে, বনতে রহিয়ে। হ্যালো আকাশবাণী শিলিগুড়িকে, ওকে,
1: জি জি ওকে ওকে
0: ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: হ্যাঁ, তাহলে আমাদের এক বন্ধু কিন্তু আমাদের জানালেন যে ভালো থাকার বা নিজেকে ভালো রাখার ক্ষেত্রে কে কি বলল সেটা জানার দরকার নেই, নিজের কাছে নিজের আত্মবিশ্বাস থাকাটা খুব দরকার। আমরা আরও একটি কল পেয়ে গেছি, দেখব আমাদের সঙ্গে কোন বন্ধু আছেন।

0: আমার নিজের প্রতি ভালোবাসাটা আরো বাড়বে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা হচ্ছে ভদ্র ব্যবহার, হ্যাঁ, এবং কি বলবো, অমায়িক আচরণ, যেটা মানে কারো মনে কোনোদিন আঘাত করার উদ্দেশ্যে, হ্যাঁ, যখন কোনো মানে আঘাত কারো মনে আঘাত করার উদ্দেশ্যে যখন আমরা কিছু যেন কিছু না বলি, এটাই হোক আমাদের সকালের শুভবার্তা। আর সেটাই হচ্ছে নিজেকে সব থেকে ভালো রাখার সহজ উপায়। আরো উপায় আছে, হ্যাঁ, যেমন ধরুন আমরা যখন, হ্যাঁ, কোনো মানে একটা জিনিসের প্রতি আকৃষ্ট হই, হ্যাঁ, তখন এই প্রসঙ্গে একটা কথা বলি দাদা ভাই, যেমন ধরুন সিস্টার নিবেদিতা এবং বিশ্ববরেণ্য মহামানব স্বামী বিবেকানন্দ, এদের মধ্যে যখন প্রথম সাক্ষাৎ হয়েছিল, তো তখন কোথাও না কোথাও একটা মানে কি বলবো মানে একটা অনুরাগ জন্মেছিল মানে সিস্টার নিবেদিতার। তো বিবেকানন্দ যেটা করেছিলেন সেটা হচ্ছে একটা ক্যান্ডেল মানে মোমবাতির উপরে, হ্যাঁ, তিনি তার আঙুলটাকে রেখে দিয়েছিলেন যাতে করে সেই ইয়েটাকে নিবৃত্ত বা সম করা যায়। তো এটাও একটা নিজেকে ভালো রাখার সহজ উপায়। আসলে লোভ লালসা, তারপর ধরুন এই যে আমাদের যে ষড়রিপুগুলো, এইগুলোকে আমরা যত জয় করতে পারবো ততই আমরা কিন্তু ভালো থাকবো। আর লোভের বশবর্তী হয়ে, হ্যাঁ, কিংবা কোনো যদি অপরাধ আমরা করে ফেলি, সেটা কিন্তু আমাদের, হ্যাঁ, জীবনের পক্ষে মানানসই নয়। হ্যাঁ, সেটা আমাদেরকেই বুঝতে হবে যে আমরা কখন ভালো করব, হ্যাঁ, আর কখন লোকের উপকার করব, সেটা আমাদেরকেই বুঝতে হবে, তবেই ভালো থাকা যাবে।
1: এবং এভাবেই হয়তো নিজেকে ভালোবাসাও যেতে পারে, তাই তো?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, একদমই,
1: অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন, একসাথে অনেকগুলো সুন্দর পরামর্শ পেলাম আমরা আমাদের অমিতাভ বাবুর কাছ থেকে, অমিতাভ ঘোষ বীরভূম জেলার। তাহলে সিমলা থেকে রাকেশবাবুর কল পেলাম, বীরভূম থেকে পেলাম অমিতাভ বাবুর কল, এবং দুজনের কাছে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং বেশ কিছু প্রয়োজনীয় বিষয় জানলাম, যেমন নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, কে কী বললো অত ভাবার দরকার নেই, নিজের কাজটা ঠিকভাবে করতে হবে, মনটাকে পরিষ্কার রাখতে হবে, ষড়রিপুর থেকে দূরে থাকতে হবে, প্রতি মুহূর্তে নিজের সমীক্ষা নিজের কাছেই করতে হবে যে আমি ঠিক করছি তো, আমি ঠিকভাবে চলছি তো, কে কী ভাবলো সেটা নয়, আমি নিজের কাছে নিজে কতটা স্বচ্ছ থাকছি সেটা থাকা বা সেই ভাবনাটা মনের মধ্যে জেগে থাকা খুব খুব প্রয়োজন। সেভাবেই হয়তো আমরা নিজেকে ভালো রাখতে পারবো, নিজেকে ভালোবাসতে পারবো। আমাদের লাইভ ফোনের নাম্বার 9434076705, আবার বলছি 9434076705। আমাদের আজকের বিষয় নিজেকে ভালোবাসার সহজ উপায়, শুনছি আপনাদের মুখে। আমরা এবার আরেকটি গানে তাহলে আসি। এই গানটি শিল্পী আশা ভোসলে এবং মোহাম্মদ রফির কণ্ঠে, ওপি নায়ারের সুরে আমরা শুনব, ইয়ে রাত ফির না আয়েগি চলচ্চিত্র থেকে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন লাইভ ফোনের অনুষ্ঠান হ্যালো আকাশবাণীর।

0: একটা অপূর্ব গান এবং তার সাথে সাথে এক বন্ধুর কল, দেখে নিই কে আছেন সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার দাদা, আমি কলকাতার থেকে সৌভিক সরকার বলছিলাম।
0: হ্যাঁ, কেমন আছেন?
1: ভালো আছি,
0: আচ্ছা,
1: নিজেকে ভালোবাসি বলেই এজন্য আর কি ভালো আছি আর কি।
0: বাহ,
1: আসল হ্যাঁ আসল নিজেকে ভালো থাকার জন্য দাদা, অন্তত নিজের যে ইচ্ছা সেই ইচ্ছাগুলো না কখনো কখনো পূরণ করা দরকার। ধরুন আপনি বাড়িতে এসছেন, বাড়িতে এসে ফ্রেশ ফ্রেশ হয়েছেন, এবং এসে আপনার কিছু একটা রান্না করার ইচ্ছে হয়েছে, ইচ্ছে হলে খান, সেটা আপনার মন দেখবেন আরো ভালো হয়ে যাবে। হ্যাঁ, ইচ্ছে হচ্ছে আপনার আজকে একটু আঁকাবুকি করার রাত্রেবেলা ফিরে, তাই করুন, তাই ইচ্ছা হয় করুন। ইচ্ছে হচ্ছে আপনার কবিতা লেখার, তাই করুন। ইচ্ছে হচ্ছে হয়তো কোনো বন্ধুর সাথে কথা বলার, তাই করুন। বা হয়তো ইচ্ছা হচ্ছে একটু ফোন নিয়ে গেম খেলা, তাই করুন। যেটা মন চায় অন্তত করুন। হ্যাঁ, মন চায় বলে এই নয় যে কোনো মানুষকে আঘাত করে এই করে তা না। এই সাময়িক কিছু জিনিস যেগুলো অন্তত নিজের ইয়েগুলো করছে, এই পরিধির মধ্যে থাকা অন্তত ভালো। এবং দ্বিতীয় যে জিনিসটা, আপনাকে কে কি বলছে, আপনার পোশাক আশাক নিয়ে কে কি বলছে, আপনি কিভাবে চলছেন না চলছেন, এক কান দিয়ে বের করবেন, এক কান দিয়ে বের করে দেবেন। এই জিনিসটা ঢুকাবেন, এক কান দিয়ে বের করে দেবেন, এই জিনিসটা না সবসময় মেনে চলা উচিত। তার আর একটা জিনিস, সেটা হলো আপনার হলো সব থেকে মেন কথা, নিজের ওপর একটা সব থেকে বড়, সেটা হলো বিশ্বাস। হ্যাঁ, আমি এই জিনিসটা পারবো, আমার লক্ষ্যটা যেন ঠিকঠাক যেন থাকে। এবং ফট করে যে লক্ষ্যটা আছে, ধরুন সামান্য সাইকেলই হয়তো কিনবো, হ্যাঁ প্রথমবার হচ্ছে না, টাকা জমিয়ে দ্বিতীয়বার হচ্ছে না, কিন্তু লক্ষ্যটা যেন স্থির থাকে। লক্ষ্য থেকে যদি একবার বেরিয়ে যান, তাহলে না নিজেকে না ঠিকঠাক ভাবে বিশ্বাস রাখা যায় না যে না আমি পারবো না, হয়তো পরবর্তীকালে বড় কিছু অ্যাচিভমেন্ট হয়তো করতে যাচ্ছেন, ধরলাম বাইক হয়তো কিনতে যাচ্ছেন বা অন্য কিছু হয়তো কিনতে, তখন মনে হবে যে না আমি হয়তো পারবো না, আমার দ্বারা হবে না। ওই যে বিশ্বাসটা রাখুন, একদিন না একদিন ঠিক হবে। ওই একটা জিনিস আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে, ঠিক ঠিক যখন হবে নিজের উপর না আরো ভালোবাসাটা তখন না একদম আরো বেড়ে যাবে, যে নিজের উপর শ্রদ্ধা, বিশেষ করে নিজের উপর শ্রদ্ধাটা আরো বেড়ে যাবে দাদা,
0: একদম
1: এইটুকুই বল।
0: একদম, খুব সুন্দর বললেন, ধন্যবাদ, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। হ্যালো আকাশবাণী,
1: নমস্কার।
0: নমস্কার। সৌভিকবাবু কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। তিনটে বিষয়কে যদি আমরা ভাবি, উনি যে তিনটে বিষয় বললেন, প্রথমটি হচ্ছে কি, নিজেকে সময় দিতে হবে, নিজের ভালো লাগার কাজগুলো করলে, নিজেকে সময় দিলে নিজের প্রতি ভালোবাসাটা বাড়ে। দ্বিতীয় হচ্ছে অবশ্যই নিজের খাওয়া এবং নিজের পরা, নিজের রুচিতে হওয়া উচিত, কখনোই অন্যের রুচিতে নয়। আপনার যে বস্ত্র পরে, যেভাবে ড্রেস আপ করে আপনার রাস্তায় বেরোতে ভালো লাগছে, আপনি সেভাবেই বেরোবেন। যার দেখতে খারাপ লাগছে, সে অন্যদিকে মুখ ঘুরিয়ে চলুক না। অনেক হয়েছে অন্যের পছন্দে বাঁচা, এবার নিজের পছন্দে বাঁচতে হবে। তো নিজের জীবন,

0: নিজে জন্মেছি, নিজেকেই একটা সময় চলে যেতে হবে, তাহলে নিজের জন্যেই না হয় একটু বাঁচলাম। তাতে যদি কেউ স্বার্থপর বলল, বলল, যে স্বার্থপর বলছে সেও নিজের স্বার্থে আপনাকে পায়নি বলেই সে আপনাকে স্বার্থপর বলছে, এটাও কিন্তু মনে রাখতে হবে। সুতরাং নিজেকে ভালোবাসলে স্বার্থপর হওয়া যায় না, বরং নিজেকে ভালোবাসাটাই খুব প্রয়োজনীয় এখনকার এই কঠিন সময়ে। আরও একটি কল পেয়েছি, দেখি আমাদের সঙ্গে কে আছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ, হ্যালো, নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল।
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো আছেন?
0: একদম। এবার বলুন, আজকের বিষয় নিয়ে আপনার মতামত কি?
1: হ্যাঁ, দেখুন, শুনলাম অনেকজনের মতামত, শুনলাম ভালো ভালো গানও শুনলাম। হ্যাঁ, তো দেখুন, সত্যি তার পরামর্শ দেওয়ার অনেক লোক বা মানুষ আমরা দেখি। হ্যাঁ, মনীষী যেমন আমাদের রয়েছেন, সেরকম আমাদের মা বাবাও আমাদেরকে, হ্যাঁ, নানাভাবে পরামর্শ কিন্তু দেন, এবং সেই পরামর্শ আমি আমার বাবা এবং মায়ের, হ্যাঁ, ছোটবেলা থেকে যেভাবে আমাকে যে কথাগুলো বলতেন বা যে পরামর্শগুলো দিতেন, হ্যাঁ, ধরুন, হ্যাঁ, বলতেন যে জীবনে কোনো দিন যদি বড় নাও হতে পারো, তাতে কোনো দুঃখ বা আক্ষেপ করো না, কিন্তু তুমি যেন সবার কাছে, মানে, ব্যবহারটা ভালো রেখো, এবং কেউ যেন তোমাকে না বলতে পারে যে তুমি এখানে এই অন্যায় কাজটা করলে বা কারো কোনো ক্ষতি করলে। উপকার পারলে উপকার করবে, কিন্তু কারো ক্ষতি করার কথা কখনোই চিন্তা বা ভাবনা করবে না। তা সত্যি দাদা ভাই, এই কথাগুলো মাথায় রেখে আমি কিন্তু আজ পর্যন্ত আমি সকলের কাছে ভালো আমি হয়ে উঠেছি। হ্যাঁ, হয়তো সেভাবে কোনো প্রতিষ্ঠা আমার হয়নি, কিন্তু আদতে আমাকে সবাই যে ভালো বলে, ভালো মানুষ বলে, সেটাই কিন্তু আমার অনেক বড় প্রাপ্তি। হ্যাঁ,
0: এবং
1: জীবনে,
0: তাতে আপনি নিজেও নিজেকে বেশ ভালোবাসতে পারেন, নিজের প্রতি একটা
1: হ্যাঁ,
0: আত্মবিশ্বাস
1: একদম
0: তৈরি হয়।
1: একদম একদম একদম তাই। হ্যাঁ, আত্মবিশ্বাস তৈরি হয়, সত্যি তাই। সকলে, এবার ধরুন, সমাজে ভালো মন্দ সব রকম মানুষই আছে। হ্যাঁ, আপনার কাছে হয়তো ভালো, আর আর 5 জনের কাছে নাও হতে পারি, তো তার জন্য আমার কোনো দুঃখ বা আক্ষেপ নেই। হ্যাঁ, 10 জনে যদি আমাকে ভালো বলে, সেখানে 2 জন আমাকে যদি খারাপ বলে, তাতে আমার কোনো কিচ্ছু এসে যায় না। হ্যাঁ, তাতে আমি কিচ্ছু মনে করি না। হ্যাঁ, কিন্তু এটাই হলো বাস্তব। আর দেখুন, আমাদের জীবনে অনেক মুনি ঋষি বা আমাদের যে সমস্ত মনীষীরা রয়েছেন, ওনাদের বাণী তো মাথায় রেখে চললে, চলার পথে পাথেয় করে চললে তো জীবনটা অন্যরকমই হয়ে যায়।
0: তা তো
1: হ্যাঁ,
0: ঠিক, তা তো ঠিক।
1: একদমই। হ্যাঁ, আমাদের অমিতাভ দা যেমন নিবেদিতার, সিস্টার নিবেদিতার কথা বললেন, সত্যি তাই। হ্যাঁ, এই সমস্ত মানুষদের, হ্যাঁ, তারপর দেখুন সেবা, মাদার টেরেসাকে আমরা দেখেছি, তিনি কিভাবে দরিদ্র ছোট বাচ্চা শিশু সকলকে কিভাবে সেবা শুশ্রূষা করতেন, যার জন্য উনি মাদার টেরেসা, এই নামে আমরা সবাই ওনাকে, হ্যাঁ, শ্রদ্ধা প্রণাম ভক্তি জানাই। হ্যাঁ, ওনার নাম ইতিহাসের পাতায়, হ্যাঁ, চিরস্মরণীয় হয়ে রয়েছে। তো সেই
0: একদম
1: সমস্ত মানুষেরা তো আমাদের জীবনে চলার পথের পাথেয়। হ্যাঁ,
0: একদম একদম। সুতরাং তাদের পথ অনুসরণ করেও আমাদের এগিয়ে যেতে হবে, তাহলে ভালো থাকাও যাবে, নিজের প্রতি
1: হ্যাঁ,
0: ভালোবাসাও তৈরি করা
1: এবং
0: যাবে।
1: সবাইকে ভালো রাখাও যাবে।
0: একদম একদম।
1: হ্যাঁ,
0: অসংখ্য
1: ভালো থাকবে।
0: ধন্যবাদ, সঙ্গে থাকুন
1: হ্যাঁ,
0: দিদি, খুব ভালো লাগলো।
1: হুম,
0: নমস্কার। নমস্কার। তো এই অনেক পরামর্শ তো শুনলাম, এবারে যে কথাগুলো মনে রাখার, খুব ছোট ছোট বিষয়, আসুন না একটু পাগলামি করি, নিজের জীবনকে নিয়ে একটু নিজের মতন খামখেয়ালি হই। কীরকমভাবে? যে পরামর্শগুলো আজকে পেয়েছি সেগুলো তো মাথায় রাখবই, তার পাশাপাশি প্রতিদিন আয়নায় একবার কেন, একাধিকবার নিজেকে দেখি। যে খুব কর্মব্যস্ততায় থাকে, হাতের কাছে আয়না নেই, হাতে মোবাইলটি রয়েছে, তো মোবাইলের ক্যামেরাটা অন করে নিজেকে দেখুন। অনেকেই আছেন যারা দৃষ্টির ক্ষেত্রে ভগবান তাদের সাথে একটু অন্যায় করেছেন। আপনাদের দৃষ্টি তো আপনাদের মনের চোখ, সেই মনের চোখ দিয়ে দেখা তো আরও সুন্দর, নিজেকে অনুভব করা। তাহলে নিজেকে দেখা

0: নিজেকে অনুভব করা। দিনের শেষে নিজের সঙ্গে হাত মেলান না, নিজের দুটো হাত এক জায়গায় করে নিজের সঙ্গে হাত মিলিয়ে বলুন থ্যাংক ইউ, ধন্যবাদ, আজকের দিনটা বেশ কাটল, ঠিক আছে, অনেক কিছু শিখলাম। আমার কিছু গুরুজন একটা জিনিস আমাকে শিখিয়েছেন, সেটাও খুব প্রয়োজনীয়, সেটা হচ্ছে যেটা হলো হলো, যেটা হলো না আচ্ছা ঠিক আছে হলো না, হবে হয়তো আগামীতে কখনো, সেটা নিয়ে বসে থাকা, সেটা নিয়ে মন খারাপ করা না, তাহলে কিন্তু নিজেকে ভালো রাখা যাবে না, নিজেকে ভালোবাসাও যাবে না। আর মনে রাখতে হবে আমরা সবাই কারো না কারো জীবনে খলনায়ক বা ভিলেন, পৃথিবীর সবার মন জয় করে ভালো থাকা যায় না, কারো না কারো কাছে জেনে বা না জেনেও আমরা খারাপ হয়েই যাই। সুতরাং সকলের কাছে নিজেকে প্রমাণ করার কোনো দরকার নেই, আজকে নিজের বুকে হাত রেখে নিজেকে গর্ব করে বলুন এই তো আমি, সততার সঙ্গে কোনো রকমভাবে কাউকে আঘাত না দিয়ে নিজেকে ভালোবাসতে পারি, নিজেকে আদর করতে পারি। চেষ্টা করি না আয়নায় নিজের দিকে তাকিয়ে একটু হাসার, বা কিছু না হলেও নিজের মনের আয়নায় নিজেকে কল্পনা করে একটু ছোট্ট করে হেসে ওঠার। এই বিশ্বাস নিয়ে আজকের হ্যালো আকাশবাণীর এই পর্ব এতটুকুই। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা বিজ্ঞাপনের পরে। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজেকে ভালোবাসবেন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন আধুনিক সঙ্গীত, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনছিলেন আধুনিক গান শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। আপনারা আমাদের অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টস এবং নিউজ অন AIR এই অ্যাপ এবং প্রচার তরঙ্গের মধ্যে দিয়ে। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের সম্প্রচার বাংলা সংবাদ, এবং তারপরেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের সম্প্রচার জেলার চিঠি।

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। 2030 সালের মধ্যে ভারত অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন। মেলবোর্নে আজ শ্রী মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামে বক্তব্য রেখেছেন। প্রধানমন্ত্রী আজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য প্রতিরক্ষা সহ একাধিক বিষয়ে কথা বলবেন। চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি 7% বৃদ্ধি পাবে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল পূর্বাভাস দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা শুরু করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, পশ্চিম উত্তরপ্রদেশ সহ একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ রাতে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। আজ সেই বিস্তারিত খবরে। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস আজ মেলবোর্নে ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরাম এবং ইকোনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশনে বক্তব্য রাখেন। শ্রী মোদি বলেন, ভারত অস্ট্রেলিয়া অংশীদারিত্ব বর্তমানে একটি রূপান্তরমূলক এবং হাইটেক যুগে প্রবেশ করেছে। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন ডলারে মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে একটি রূপরেখা সকলের সামনে তুলে ধরেন তিনি। নানান প্রতিকূলতার মধ্যে বিশ্বজুড়ে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়া সত্ত্বেও ভারত এবং অস্ট্রেলিয়া একযোগে পরিস্থিতির মোকাবিলা করছে। বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতা আরও মজবুত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারত 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা অর্জন এবং 2070 সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনা, 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদন ক্ষমতা অর্জনের লক্ষ্যমাত্রা নিয়েছে। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম যোগানোর প্রসঙ্গ উল্লেখ করেন তিনি।
1: হম ভারত মে হাইড্রো প্রজেক্টস, গ্রিন হাইড্রোজেন, সোলার মডিউলস আর উইন্ড মিলস কে লিয়ে ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম তৈয়ার কর রহে হ্যায়। ভারত নে 2030 তক 500 গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি और 2070 तक नेट जीरो का लक्ष्य रखा है।
0: প্রধানমন্ত্রী বলেন, ভারত পরিকাঠামো উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রুড স্টিল উৎপাদক হিসেবে সুস্থায়ী ও স্থিতিশীল সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে ভারতও কম কার্বনযুক্ত অ্যালুমিনিয়াম এবং গ্রিন আয়রন বা পরিবেশবান্ধব লৌহ উৎপাদনে প্রস্তুত। গিফট সিটিতে অস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিষ্ঠিত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন শ্রী মোদি।
1: ভারত আপকে

0: फंड्स को सेफ, स्टेबल और सस्टेनेबल ग्रोथ का अवसर देता है। हमारा प्रयास रहेगा कि आपका ट्रस्ट भी बढ़े और आपका कैपिटल भी बढ़े। एजुकेशन और स्किल्स दोनों देशों के बीच नेचुरल सिनर्जी है। डिकिन यूनिवर्सिटी और वुलोंगोंग यूनिवर्सिटी ने किप सिटी में कैंपस खोलकर एक नया अध्याय शुरू किया। यह भारत के प्रति उनके कॉन्फिडेंस का प्रतिबिंब है। हमारा साझा लक्ष्य होना चाहिए कि हम स्टूडेंट मोबिलिटी को टैलेंट पार्टनरशिप में बदले।
1: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দৌড়ে রয়েছে। ভারত অস্ট্রেলিয়া সম্পর্ক সুসংহত ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত হয়েছে। ভারতের জাতীয় বিনিয়োগ এবং পরিকাঠামো তহবিলে অস্ট্রেলিয়ান সুপারের অতিরিক্ত 500 মিলিয়ন বিনিয়োগের কথাও তার বক্তব্যে উঠে আসে। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। ভারত অস্ট্রেলিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্বে প্রধানমন্ত্রীর এই সফর নতুন গতির সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ওড়িশা সফরে ভুবনেশ্বর যাবেন। ওড়িশার কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সমুদ্রে মাছ ধরার ব্যাপারে অনুমোদনপত্র প্রদান সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানে শ্রী রাধাকৃষ্ণন ওড়িশা ডিপ সি ফিশিং মিশনের নথিপত্র প্রকাশ করবেন। এরপর উপরাষ্ট্রপতি ভুবনেশ্বরের খুর্দায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের 15তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি 7% বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এর ফলে ভারত বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির খেতাব ধরে রাখবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর গুরুত্বপূর্ণ দ্বিবার্ষিক রিপোর্ট অনুযায়ী আগামী বছর ভারতের জিডিপি বৃদ্ধি 6.4% হবে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের এই বৃদ্ধিতে ভোগ্যপণ্য এবং পরিষেবার বিশেষ ভূমিকা রয়েছে। অন্যদিকে বিশ্বে অর্থনৈতিক বৃদ্ধির হারও 3% থেকে বেড়ে 3.4% পৌঁছাবে আগামী বছর। পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র গড়ার প্রস্তাব নিয়ে জাপানের বহুজাতিক শিল্প সংস্থা মিৎসুবিশি রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেছে। নবান্নে গতকাল রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত এবং অর্থসচিব প্রভাত মিশ্রের সঙ্গে মিৎসুবিশির প্রতিনিধিদলের বৈঠকে রাজ্য সরকারের তরফে দুর্গাপুর ও পানাগড়ে প্রকল্পের জন্য জমির প্রস্তাব দেওয়া হয়। চলতি মাসের শেষ সপ্তাহে সংস্থার প্রতিনিধিরা সম্ভাব্য জমি পরিদর্শনে আসবেন, তারপর প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছেন। তবে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ বা জমির আয়তন সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। কলকাতার তাজবেঙ্গলে মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অনুষ্ঠানে শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, পূর্ব ভারতে পশ্চিমবঙ্গকে সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগের গন্তব্যে পরিণত করাই নতুন রাজ্য সরকারের প্রধান লক্ষ্য। ঐতিহ্যবাহী পাট ও চা শিল্পের আধুনিকীকরণের পাশাপাশি সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সেন্টার এবং গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারের মতো উচ্চ প্রযুক্তি নির্ভর শিল্পে বিশেষ জোর দেওয়া হবে। খুব শীঘ্রই রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণা করা হবে। একই সঙ্গে শিল্প স্থাপনের ক্ষেত্রে সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা আরও শক্তিশালী করা, শিল্প করিডোর ও শিল্প ক্লাস্টারের উন্নয়ন এবং ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে সরকার অগ্রাধিকার দেবে। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার জানিয়েছেন, সংবিধান এবং নির্বাচনী আইন মেনেই স্বচ্ছভাবে কমিশনের প্রতিটি কাজ পরিচালিত হয়। নতুন দিল্লিতে গতকাল মিডিয়া এবং কমিউনিকেশন অফিসারদের তৃতীয় একদিনের সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনগুলিতে ভোটদাতাদের রেকর্ড অংশগ্রহণ নির্বাচনী ব্যবস্থার প্রতি তাদের আস্থার প্রতিফলন। সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় ছড়িয়ে পড়া ভুল তথ্য বিষয়ে আধিকারিকদের সতর্ক করে দেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা শুরু করেছে। হরমুজ প্রণালীতে ইরানের হামলার জবাব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেনা। এর আগে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের হামলাকে যুদ্ধবিরতির সমাপ্তি হিসেবে ঘোষণা করেন এবং সামরিক পদক্ষেপের হুমকিও দেন তিনি। এর কয়েক ঘণ্টা পরই সেনাবাহিনীর ঘোষণা প্রকাশ্যে আসে। এরই মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহরগুলিতে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ভারত ও মায়ানমারের মধ্যে 23তম জাতীয় পর্যায়ে দুদিনব্যাপী বৈঠক নতুন দিল্লিতে শেষ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, উভয় পক্ষ সন্ত্রাসবাদ, বিদ্রোহ, মাদক পাচার, অস্ত্র চোরাচালান, মানব পাচার, বন্যপ্রাণী পাচার, সাইবার অপরাধ এবং অন্যান্য সংগঠিত অপরাধের ক্ষেত্রে আন্তঃসীমা

সংক্রান্ত অপরাধ দমনে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে। যৌথ নিরাপত্তাজনিত ক্ষেত্রে তথ্যভিত্তিক আদান প্রদান এবং কার্যক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও দুপক্ষই একমত হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং পশ্চিম উত্তরপ্রদেশে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। এছাড়াও উপকূলীয় কর্ণাটক, পূর্ব উত্তরপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতেও আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। কেরালার উত্তরাঞ্চলের মালাপ্পুরম, কোড়িকোড়, ওয়ায়নাড়, কান্নুর এবং কাসারগড় জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। রাজ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়া আবহাওয়া দপ্তর দেরাদুন, হরিদ্বার, উধমসিং নগর, নৈনিতাল এবং চম্পাবাদ জেলায় আগামী 36 ঘণ্টায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জেনে নিয়ে চারধাম যাত্রা তীর্থযাত্রীদের যাত্রা পরিকল্পনার অনুরোধ করেছে আবহাওয়া দপ্তর। মহারাষ্ট্রের হিঙ্গলি জেলায় আজ ভোররাতে উপর্যুপরি ভূকম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর মধ্যে সবচেয়ে বেশি তীব্রতার ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে ছিল 4.6। এর উৎপত্তিস্থল ছিল ভাসমত তালুকের পাংরা শিন্ডে গ্রামের কাছে। এরপর আরও কয়েকটি কম্পন অনুভূত হয়। বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে আসেন। কিছু বাড়িতে ছোটখাটো ফাটল ধরার খবর পাওয়া গেলেও এখনও পর্যন্ত প্রাণহানি বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে শেষ আটের পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1টায়। শনিবার ভারতীয় সময় রাত 12:30টায় বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথমবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে চলেছে নরওয়ে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 2030 সালের মধ্যে ভারত অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি 7% বৃদ্ধি পাবে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল পূর্বাভাস দিয়েছে। খবর শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার মতো পশ্চিম মেদিনীপুর জেলাতেও চলতি জুলাই মাসের প্রথম দিন চালু হয়েছে বিকশিত ভারত রোজগার নিশ্চয়তা এবং আজীবিকা মিশন গ্রামীণ, সংক্ষেপে ভিবিজি রামজি আইন 2025। সম্প্রতি জেলাশাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন, গ্রামীণ পরিকাঠামো নির্মাণ, বন্যা নিয়ন্ত্রণের জন্য খাল কাটা, পানীয় জলের ব্যবস্থা প্রভৃতি বিভিন্ন ধরনের কাজ গ্রহণ করা হয়েছে। জেলাতে এখনও পর্যন্ত 16টি কাজ শুরু হয়ে গেছে। মোট 318 ধরনের কাজের তালিকা থেকে কাজ পছন্দ করতে হবে। নতুন এই আইনে শ্রমিকদের দৈনিক 2 বার করে অ্যাপে উপস্থিতি দিতে হবে। 15 দিনের মধ্যে তাদের প্রাপ্য মজুরির টাকাও সরকার থেকে দিয়ে দেওয়া হবে। পূর্বতন এমজি নারেগা প্রকল্পে বছরে 100 দিন কাজ দেওয়া হতো। বর্তমানের এই নতুন প্রকল্পটিতে গ্রামীণ ক্ষেত্রে 125 দিন কাজ দেওয়ার অঙ্গীকার করেছে ভারত সরকার। গত শনিবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি আইআইটি খড়গপুরের 72তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এই সমাবর্তনে মোট 3,936 জন পড়ুয়ার হাতে তাদের ডিগ্রি তুলে দেওয়া হয়। ওই দিন 539 জন পিএইচডি, 31 জন এমএস, 908 জন এমটেক, 163 জন এমবিএ, 801 জন ডুয়েল ডিগ্রি, 628 জন বিটেক অনার্স, 40 জন বিআরজ ইত্যাদি বিভিন্ন বিভাগে পড়ুয়ারা ডিগ্রি পেয়েছেন। এই প্রতিষ্ঠানের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী জানিয়েছেন, গত বছরের তুলনায় এবছর 12% অধিক মহিলা পড়ুয়ার হাতে ডিগ্রি তুলে দেওয়া হচ্ছে। ছাত্র কল্যাণে এবং উন্নতমানের শিক্ষা প্রদানে তারা আরও অগ্রগতি করে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে চান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, স্থানীয় বিধায়ক ও মন্ত্রী দিলীপ ঘোষ, স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা তথা প্রতিষ্ঠানের প্রাক্তনী ডক্টর সুব্রত গুপ্ত। অনুষ্ঠানে রাষ্ট্রপতি স্বর্ণপদক এবং প্রধানমন্ত্রী স্বর্ণপদক সহ বিভিন্ন পদকৃতি পড়ুয়াদের প্রদান করা হয়েছে। জেলার বালিচকে ফ্লাইওভার নির্মাণের কাজ সম্পন্ন করার জন্য সম্প্রতি একটি বৈঠক আয়োজিত হল। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের ডিআরএম এবং রেল আধিকারিকদের সঙ্গে ডেবরার বিধায়ক শুভাশিস ওম ও বালিচক স্টেশন উন্নয়ন সমিতির সদস্যদের এই গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী সেপ্টেম্বর মাসে রেলের ব্লক পাওয়া যাবে, তখনই রেললাইনের উপর কিছু বকেয়া কাজ সম্পন্ন করা হবে।

0: বর্তমানে 7 দিন আগে থেকে মানুষের টিকিট কাটা থাকে, তাই ট্রেন ক্যান্সেল করা যাবে না বলে রেলের পক্ষ থেকে জানানো হয়। বালিচক স্টেশনে নতুন ফুট ওভারব্রিজ, উত্তর দিকের বাইরে এক্সটেনশন, উত্তর দিকে বন্ধ টিকিট কাউন্টার চালু, জল নিকাশির জন্য আরও 2টি হিউম পাইপ বসবে। দক্ষিণ দিকে টিকিট কাউন্টারের সামনে পুরো অংশে শেড হবে, চিলড্রেন্স পার্কেরও সংস্কার হবে। বালিচকে একটি সাবওয়ে নির্মাণের প্রতিশ্রুতির পাশাপাশি বাসস্ট্যান্ড নির্মাণের জন্য বিধায়কের আবেদন নিয়ে DRM রেল বোর্ডে পাঠাবেন বলে জানা গেছে। দ্বিতীয় ধাপে বালিচক রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পে অন্তর্ভুক্তি সহ কিছু এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি দিল্লিতে রেল বোর্ডে পাঠানো হয়েছে। দক্ষিণ দিকে স্টেশন থেকে শিব মন্দির এবং রেল কোয়ার্টার পর্যন্ত রাস্তাটি সংস্কারের কাজও শুরু হবে। দক্ষিণ পূর্ব রেলে লোকাল ট্রেন চলাচলে অনিয়মের বিরুদ্ধে অভিযোগ জানালে কিছু উদ্যোগ নেওয়ার কথা বললেও DRM জানান, চতুর্থ লাইন না হলে এই সমস্যার পুরো সমাধান হবে না। মেদিনীপুর ও খড়গপুরের মধ্যে সংযোগ রক্ষাকারী মোহনপুর এলাকায় কংসাবতী নদীর উপর থাকা দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল সেতু দীর্ঘদিন ধরেই দুর্বল হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে এই সেতুর উপর দিয়ে 35 টনের অধিক ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অনুমোদন পাওয়া সত্ত্বেও দীর্ঘ টালবাহানের পর সম্প্রতি 4 লেন বিশিষ্ট নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আগামী 3 বছরের মধ্যে এই সেতু নির্মাণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। নতুন এই সেতুটি নির্মিত হয়ে গেলে মেদিনীপুরের সঙ্গে খড়গপুরের সংযোগ আরও উন্নত হবে। নবগঠিত পশ্চিমবঙ্গ সরকার গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, উন্নত, যাত্রীবান্ধব এবং দূষণমুক্ত করে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। সেই লক্ষ্যেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন রাজ্যের গণপরিবহন ব্যবস্থায় যুক্ত করেছে আরও 2টি রুটে নতুন 6টি বাস পরিষেবা। মেদিনীপুর থেকে দীঘা রুটে 2টি, মেদিনীপুর থেকে কলকাতা রুটে আরও 4টি নতুন বাস ব্যবস্থা গণপরিবহনের মাধ্যমে জেলা যাত্রীদের আরও সহজ, দ্রুত, নিরাপদ, আরামদায়ক যাত্রার ব্যবস্থা করেছে। সম্প্রতি এই পরিষেবা চালু হয় জেলার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। জেলার চিঠি শেষ হল। পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীত। শরৎবাদনে আলাউদ্দিন খান, রাগ মালহার কি পকড়।

0: এতক্ষণ আপনারা শুনলেন শাস্ত্রীয় সঙ্গীত শরৎবাদনে আলাউদ্দিন খান, রাগ মলহার কি পকর। আপনারা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR এই অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন শ্যামা সঙ্গীত, তবে তার আগে বিজ্ঞাপন বিরতি।
1: ভারতের সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল।

0: ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: এখন শুনবেন শ্যামা সঙ্গীত, শিল্পী শম্পা কুণ্ডু।

শুনলেন শ্যামা সঙ্গীত, শিল্পী শম্পা কুণ্ডু। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী শ্রাবণী সেন।

শুনছিলেন অতুল প্রসাদের গান, শিল্পী শ্রাবণী সেন। এখন শুনবেন বিজ্ঞাপন দাতাদের দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT উমঙ্গ পর্ব 1324।

0: कबीले के सरदार से वो चक्रवर्ती सम्राट बने, फिर उनके बेटे सम्राट बने और फिर उनके बेटे। इस तरह राज पीढ़ी दर पीढ़ी चलता रहा। उत्तर वैदिक काल धीरे धीरे समाप्त हो गया और ये सम्राट एक काल को दूसरे काल से जोड़ते चले गए।
1: अभी आपने सुना कार्यक्रम उत्तर वैदिक काल, और इसी के साथ अब हमारा आज का उमंग कार्यक्रम यहीं पर समाप्त होता है। तो अपने मित्र अजीत
2: और विमलेश को तकनीकी टीम के साथ कल तक के लिए आज्ञा दीजिए।
1: नमस्कार।
3: उमंग उमंग उमंग उमंग।
4: এতক্ষণ শুনলেন বিজ্ঞাপন দাতাদের দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT উমঙ্গ পর্ব 1324। এখন শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। গান কথা মিলিয়ে আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানের আয়োজন আকাশবাণী শিলিগুড়ির কেন্দ্রের পক্ষ থেকে। সঙ্গে রয়েছি আমি কৌশিক, এবং সঙ্গে রয়েছেন
5: আমরা একসাথে আজকে বেশ কিছুটা সময় থাকব অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে। তবে আপনারা আমাদের সাথে সরাসরি যুক্ত হন ঠিক এই সময়ই, যেই নাম্বারে কল করে সেই নাম্বারটা কৌশিক একবার জানিয়ে দিই।
4: একদম
5: 9434076705। আরেকবার বলি 9434076705। এই নাম্বারে ফোন করে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। তবে আজকে যেই বিষয় নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়টা হলো, ধরুন হঠাৎ করে আপনার চলার পথে, জীবনে চলার পথে কিছু অর্থপ্রাপ্তি ঘটলো, সেটা সৌভাগ্যের দরজা কীভাবে খুলতে পারে সেটা

0: আমরা কেউ বলতে পারি না, সেই অর্থপ্রাপ্তি ঘটলে আপনি কি করতে চান সেটা, সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো।
1: কৌশিক, সৌভাগ্যের দরজা খুলে গেলে আমরা ইচ্ছের দরজাটা কিভাবে খুলতে পারি?
0: একদমই তাই।
1: আকস্মিক অর্থপ্রাপ্তি, অর্থই আমাদের পৃথিবীর রথের চাকাকে টেনে নিয়ে চলেছে। সুতরাং প্রচুর স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায় সামান্য কিছু অর্থের অভাবে। সেই অভাব যদি হঠাৎ পূরণ হয়ে যায় তাহলে কি ভাববেন, কি করবেন সেই অর্থ নিয়ে, সেই অতিরিক্ত আকস্মিক প্রাপ্তি নিয়ে কি পরিকল্পনা হবে আপনার, বলে ফেলুন আমাদের লাইভ ফোনের নাম্বারে ফোন করে 9434076705। আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই আগে একটা গানে চলে আসি, তারপরে আমরা আমাদের শ্রোতা বন্ধুদের কলের অপেক্ষায় থাকব। প্রথমেই শুনব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথায় সুরে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আমাদের অতি পরিচিত গান। সঙ্গে থাকুন, শুনতে থাকুন কিছু কথায় কিছু গানেই।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে দেশমাতৃকাকে প্রণামের মধ্যে দিয়ে আমাদের কিছু কথায় কিছু গানে শুরু হলো।
1: কৌশিক, একদম শুরুতে দেখো আমাদের শ্রোতা বন্ধু একজন রয়েছেন, একটু আমরা ফোনটা নিয়ে নিই,
0: দেখি আমাদের সঙ্গে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ নিতাইবাবু,
1: হ্যাঁ হ্যাঁ নিতাইবাবু, কেমন আছেন?
2: হ্যাঁ ভালো আছি, প্রচন্ড গরম, বৃষ্টি হচ্ছে না একদম।
1: আচ্ছা আচ্ছা, আমাদের উত্তরবঙ্গেও গরম ছিল, তবে এই দু তিন দিন বৃষ্টি হওয়াতে আমাদের একটু শান্তি মিলেছে। নিতাইবাবু, আজকে আমরা যেই বিষয় নিয়ে কথা বলছি, আশা করি আপনি শুনেছেন যে হঠাৎ করে যদি আমাদের

0: অর্থপ্রাপ্তি ঘটে, তাহলে সেই অর্থপ্রাপ্তি আপনার কীভাবে আপনি সেটাকে ব্যবহার করবেন? অর্থ প্রকৃত মূল্য তো শুধু পাওয়ার মধ্যে নয়, তার সঠিক ব্যবহার করার মধ্যে নিহিত থাকে। তো আপনি হঠাৎ করে কিছু অর্থ পেয়ে গেলেন, কীভাবে ব্যবহার করবেন?
1: হ্যাঁ দেখুন, অর্থ পাওয়া তো খুব ভাগ্যের ব্যাপার। ধরুন অর্থ যদি আমি পাই, হ্যাঁ, সেটা কিন্তু একটু ভালো কাজে লাগাইতে হবে।
0: হ্যাঁ
1: ধরুন মানুষ যারা হয়তো খেতে পাচ্ছে না, আজকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। হ্যাঁ, কোনো হয়তো মন্দিরে কিছু দিলাম, ছোট ছোট ছেলে মেয়েদের কিছু কিনে দিলাম, তারা আনন্দ পেলো। এইসব আমি করতে ভালোবাসি খুব।
0: সবই বুঝলাম। নিজের জন্য কি কিছুই রাখবেন না?
1: না, নিজের জন্য রাখতে হবে,
0: সেটাই,
1: নিজের জন্য তো রাখতে হবে, কিছু নিজের জন্য রাখতে হবে, নিজের সংসারে চালানোর জন্য কিছু রাখতে হবে। অন্ধারে যে টুকু থাকবে,
0: নিশ্চয় নিশ্চয় একটা অংশ সঞ্চয় করতে হবে, এবং ভবিষ্যতের জন্য আপনার কিছু বিনিয়োগ করা যেতেই পারে। আবার পরিবারের কিছু প্রয়োজন থাকলে সেখানেও কিছু প্রয়োজন মেটানোর জন্য অর্থ ব্যয় করা যেতেই পারে। তারপরে কিন্তু আমাদের সমাজ কল্যাণে ব্যয় করা জরুরি।
1: জরুরি, হ্যাঁ হ্যাঁ ঠিক,
0: একদম। তবেই সেই অর্থ প্রাপ্তি আমাদের আশীর্বাদ হবে, তাই নাকি?
2: নিতাইবাবুর সঙ্গে থাকুন, শুনতে থাকুন, আর চিন্তা করবেন না, আবহাওয়া বলছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সুতরাং গরম খুব তাড়াতাড়ি কমবে।
1: মেঘ তো প্রচন্ড মেঘ আসছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না।
0: হবে
2: হলো বলে দেখুন না,
0: সাথে থাকুন,
2: সাথে থাকুন,
1: হ্যাঁ ভালো থাকবেন, নমস্কার।
2: নমস্কার। তাহলে এই আমেজকে নিয়ে আর একটা সুন্দর গান শুনে নিই নাকি?
0: বেশ চলো শোনা যাক, কি গান শোনাবে বলো?
2: একখানা ভালোবাসার গান শুনি, শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে এবং কিশোর কুমারের সুরে। তবে গানে যাওয়ার আগে আরেক বন্ধুর কল পাচ্ছি, আমরা দেখে নিই আমাদের সঙ্গে কি আছে।
0: কথা বলে নিয়ে গানে যাব।
2: একদম। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার দাদা, সকালে আমি কথা বলতে পারিনি, আমার তো মানে প্রেসার বেড়ে গেছে দাদা ভাই।
2: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিজের খেয়াল রাখুন, ঠিক মতো ওষুধ খান, বিশ্রামে থাকুন।
3: না না, ওইটা নয়, মানে আপনাদের সাথে যে কথাবার্তা।
2: আচ্ছা
3: আচ্ছা, দাদা ভাই, দিদি ভাই,
2: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: আপনারা আমাদের জন্য কথা বলার জন্য আমাদের সাথে এইভাবে অপেক্ষা করেন, এ আমাদের কিন্তু ভীষণ প্রাপ্তি
3: ভাই। অপেক্ষা মানে একদম মানে তারবিহীন বেতারের সাথে যে অপেক্ষা, এই অপেক্ষাটা কিন্তু আপনাদের জন্য দিদি ভাই, আমাদেরও মনটা যে মানে ভালো হয়ে যায়, এই যে এইটা আমাদের আর কি, কোনো চিন্তা থাকলে সেই চিন্তাটা আপনাদের মাধ্যমে সেটা আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের এইটা ভালো হয়ে গেল।
0: দেখুন
3: দিদি ভাই, হঠাৎ যদি, হ্যাঁ হঠাৎ যদি টাকা পাই দিদি ভাই, তো সেইটা তো আমার প্রাপ্তি। তা মানে প্রথমেই আমার হবে, আমার বাবা আর শ্বশুর মশাই দুজনাই মারা গেছেন, আমার মা দুই মাকে নিয়ে আগে সেবা শুশ্রূষা করা, তাদের ওষুধপত্র মানে ঠিক মতন খাওয়া দাওয়া করানো, এইটা হচ্ছে আমার প্রথম কাজ ফার্স্টেই। তারপরে আমার ঘরে গোপাল আছে, গোপালকে মানে সেবা দিয়ে যেটা থাকবে সেটা আমার জন্য দিদি ভাই, এবং আপনার দিদি ভাই, আমার ছেলে মেয়ে তাদের জন্য। তো এই জায়গাটা যদি আমি করতে পারি, তাহলেই কিন্তু আর মানুষকে ভালোবেসে মানুষের সাথে যদি আমরা চলতে পারি, তাদেরকে যদি কিছু কিছু মানে মানে আমি তো পুরো পূরণ করতে পারবো না দিদি ভাই, কারোর আশা কারোর আকাঙ্ক্ষা, তো তাদের মধ্যে সেই জায়গা থেকেই যদি কিছু কিছু তাদেরকে আমরা সেবা করতে পারি, সেটাতেই আমি জানবো আমার ওপরওয়ালার কাছে দান আর কি, সেই দানটা যেন আমি মানে ইয়ে পাই। তো সেই জায়গায় আর কি আমরা চাই যে আমাদের হঠাৎ টাকা পেলে মানুষের যে মতিভ্রমটা হয় সেই জায়গাটা আমি কিন্তু হবে না, কারণ না আমাদের তো পোর খাওয়া লোক, মানে জিরো থেকে হিরো হয়েছি। তো সেই জায়গায় আর আর সব থেকে বড় ব্যাপার দিদি ভাই, মানে কুড়িয়ে পাওয়া ষোলো আনাটা তার থেকে খেটে যেটা পাওয়া সেইটার মধ্যে একটা মানে আন্তরিকতা এবং
2: আনন্দ আছে, শান্তি আছে, তাই
3: শান্তি আছে, শান্তি।
0: হ্যাঁ, ভালো বলেছেন,
2: পরিশ্রমের প্রাপ্তি স্বাদ অনেক বেশি সুন্দর।

0: হুম হুম
1: একদম, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার এই
0: থাকুন,
1: অসাধারণ
0: ভালো
1: ভাবনাকে,
0: থাকবেন, সুস্থ থাকবেন দাদা ভাই দিদি ভাই,
1: একদম আপনিও
0: হ্যাঁ
1: ভালো থাকবেন,
0: নমস্কার নমস্কার।
1: নমস্কার।
0: একদমই তাই, ভীষণ ভালো বললেন। আসলে অর্থ কিন্তু আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ উপাদান হলেও কিন্তু জীবনের একমাত্র লক্ষ্য নয়,
1: এবং
0: তাই না?
1: সেই হিসেবে মানবিকতা এবং মানবতা এইটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়,
0: একদম
1: আর যখনই অর্থ হাতে আসছে সেইটা নিয়ে কিন্তু একটা মানবিকতার জায়গা থেকে দায়িত্ব অনেকটা বেড়ে যায়।
0: দায়িত্ব বেড়ে যায়,
1: একদম
0: একদমই তাই। পরিশ্রম, সততা, প্রজ্ঞা, এই মানবিক মূল্যবোধ থেকে যদি আমরা অর্থটাকে অর্থবহ করে তুলতে পারি, তবেই কিন্তু তার সার্থকতা থাকে।
1: থাকে
0: আচ্ছা,
1: একদম
0: একজন শ্রোতা বন্ধু রয়েছে কৌশিক, আমরা কথা বলে নিয়ে গানে যাব।
1: একদম, দেখে নি কে আছেন।
0: আর সম্ভবত উনি, হ্যালো,
1: হ্যাঁ, আমাদের
0: হ্যাঁ
1: কলটা ড্রপ হয়ে গেছে। ঠিক আছে, আমরা ও বলতে বলতে আবার আমরা
0: আবার
1: পেয়ে
0: চলে
1: গেছি,
0: এসেছেন,
1: দেখি আমাদের
0: হ্যাঁ
1: সঙ্গে কে আছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: হ্যাঁ হ্যাঁ নমস্কার দাদা ভাই। হুম বলুন।
1: আমি, হ্যাঁ দিদি ভাই নমস্কার।
0: নমস্কার, বলুন কে
1: হ্যাঁ, আমি
0: বলছেন?
1: বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
0: আচ্ছা, অমিতাভ বাবু। অমিতাভ বাবু কেমন আছেন
1: হ্যাঁ
0: আপনি?
1: বলুন। হ্যাঁ দিদি, ভালো, একদম ভালো আছি, আপনি কেমন আছেন?
0: খুব ভালো আছি। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, সুতরাং এই মুহূর্তে তো আমাদের ভীষণভাবে কাঙ্ক্ষিত হচ্ছে বৃষ্টি এত গরমের মধ্যে, তাই
1: তাহলে
0: বৃষ্টি হচ্ছে আমরা একটু ভালো আছি।
1: তাহলে আপনারা ভাগ্যবান এবং ভাগ্যবতী,
0: না, আপনাদের
1: আর
0: ওখানেও
1: আমরা
0: কিন্তু
1: হচ্ছি
0: হবে।
1: হতভাগা, আমাদের এখানে বৃষ্টি নেই দিদি।
0: না না, হবে হবে, খুব শীঘ্রই বৃষ্টি হবে। তবে আজকের বিষয় নিয়ে একটু কথা বলবো অমিতাভ বাবু।
1: হ্যাঁ বলুন বলুন বলুন, বিষয়টা বলুন
0: আপনি
1: একটু।
0: কি শোনেননি বোধহয় সম্ভবত?
1: না না না,
0: হুম হুম
1: বিষয়টা শুনিনি, বলুন একটু।
0: হঠাৎ করে যদি আপনার জীবনে চলার পথে অর্থ প্রাপ্তি ঘটে, সেই
1: হুম
0: অর্থকে আপনি কিভাবে ব্যবহার করবেন?
1: বাহ, অসাধারণ বিষয়, অসাধারণ। বাহ, দেখুন দিদি,
0: হুম
1: এই
0: হুম
1: যদি হঠাৎ করে আমার অর্থ প্রাপ্তি ঘটে না,
0: হুম
1: তো আমি ওই সোনা দানা বাড়ি গাড়ি কিচ্ছু করব না, কিচ্ছু কিনব না,
0: আচ্ছা,
1: মানে সেসব শখ আমার মিটে গেছে। তাহলে
0: হুম হুম
1: অর্থ প্রাপ্তিটা আমি একটা পরোপকারের কাজে লাগাবো। সেটা
0: হুম
1: হচ্ছে,
0: হুম
1: ধরুন আমাদের আশেপাশে, মানে আমার যা আশেপাশে
0: হুম
1: অনেক অনেক মেধাবী পড়ুয়া আছে,
0: হুম
1: হ্যাঁ, যারা কিন্তু অর্থের অভাবে বই খাতা এগুলো কিনতে পারে না দিদি। হ্যাঁ,
0: হুম
1: তো সেখান থেকে আমি কিছু, মানে তাদেরকে আমি সাহায্য করব,
0: বাহ,
1: এটা হচ্ছে। আর আমার এমনিতে কোনো মানে অভাব কিছু নেই দিদি, ছেলে মেয়ে জীবনে প্রতিষ্ঠিত, আমিও
0: হুম
1: টুকটাক এখনো এই বয়সে, হ্যাঁ, কাজ করে আমার যেটুকু মানে খুনিবৃত্তি আমার আর আমার মানে মিসেসের, সেটার জন্যে আমাকে আর ভাবতে হয় না। আমাকে
0: হুম
1: ভাবায় সেই মানে দুঃখগুলো, ছোটখাটো দুঃখগুলো, যারা অর্থের অভাবে পড়তে পারে না, হ্যাঁ,
0: হুম
1: তাদেরকে আমি অনেক সময় বিনা শ্রমে বিনা
0: হুম
1: পারিশ্রমিকে পড়াই।
0: বাহ
1: তো যে
0: বাহ,
1: বিষয়টা দিদি দিয়েছেন, সত্যি
0: হুম
1: একটা অসাধারণ বিষয়, মানে আমার আমার পক্ষে আমার
0: হুম
1: মনের মতো একটা বিষয়। আর এটাতে ঢুকতে পেরে, মানে আপনাদের সঙ্গে কথা বলতে পেরে আমার যে কি আনন্দ হচ্ছে দিদি, তা ভাষায় কিন্তু আমি প্রকাশ করতে পারবো না।
0: আপনি
1: তো
0: এভাবেই সঙ্গে থাকুন, আর সত্যি
1: হ্যাঁ,
0: কথা
1: তো আমাকে
0: বলতে,
1: একটা গান শোন,
0: হ্যাঁ বলুন,
1: আমাকে
0: নিশ্চয়ই
1: একটা
0: শোনাবো।
1: গান, একটা গান শোনাবেন? আমি বলি গানটার লাইন, কত

0: ওই যে আকাশে বৃষ্টি নামুক দাশেরা উঠুক থেকে ঝরে।
1: বেশ বেশ,
2: ভালো থাকবেন দিদি, নিশ্চয়ই চেষ্টা করবো আপনার পছন্দের গান শোনানোর জন্য, সাথে থাকবেন।
0: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।
1: ততক্ষণে আরেকটি অসাধারণ গান রইল আপনার জন্য, সঙ্গে থাকুন। তাহলে কতদিন পরে এলে তার অপেক্ষার আগে আমরা একটু ভালোবাসার আগুনে জ্বলে উঠি।
2: একদম একদম,
1: আমরা শুনিনি লতা মঙ্গেশকরের কণ্ঠে কিশোর কুমারের সুরে এই অসাধারণ গানটি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।

0: তাহলে একটা অসাধারণ গান শুনতে শুনতে
1: এক
0: একজনের
1: শ্রোতা বন্ধু চলে এসেছে,
0: একদম
1: দেখে নেওয়া যাক কে রয়েছেন। হ্যালো,
2: আমি প্রফুল্ল কুমার সিং রাঙামাটি থেকে বলছি।
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: বলুন।
1: প্রফুল্ল বাবু, ভালো আছেন
2: হ্যাঁ
1: তো?
2: ভালো আছি।
1: হ্যাঁ প্রফুল্ল বাবু, আজকে যে বিষয় নিয়ে কথা বলছি আশা করি শুনেছেন।
2: হ্যাঁ হ্যাঁ হঠাৎ অর্থ পেলে কি করবেন?
1: হ্যাঁ হ্যাঁ
2: হ্যাঁ
1: একদম।
2: হ্যাঁ মানে কথায় আছে যে যদি গরিব হয় কিনতে না জানে পান, আর যদি ছোট লোক বড় হয় কিনতে না জানে ধান, একটা প্রবাদ আছে। হ্যাঁ তো ঘটনাটা হলো, যেটা তোমাকে ধন পেয়ে গেছে, ধন অনেক রকমের পাওয়া যায়। একটা দেবতার ধন পাওয়া যায়, একটা কথা থেকেও আবার লটারি কেটেও ধন পাওয়া যায়, আমার কিছু দান থেকেও পাওয়া যায় ধন। হ্যাঁ হ্যাঁ তো বিশেষ করে যারা দেবতার ধন পায় হঠাৎ, হয়তো বাপ কাল ঠাকুর দাদার গাছতলার দেখে গেছিল, সেই ধন হঠাৎ করে পেয়ে গেলাম। আগের দিনে কিন্তু ওই ওইভাবে ধন গুলো পাওয়া যেত। তো ওই দেবতা বলে দিত, এই ধন তুমি ভালো করে খরচ করবে, তুমি ওই বড় লোকই দেখাবে না, তুমি যেই অবস্থায় ছিলে সেই অবস্থায় তুমি থাকো, তুমি ধনটাকে ভালোভাবে খরচ করো, কাজে সমাজ কাজে লাগিয়ে, হ্যাঁ যাহাতে আমার নামটা গুণ যশ বেড়ে যায়, সেইভাবে কিন্তু ধন খরচ করতে বলে। হ্যাঁ কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যারা হঠাৎ ধন পায় যায়, বড় লোকই দেখায়, সেটা কিন্তু কখনোই কাম্য নয়। হ্যাঁ আমার ব্যবহারটা যেরকম আমি ছিলাম সেরকমই আমাকে চলতে হবে।
0: তাহলে সেই ধন প্রাপ্তি হলে আপনি কি করবেন?
2: আমি ধনটা প্রাপ্তি হলে কিছু সমাজের কাজে লাগাবো, আর দেব দেবীর কিছু অনুষ্ঠানে দিব।
0: আচ্ছা,
2: যেখানে যেখানে যারা দুস্থ মানুষ তাদেরকে একটু

0: সমাজসেবামূলক কাজের জন্য দিব, দান করব, এইভাবে চলার আমি চেষ্টা করি অ্যাকচুয়ালি।
1: আচ্ছা, না খুব ভালো, এই যে সবাইকে নিয়ে চলা, তাই না, সবার কথা ভেবে এগিয়ে চলা, খুব সুন্দর, ভালো লাগলো।
2: ভালো বললেন প্রফুল্লবাবু, সাথে থাকুন,
1: সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের কিছু কথাই কিছু গান।
2: সত্যি উনি যেগুলো বললেন, সৌভাগ্যের দরজা কিভাবে কখন খুলে যায় সে তো বলা যায় না, কখনো লটারির মাধ্যমেও আমাদের অর্থ প্রাপ্তি ঘটতে পারে, বা উত্তরাধিকার সূত্রেও আমরা কখনো সম্পত্তি প্রাপ্তি অনেকেরই ঘটে, তাই না, আবার ব্যবসায় অপ্রত্যাশিতভাবে একদম লাভ কখনো, বা ওই দেবত্ব, আগেকার দিনে আমরা কিন্তু কৌশিক গল্পের বইয়ে পড়েছিলাম, তাই না, কোনো গাছের নিচে ওই মোহর পোতা আছে, কোন একজন পথিক যেতে যেতে সেই মোহর খুঁজে পেল কখনো। তারপরে আরেকটা ছোটবেলার কার্টুনের কথা মনে পড়ছে তোমার আছে কিনা, থোড়া অর করে কিছু প্রাপ্তি,
1: একটা অসাধারণ গল্প এটা, যে যে থোড়া অর করতে গিয়ে আমাদের যা কিছু আছে তা নিয়ে আমরা পুরো সুখটাকেই
2: জলাঞ্জলি দিই, একদমই তাই।
1: আর সেইখানে দেখা যায় যে নিঃস্ব তার কিছু না থেকে অনেক কিছু,
2: অনেক খুশি।
1: সত্যি আমার মনে পড়ে গেল ছোটবেলায় অসাধারণ একটি কার্টুন দেখেছিলাম, তো আসলে ওই যে
2: ওটা কিন্তু আমাদের বড় শিক্ষা দিয়েছে, তাই না,
1: একদম। আমাদের জীবনে প্রতি মুহূর্তেই কিন্তু শেখার অনেক কিছু আছে,
2: সত্যি,
1: এবার আমাদের উপর নির্ভর করছে আমরা শিখতে চাইছি কিনা,
2: শিখতে চাইছি কিনা। আর এই যে অর্থপ্রাপ্তির কথা নিয়ে আমরা বলছি, শুধু তো অর্থপ্রাপ্তি না, তা যথাযথভাবে কিন্তু ব্যবহার করাটাই প্রয়োজন। আমাদের আজকে শ্রোতা বন্ধুরা অনেকে অনেক রকম বললেন, কেউ বিদ্যার্থীদের জন্য খরচা করতে চান, কেউ গরিব দুঃখীদের জন্য কিছু করতে চান,
1: কেউ সামাজিক কোনো কারণে,
2: সামাজিক ভাবেও, তাই যথার্থভাবে কিন্তু এটা বিনিয়োগ করাটাই মনে হয় সমীচীন হবে, তাই না।
1: একদম একদম। আচ্ছা, এই আলোচনার মধ্যে দিয়ে আমরা কিন্তু যেহেতু অনেকটা কথার মধ্যে সময় কাটিয়েছি, এবার একটু গানে আসি আবার, নাকি? এবারে যেহেতু আমরা লতা মঙ্গেশকরের কণ্ঠ শুনেছি, এবারে মান্নাদের কণ্ঠ না শুনলে কি হয়,
2: চলো চলো শুনে নি।
1: মান্নাদের কথায়, মান্নাদের সুরে, মান্নাদের কণ্ঠে এই গানটি রইল আমাদের প্রিয় শ্রোতা বন্ধুদের জন্য। আমাদের লাইভ ফোনের নাম্বারটি আরেকবার বলে রাখি গানে যাওয়ার আগে, 9434076705, জানিয়ে ফেলুন হঠাৎ অর্থপ্রাপ্তি হলে আপনি কি করবেন।

0: এই ধরনের গানের কিন্তু আলাদা স্বাদ আছে, তাই না?
1: একদমই তাই। এই গানগুলো কোথাও যেন মনের কোণে জায়গা করে রেখেছে চিরকালের জন্য। ওই যে বাংলা গানগুলো কোনোদিনই পুরনো হবে না সেরকম একটি গান শুনলাম কিন্তু।
0: সত্যি তাই। আচ্ছা, আমার মাথায় এবার একটা প্রশ্ন আসছে দিদি।
1: বলো,
0: মনে করো তুমি যদি এরকম হঠাৎ করে একটা বেশ বড়সড় অ্যামাউন্টের একটা অর্থপ্রাপ্তি তোমার হয়, তাহলে তুমি কি করবে?
1: আচ্ছা, আমি প্রথমে জানতে চাইবো অ্যামাউন্টটা কিরকম হতে পারে।
0: ভালো প্রশ্ন।
1: হ্যাঁ,
0: আচ্ছা ধরে নিই আমরা 10,000।
1: 10,000?
0: হ্যাঁ,
1: এখনকার সময় 10,000 খুব বেশি নয় যদিও। তাহলে আমি যেটা করব সেটা কিন্তু আমি সম্পূর্ণ যে সবাইকে দান ধ্যান করে দেব অত মহৎ হৃদয়ের আমি মানুষ কিন্তু মোটেও নই। আমি যেটা করতে পারি, ছোট ছোট বাচ্চাদেরকে ডাকলাম, ডেকে চল আমিও আইসক্রিম খাবো, তোরাও আইসক্রিম খা, যতগুলো ইচ্ছে মন ভরে আমরা আইসক্রিম খাবো, ফুচকা খাবো, এসব যতটা করার করে নেওয়ার পরে যদি টাকা পয়সা কিছু মাছে, চল ছোটোখাটো সবাই মিলে একটু ঘুরে আসি। সেটা বন্ধু বান্ধব হতে পারে বা ফ্যামিলি হতে পারে, কিন্তু যেটা করব আমিও তার মধ্যে থাকব এবং চারপাশে কিছু মানুষকে নিয়েই সেগুলো করব। এরকম একটা ভাবনা চিন্তা আছে। আমি ওই প্রচুর বইপত্র কিনে পড়াশোনা করব বা কাউকে দেব। আমি নিজে খুব বেশি পড়াশোনা করতে ভালোবাসি না, যেহেতু সেহেতু কাউকে বই দিয়ে আমিও চাই না বিরক্ত করতে। তাই আনন্দ যাতে পাওয়া যায় সেই কাজই করার জন্য আমার ইচ্ছা রইল। যদি পাওয়া যায় তুমি দেবে কি আমায় বলো?
0: এই বাবা, আমার কাছে থাকলে তো আমি দিয়ে দিতাম।
1: আচ্ছা, তা না হয় তুমি দিতে পারলে না, কিন্তু তুমি হঠাৎ করে ধরো পেয়ে গেলে 10,000 টাকা, তুমি কি করবে?
0: বিষয়টা হচ্ছে আমি গাছ খুব ভালোবাসি।
1: আচ্ছা,
0: এবারে আমি একটু গাছ পাগল। আমি বিভিন্ন রকমের, হয় না যে নাম না জানা ঔষধি গাছ হতে পারে, মানে ওই ফ্যান্সি ঘর সাজানো গাছ না, যে গাছগুলো আমাকে বেশ কিছু নলেজ প্রোভাইড করবে এবং তার পাশাপাশি যে গাছগুলোর জন্য আমি নিজের এবং আর পাঁচজনের ভালো করতে পারবো,
1: এইরকম
0: উপকারী গাছ আমি লাগাতে খুব ভালোবাসি। তো এমন অনেক গাছ আছে যেগুলো খুব দামি হয় বা সচরাচর পাওয়া যায় না, আমি সেই গাছগুলো কিছুটা অর্থ দিয়ে সেই গাছগুলো আনাবো। আর বাকি যেটুকু থাকবে সেটুকু অবশ্যই আমি অ্যাকাউন্টে যত্ন করে রেখে দেবো। আমি কাউকে খাওয়াতে পারি না পারি, আমার গলার ঠিক হলে পরে যখন ঠান্ডা লেগে থাকবে না, আমি নিজে একটু আইসক্রিম খাবো। কারণ কি, সত্যি বলতে এই কথাটা বলার কারণ হচ্ছে তুমি যেটা বললে আমি তার সাথে একমত। এখনকার পৃথিবীর বুকে দাঁড়িয়ে 10,000 টাকা খুব কম, এবং তুমি ওটা দিয়ে কারোর মুখে না সেভাবে হাসি ফোটাতে পারবে না। যদি সেটা 10,000-এর জায়গায় অন্তত 1,00,000 হয়, তখন মনে হবে যে না, এবার একটু সবাইকে নিয়ে আনন্দ করে হইচই করে দুটো মানুষের মুখে হাসি ফোটাই। তবে হ্যাঁ, নিজের সামর্থ্য অনুসারে যদি পারি, যদি এমনটাও হয় 10,000-এর মধ্যে 5,000 টাকা আমি কাউকে দিয়ে দিলাম পুরোপুরি এবং তার তাতে একটু ভালো হলো, অবশ্যই সে তো করতেই পারবো।
1: একদমই তাই, যথার্থই বলেছো। তবে তুমি যে টাকা ব্যাংকে রাখার কথা বললে, টাকা রেখে কিন্তু যখন আইসক্রিম খাবে অবশ্যই কিন্তু আমাকে নিয়ে যেও। আর তোমার ওই উপকারী গাছ যখন তুমি কিনবে সেখান থেকে, আমিও গাছ ভীষণ ভালোবাসি, আমাকেও কিন্তু দেবে।
0: অবশ্যই অবশ্যই, কথা রইল।
1: তবে গুটি গুটি পায় কিন্তু এবার আমাদের সময় পার হয়ে যাচ্ছে, চোখ রাঙিয়ে জানান দিচ্ছে আমাদের ঘড়ি। তবে কিন্তু এই হঠাৎ অর্থ প্রাপ্তি হলে আনন্দ তো অবশ্যই হবে সকলেরই, কিন্তু সেই আনন্দের সঙ্গে আমাদের থাকুক ন্যূনতম দায়িত্ববোধ, বিচক্ষণতা এবং ভবিষ্যতের কথা ভাবার মতো কিছু মানসিকতার সাথে অবশ্যই মানবিকতা বোধ, এগুলো থাকা ভীষণ দরকার। কারণ সঠিক সিদ্ধান্তই সাময়িক প্রাপ্তিকে দীর্ঘস্থায়ী সমৃদ্ধিতে রূপান্তরিত
0: করতে পারে,
1: একদম
0: একদম,
1: তাই না?
0: এই বার্তা নিয়ে আমরা আজকের কিছু কথায় কিছু গানে এখানে শেষ করছি।
1: সকলে ভালো থাকবেন
0: এবং সুস্থ থাকবেন। পরবর্তী অনুষ্ঠান বিজ্ঞাপন বিরতির পরে।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্যে। বিদ্যার্থীদের জন্যে অনুষ্ঠানে আজকের বিষয় দ্বাদশ শ্রেণীর হিউম্যান ডেভেলপমেন্ট এবং রিসোর্স ম্যানেজমেন্ট। যিনি শিক্ষক হিসেবে রয়েছেন স্বাতী মুখার্জি এবং তার সঙ্গে তার ছাত্রীরা রয়েছেন প্রতিমা সিংহ এবং কোয়েল বর্মন, বিদ্যালয় নন্দপ্রসাদ বালিকা বিদ্যালয়। এখন শুনবেন বিদ্যার্থীদের জন্যে।
2: আমি স্বাতী মুখোপাধ্যায়, নন্দপ্রসাদ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একজন শিক্ষিকা। আমার বিষয় হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বা মানব বিকাশ ও সম্পদ পরিচালনা। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদেরই দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রাপ্তবয়স্ককালীন সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে। তোমাদের সাথে সঙ্গ দিতে আমার সাথে উপস্থিত রয়েছে তোমাদেরই দুজন সহপাঠী। তোমাদের নামগুলো বলো।
3: আমার নাম কোয়েল বর্মন।
4: নমস্কার, আমার নাম প্রতিমা সিংহ।
2: আচ্ছা, তাহলে আমরা শুরু করি আজকের আমাদের বিষয়। তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের মানব জীবন বিকাশের যে স্তর, সেই স্তরগুলোর মধ্যে একটা মধ্যবর্তী স্তর হলো প্রাপ্তবয়স্ক। এবং এই প্রাপ্তবয়স্ক কাল এটাকেও আমরা তিন ভাগে ভাগ করি, প্রাথমিক প্রাপ্তবয়স্ক, মাধ্যমিক প্রাপ্তবয়স্ক এবং প্রান্তীয় প্রাপ্তবয়স্ক। তো মানব জীবন বিকাশের স্তরের যেটা মাধ্যমিক স্তরের যে প্রাপ্তবয়স্ক কাল, যেটা মোটামুটি আমাদের 30-এর পর থেকে বা 40 থেকে শুরু হয়, তো সেই 40 বছর বয়সের পরে কী হয়, আমাদের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা, মানে আমাদের মধ্যে প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীদের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। সেই সমস্যাগুলোর মধ্যে আজকাল ভীষণভাবে চর্চিত যে সমস্যা, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো অর্থোপেডিক ডিজিজেস বা অস্থি সংক্রান্ত রোগগুলো। তো এই অস্থি সংক্রান্ত যে রোগগুলো রয়েছে, সেই অস্থি সংক্রান্ত রোগগুলো আমাদের কী করে, আমাদের অস্থিসন্ধিতে প্রদাহ সৃষ্টি করে, ব্যথা সৃষ্টি করে, আমরা কাঠিন্য অনুভব করি, তার ফলে আমাদের হাঁটতে, চলতে, বসতে, উঠতে, এমনকি অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনেও আমাদের অসুবিধা হয়। যে সমস্যাগুলো এই সময় আমাদের অস্থি সংক্রান্ত রোগগুলো সৃষ্টি করে, তাদের বৈশিষ্ট্যর উপর ভিত্তি করে তাদেরকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ আমরা প্রথমেই বলি। যেমন ধরো অস্টিও আর্থারাইটিস, অস্টিওপোরোসিস, গেঁটে বাত, রিউমাটয়েড আর্থারাইটিস, স্পন্ডিলাইটিস এবং স্পন্ডিলোসিস। আমরা আজকে এই সমস্যাগুলোর মধ্যে প্রত্যেকটি সমস্যাকে যতখানি আমরা পাচ্ছি সময় আজকের ক্লাসে, সেগুলোর প্রত্যেকটির মানে কী জন্য হয় বা সেটি কী, তার কারণ, তার লক্ষণ এবং তার প্রতিকারগুলো পড়ব। কারণ যদি আমরা এটা না জানি, তাহলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে সত্যি অনেক কিছু জানা থেকে কিন্তু বঞ্চিত থাকব। এবং আমরা আমাদের পরিবারের লোকদের কী কী সাবধানতা নিতে হবে, সবসময় তো ডাক্তারের কাছে ছোটা সম্ভব হয় না, তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে তাদের টেক কেয়ার করতে পারি বা কীভাবে তাদেরকে পথ দেখাতে পারি, সেই বিষয়গুলো আমরা কিন্তু জানতে পারবো। তো প্রথম শুরু করছি অস্টিও আর্থারাইটিস দিয়ে। অস্টিও আর্থারাইটিসকে সংক্ষেপে বলা হয় OA। এটি আর্থারাইটিসের একটি সাধারণ রূপ বা কমন রূপ। এটি একটি ক্ষয়জনিত অস্থিসন্ধির রোগ, যেখানে হাড়ের প্রান্তভাগকে রক্ষাকারী তরুণাস্থি বা কার্টিলেজ ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। যদিও এটি প্রধানত বয়স্কদেরকে প্রভাবিত করে, তবে এটি যে কোনো কাউকেই আক্রান্ত করতে পারে। এই অবস্থাতে কি হয়, মানে এটার ফলে আমাদের বিভিন্ন রকমের আড়ষ্টতা, আমাদের যে অস্থিসন্ধিগুলো সেগুলোতে ফোলা ভাব, নিশ্চয়ই তোমরা তোমাদের বাড়িতে দেখেছো না, বয়স্ক, বিশেষ করে বয়স্ক মহিলাদের মধ্যে, বয়স্ক পুরুষদের মধ্যে আমরা দেখি বসতে সমস্যা,

0: বসলে উঠতে পারে না, হাঁটুকে সোজা করতে পারে না, তাই না? তো আমাদের যে হাঁটু, আমাদের কনুই, আমাদের রিস্ট, কবজি, যেগুলো সেই সমস্ত প্রত্যেকটা জায়গাতে জয়েন্টগুলো, সেই জয়েন্টগুলোতে কী হয়, আমাদের স্কিনের যেমন দেখো একদম উপরে যে আমাদের একটা পাতলা স্কিন থাকে, আমাদের ত্বকের ভেতরের যে অন্যান্য অংশ মাসেলগুলো সেগুলোকে রক্ষা করে, ঠিক তেমনি আমাদের হাড়ের উপরে, হাড়কে রক্ষা করার জন্য তার প্রান্তভাগে এই তরুণাস্থি বা কার্টিলেজ থাকে। ধীরে ধীরে কী হচ্ছে, বিভিন্ন কারণে এগুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তো এই কারণগুলির উপর নির্ভর করে একে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি কি, প্রাইমারিটা হলো সবচেয়ে কমন, যেটা আমরা বললাম যে আমাদের অস্থিসন্ধিতে বিশেষ যে দেহরস বা আমাদের যে সাইনোভিয়াল ফ্লুইড সেটা শুকিয়ে যায়, তার ফলে কি হয়, হাড়গুলো একে অপরের সাথে ঘষা খায় এবং ঘষা খাওয়ার ফলে সেগুলোর মধ্যে কী হয়, সেগুলোর মধ্যে ধীরে ধীরে চটা ধরে যাওয়ার মতন হয় এবং হাড়গুলো একে অপরের সঙ্গে মানে ওখানে স্টিফ হয়ে যায়। এবার যেটা আমরা সেকেন্ডারি কারণ হিসেবে দেখছি, সেকেন্ডারি কারণে আমরা দেখতে পাচ্ছি যে কী হচ্ছে না, আমাদের যে জয়েন্টগুলোতে যদি কোনো আঘাত পায় বা যদি বিপাকীয় ত্রুটি ঘটে বা জন্মগত জয়েন্টের যদি অস্বাভাবিকতা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই অসুখগুলোর সৃষ্টি হয়। আমাদের হাঁটুতে যখন হয় তখন কী হয়, আমাদের চলাফেরাতে মূলত সমস্যা হয়, আমাদের মানে হাঁটু বা পা আমাদের শরীরের ভার বহন করতে সাহায্য করে, তো সেই ক্ষেত্রে যদি আমাদের হাঁটু ক্ষতিগ্রস্ত হয়, আমাদের হাঁটুর কার্টিলেজ ক্ষয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যখন ফুলে যায়, ব্যথা করে, তো সেই ক্ষেত্রে আমাদের বসতে উঠতে সমস্যা হয়। যদি আমাদের হিপে হয় বা কোমরে হয়, নিতম্বের জোড়াতে হয়, সেখানে যদি প্রভাবিত করে তখন কিন্তু আমাদের মানে এপাশ ওপাশ নাড়াচাড়া করতে, ঝুঁকতে, উঠতে আমাদের সমস্যা হয়। আমাদের হাতের কবজিতে যদি হয়, তাহলে যে কবজিতে আমাদের কী হয়, এটি প্রায়শই আমাদের কবজিতে যে নোডাল ওয়ে হিসেবে দেখা যায়, সেখানে কী হয়, আমাদের বুড়ো আঙুলের গোড়া, আমাদের আঙুলের ডগার যে ছোটো ছোটো জয়েন্টগুলো সেগুলো প্রভাবিত হয়। আমাদের স্পাইনাল কর্ড যে আছে, স্পাইনাল কর্ডেও হতে দেখা যায়, যে ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ঘাড় এবং ঘাড় থেকে আমাদের পিঠের নিচের অংশ পর্যন্ত, মানে ঘাড় বলতে আমাদের সার্ভাইকাল, সেখান থেকে আমাদের পিঠের নিচের অংশ মানে লাম্বার, সেই জায়গার যে অস্থিসন্ধি বা ডিস্ক সেগুলিকে এটি প্রভাবিত করে। তাহলে এর লক্ষণ আমরা কী কী দেখতে পাচ্ছি, এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো জানলাম, লক্ষণের মধ্যে প্রথম হচ্ছে ব্যথা, প্রচণ্ড ব্যথা করবে এবং এই ব্যথা প্রথমে এদিকে হয়তো কম থাকে কিন্তু যত দিন যায় যদি এটার আমরা প্রতিকার না করি তাহলে এই ব্যথার পরিমাণ দিন দিন বাড়তে থাকবে। আমাদের আড়ষ্টতা দেখা যাবে, কোন জায়গাগুলোতে আমাদের গাঁট এবং অস্থি সন্ধিতে এই আড়ষ্টতা দেখা যাবে। এবং যদি ধরো আমরা ঘুমিয়ে আছি, ঘুম থেকে ওঠার পরে আমাদের সমস্যা হবে, আমাদের যদি আমরা দীর্ঘক্ষণ ধরে বসে থাকি বা নাড়াচাড়া না করি সেই অঙ্গকে, তাহলে সেই জায়গাতে যখনই আমরা নাড়াচাড়া করতে যাব তখন দেখা যাবে, মানে যখন আমরা রেস্ট দেব সেই জায়গাটাকে, যখনই সেটাকে আবার আমরা নাড়াতে যাব তখন সেখানে আমরা ব্যথা অনুভব করব। আর কি হয় এটার ফলে, মানে এই এটার আরেকটা লক্ষণ হলো যে আমরা ন্যাচারালভাবে যখন আমাদের ব্যথাটা বাড়বে আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যে জায়গাতে হচ্ছে সেগুলোকে আমরা কম নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করানোই আমাদের পক্ষে কঠিন হবে, দুর্বিষহ হবে, ভীষণ কষ্ট হবে। আরেকটা যেটা মানে লক্ষণ আমরা দেখতে পাই ক্রিপিটাস, সেটা কি, সেটা হচ্ছে যে অস্থিসন্ধিগুলোকে যখন আমরা নাড়াচাড়া করি, নাড়াচাড়া করার সময় অনেকে দেখবে খেয়াল করবে মচমচ শব্দ, হ্যাঁ, বা কটকট শব্দ, পটপট শব্দ দেখবে হয়, হাঁটতে গেলে একটা পটপট শব্দ হচ্ছে, ইয়ে শব্দ হচ্ছে, এটা কিন্তু একটা সিমটমস, তোমাকে এটা কিন্তু আগের থেকে তোমাকে সাবধান করাচ্ছে যে এই তোর কিন্তু এটা হতে পারে। কেন হতে পারে না, ওই যে আমি বললাম সাইনোভিয়াল ফ্লুইড, ওই ফ্লুইডটা কমে যাচ্ছে দুটো জয়েন্টের মাঝখানে এবং কমে যাওয়ার ফলে কী হচ্ছে, ওই যে ঘর্ষণের যে আওয়াজটা, একটা পটপট বা মটমট যে আওয়াজটা, সেটা আমরা বুঝতে পারছি। কখনো আমরা ফোলা ভাব দেখতে পাই, ব্যথার সঙ্গে সঙ্গে ফোলা ভাব, দেখো হাঁটুর চারপাশে হয়তো ফুলে গেছে বা আমাদের কবজির চারপাশে বা আঙুলের গোড়াতে ফুলে গেছে, হ্যাঁ, নাড়াচাড়া করতে আঙুলও দেখবে আমরা ওই পটপট মটমট শব্দগুলো কিন্তু পাই, মানে কি, মানে ওই ফ্লুইডটা আমাদের কমে যাচ্ছে। তাহলে এই যে আমরা অস্টিও আর্থারাইটিস দেখছি, এই অস্টিও আর্থারাইটিসের মুখ্য কারণগুলো কী কী, কেন এটা হয়, এক নম্বর কারণ বয়স, বয়স বাড়ার সাথে সাথে এর ঝুঁকি স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়, ঠিক আছে। সেকেন্ড কী, স্থূলতা, যদি আমাদের নিজেদের শারীরিক ওজন মানে শরীরের যে ওজন সেটা, আমাদের তো হাড়গুলো আমাদের শরীরের ওজনকে বহন করে, তো যদি আমাদের শরীরের ওজন বেশি হয়ে যায় তখন কী হয়, এই যে অস্থিসন্ধিগুলোর উপরে চাপ সৃষ্টি হয়, ধরো তোমার উপরের দিকে যদি ওজন বেড়ে যায় তাহলে তোমার শরীরের টোটাল ওজনটাকে কে পরিবহন করছে, কে পরিবহন করে তোমার শরীরের উপরের ওজন, কে পরিবহন করে,
1: পা,
0: পা, ভেরি গুড। তো আমাদের পা, পা মানে আমাদের এই হাঁটু, পায়ের মধ্যে অস্থিসন্ধি কোথায়, আমাদের হাঁটু, আমাদের গোড়ালির জায়গা, অ্যাঙ্কেলগুলো, তো সেই জায়গার যে অস্থিগুলোর মধ্যে চাপ সৃষ্টি হয় এবং তখন সেখানে ওই কার্টিলেজ ক্ষয়ে যেতে শুরু করে বা ওই ফ্লুইডটা ক্ষয়ে যেতে শুরু করে।

গুরুত্বপূর্ণ কারণ হলো আমাদের বংশগতি। বংশগতভাবেও আমাদের এই অসুখটা আমরা পরিবহন করি। এবং আর একটা গুরুত্বপূর্ণ হলো লিঙ্গ। দেখা যায় যে ছেলে এবং মেয়েদের মধ্যে এর সংখ্যাটা বেশি। এই অস্টিওআর্থ্রাইটিসের যে প্রাদুর্ভাব সেটা ছেলেদের তুলনায় মেয়েদেরকে বেশি এফেক্ট করে, ঠিক আছে। এবং প্রাপ্তবয়স্ককাল তো অবশ্যই আমরা বলছি যে 40-এর পরে শুরু হতে পারে, তার আগেও হতে পারে কারোর কারোর, কিন্তু এর মানে মূল প্রাদুর্ভাব আমরা কিন্তু 50-এর পরে, 50-55, হ্যাঁ, এই সময় আমরা মেয়েদের মধ্যে অনেক বেশি পরিমাণে দেখতে পাই আমরা। আর এই যে অসুখগুলো করছে, এই যে কারণগুলো আমরা দেখতে পাচ্ছি, তো যখন আমরা ডাক্তারের কাছে যাচ্ছি তখন ডাক্তার কী হচ্ছে তীব্রতা অনুযায়ী এগুলোকে ভাগ করছেন। মানে ধরো একটু কম যেটার প্রভাব পড়েছে সেটাকে আমরা স্টেজ 1, তারপরে স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, এইভাবে এর প্রাদুর্ভাব এবং এই তরুণাস্থির কতখানি ক্ষয় হচ্ছে তার মাত্রার উপর নির্ভর করে আমরা একে কতগুলো গ্রেডেশনে ভাগ করছি। এবার যে কোনো অসুখ হলে আমাদের ট্রিটমেন্টের পূর্বে আমাদের প্রতিকারের প্রয়োজন। ট্রিটমেন্ট তো পরে না, আমরা যদি আগের থেকে এই বিষয়ে সচেতন হই, আমরা যদি এর প্রতিকার আগের থেকে করি, তাহলে ন্যাচারালভাবে আমাদের পরে এটা ট্রিটমেন্টের প্রয়োজন অত পড়বে না। তো সেই ক্ষেত্রে প্রথম হচ্ছে এটার প্রতিকারের মধ্যে আমাদের জীবনশৈলী এবং আমাদের যে শারীরিক চিকিৎসা, মানে সেটার আমাদের পরিবর্তন দরকার, আমাদের জীবনশৈলীর পরিবর্তন দরকার। যেমন ধরো আমাদের রেগুলার ব্যায়াম করা দরকার, আমাদের যোগা করা দরকার, আমাদের আমরা সাঁতার কাটতে পারি, সাইক্লিং করতে পারি, এগুলো কী হয়, এবং এগুলো আমাদের শরীরের যে অস্থিসন্ধিগুলো রয়েছে বা আমাদের যে টেন্ডনগুলো রয়েছে সেগুলোর উপরে কী করছে, সেগুলোকে সচল রাখছে। এবং তোমার যত সচল থাকবে অস্থিসন্ধিগুলো অবলম্বনকারী পেশিগুলো যত ইয়ে হবে, তত তোমার এই জায়গাগুলো শক্তিশালী হবে, পেশি শক্তিশালী হলে কী হবে, শুধু হার না, তোমার পেশিগুলো তোমার শরীরের ভারকে বহন করতে এবং তোমাকে সক্ষম রাখতে সাহায্য করবে। ঠিক তেমনি আমরা ফিজিওথেরাপির ব্যবস্থা নিতে পারি। যখনই অল্প হচ্ছে তখনই আমরা ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে আমরা ফিজিওথেরাপির ব্যবস্থা করতে পারি। এছাড়া আমরা কী করতে পারি, না আমরা সহায়ক সরঞ্জাম ব্যবহার করতে পারি। যেমন ধরো আমরা অর্থোটিক্সের ব্যবহার করতে পারি, আমরা জুতোর ইনসার্ট, ব্রেস বা হাঁটার সহায়ক সরঞ্জাম, যেগুলোতে আমরা যদি চলাফেরা করি যেগুলো সাহায্য নিয়ে, যেমন ধরো লাঠি, হ্যাঁ, তো বয়স্ক মানুষ ধরো লাঠির সাহায্যে যাচ্ছে, তারপরে কী হচ্ছে মেন যে চাপটা, মেন যে প্রেশারটা বডির, সেটা ওই লাঠিটার উপরে পড়ছে, তাহলে তোমার হাঁটুতে বা তোমার পায়ে প্রেশারটা কম পড়ছে। তো এই সহায়ক সরঞ্জামের ব্যবস্থা নিয়েও আমরা এটার প্রতিকার করতে পারি। আমরা ব্যথা হলে বা প্রদাহ হলে আমরা হট অ্যান্ড কোল্ড থেরাপি করতে পারি, মানে ঠান্ডা জল গরম জল বা ঠান্ডা শেক গরম শেক, এর ব্যবস্থা আমরা করতে পারি। যদি আমরা এটাকে ব্যবহার করি, এই থেরাপিটা ব্যবহার করি, সেটাও কিন্তু আমাদের সাময়িকভাবে ওই জায়গার যে অস্থিসন্ধি বা ওই জায়গার যে পেশিগুলো সেগুলোকে ঠিক রাখতে সাহায্য করে। এবার যদি আমরা এর প্রতিকারে ওষুধপত্রের মধ্যে যাই, তাহলে আমরা তো প্রথম কথা আমরা ডাক্তার নই, কাজে ডাক্তার ডাক্তারের কাজ করবেন, কিন্তু আমাদের একটা প্রাথমিক ধারণা থাকা দরকার। যেমন ধরো প্রচণ্ড ব্যথা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বাহ্যিকভাবে কোনো ব্যথা নিরাময়ক কোনো প্রয়োগমূলক জিনিস আমরা ব্যবহার করতে পারি, কোনো স্প্রে বা কোনো কিছু ব্যবহার করতে পারি যেটা আমাদের সাময়িকভাবে সেই ব্যথা থেকে নিরাময় করবে। কোনো ডাক্তার যে খাওয়ার ওষুধ দেবেন সেটাকে আমরা সঠিকভাবে নিতে পারি। ডাক্তার অনেক সময় আমাদের কী করেন, জয়েন্টের জন্য যদি আরও বেশি সিভিয়ার, ওই যে আমি বললাম গ্রেডেশনের উপর ডিপেন্ড করে, আরও যদি সিভিয়ার হয় সেক্ষেত্রে ইঞ্জেকশনের ব্যবস্থা করতে পারেন। এবং প্রয়োজনে ডাক্তাররা কিন্তু অস্ত্রোপচার, হ্যাঁ, যেটাকে আমরা বলি অর্থোপ্লাস্টি, ব্যবস্থা করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অস্থিসন্ধির যে ক্ষতিগ্রস্ত অংশ সেগুলোকে অপসারণ করে সেখানে কৃত্রিম অংশ দিয়ে ব্যবহার করা হয়, বিশেষ করে হাঁটুর ক্ষেত্রে আমরা কিন্তু এই অস্ত্রোপচার দেখে থাকি। এবার আমরা পরবর্তী যে বিষয়টিতে যাব আমাদের এই অস্থি সংক্রান্ত সমস্যাগুলির মধ্যে, সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিসটা কী? অস্টিওপোরোসিসটা হলো একটা হাড়ের রোগ। এটাতে কী হয় না, এটাতে হাড়ের ঘনত্ব ও ভর কমে যায়, হ্যাঁ, এবং হাড় ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং ভঙ্গুর হয়ে পড়ে। ফলে কী হচ্ছে না, তুমি সামান্য হয়তো হাঁচি দিচ্ছ, একটু জোরে হাঁচলে, একটু কাশলে বা একটু কাত হয়ে, যেমন ধরো চেয়ার থেকে আমি ধরো তোমাদেরকে পড়াচ্ছি, এবার আমার পেনটা নিচে পড়ে গেল, আমি হেলে পেনটাকে তুলতে গেলাম, এবার তোলার সময় দেখা গেলো আমার রিবসের মধ্যে কাট করে একটা শব্দ হলো এবং আমার প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেল, তাহলে দেখা গেলো যে ওই জায়গাতে একটা ফ্র্যাকচার হয়ে গেছে, হয়তো হেয়ার লাইন ফ্র্যাকচার। তো এই ফ্র্যাকচারটা কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, সামান্য তোমরা যদি হ্যালো বা একটা নর্মাল মানুষ যদি স্বাভাবিক কাজকর্ম করতে যায়, তাহলে কি তাদের সেই জায়গাটা ভাঙবে? ভাঙবে না। তাহলে কেন ভাঙছে, তার কারণ হচ্ছে আমাদের ওই জায়গার ওই যে হাড়গুলোর ঘনত্ব ও ডেন্সিটি কমে যাচ্ছে, বুঝতে পেরেছ।

0: আমরা অবাক হয়ে যাই যে কেন আমার হাতটা ভাঙলো, আমি তো একটা সাধারণ কাজ করেছি তাও কেন আমার হাতটা ভাঙলো, তাই না? সেই জন্য এটাকে, এই অস্টিওপোরোসিসকে বলা হয় নীরব রোগ। এটাতে কোনো ব্যথা হয় না, আগে কিচ্ছু হয় না। এক্ষেত্রে কি হয়, আমাদের সুস্থ যে হাড়, সেই হাড়টা দেখতে একটা মৌচাকের মতো নিরেট থাকে, মৌচাক দেখেছো তো, মৌচাকের মতো নিরেট থাকে। কিন্তু যখন অস্টিওপোরোসিস হয় তখন হাড়ের ভিতরে যে ফাঁকা জায়গাগুলো থাকে সেই জায়গাগুলো ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে বড় হয়ে যায়, বুঝতে পেরেছো? এবং যখন বড় হয়ে যায় তখন এর ঘনত্ব কমে যায় আর তখন এটা দুর্বল হয়। শরীরের এটা এমন একটা অসুখ, শরীরের যে কোনো জায়গাতে, যেমন অস্টিওআর্থ্রাইটিসে আমরা কী বুঝছিলাম যে আমাদের সন্ধিগুলোতে হতে পারে, আমাদের যে অস্থি সন্ধি সেই জায়গাগুলোতে হতে পারে। কিন্তু এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটার ক্ষেত্রে আমাদের শরীরের যে কোনো জায়গাতে ফ্র্যাকচার হতে পারে, মেরুদণ্ডে হতে পারে, হিপে হতে পারে, কোমরে হতে পারে, হাতে হতে পারে, পায়ের যে পাতা, যে আমরা যে পায়ের পাতার উপর দিয়ে হাঁটি সেই পায়ের পাতার পাতাতেও হতে পারে। যেমন আমি একটি ঘটনা দেখেছি, আমারই সঙ্গে একজন স্কুলে যাবে বলে রওনা দিয়েছে, আমারই পাশে দাঁড়িয়ে হঠাৎ করে ওনার পাতা একটু মচকে গেল এবং উনি চিৎকার করে কাঁদতে শুরু করলেন। কী হলো কী হলো, প্রচণ্ড যন্ত্রণা, তারপরে গিয়ে এক্স রে করে দেখা গেল তার পায়ের পাতার দু তিনটে হাড় ভেঙে গেছে। কেন ভাঙলো, নর্মাল তো, আমাদেরও তো অনেক সময় হালকা করে পা মচকায়, হয় না? তো যখন কারণ তার অনুসন্ধান করা হলো তখন দেখা গেল যে ওনার অস্টিওপোরোসিস হয়েছে, যার ফলে আগে তো কিচ্ছু বুঝতে পারেননি কিন্তু হঠাৎ করে হাড়টা ভেঙে গেল একটু বেকায়দার জন্য। কাদের এটা বেশি হয়, এটা বয়স্ক ব্যক্তিদের তো হয়ই, তার মধ্যে মেয়েদের, বিশেষ করে যে সমস্ত মেয়েদের মেনোপজ হয়েছে বা মেনোপজ ধরো হওয়ার সময় চলে এসেছে বা হয়ে গেছে, ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে, তাদের মধ্যে এটাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তাহলে কোন মহিলাদের মধ্যে সবচাইতে বেশি,
1: যাদের
0: মেনোপজ হয়ে গেছে, সেই সমস্ত মহিলাদের মধ্যে এটার হওয়ার সম্ভাবনা বেশি। তাছাড়া অন্যান্য পুরুষদেরও হয় কিন্তু মেয়েদের মধ্যে এটার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এবার লক্ষণ তো তোমরা বুঝতেই পারলে যে এটার আলাদা করে কোনো লক্ষণ নেই, এটা হঠাৎ করে হয়। এবার কি এটার আমরা প্রতিকার কিভাবে করতে পারি, না এটার প্রতিকার করতে গেলে আমাদের ওই যে, যেমন আমরা অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে বললাম যে আমাদের ব্যায়াম করতে লাগবে, আমাদের যোগা করতে লাগবে, মানে জীবনশৈলীর পরিবর্তন করতে হবে, তো এটার ক্ষেত্রেও তাই, আমরা ব্যায়াম, যোগা এবং নাচ, নাচ, হ্যাঁ নাচটা একটা ওয়ান টাইপ অফ এক্সারসাইজ, হাঁটা, সিঁড়ি বেয়ে ওপরে ওঠা, হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো আমরা যত করব তত এগুলো আমাদের এই রোগ থেকে দূর করতে সাহায্য করবে। এগুলো কি করে না, রোগীকে মাধ্যাকর্ষণের বিরুদ্ধে কাজ করতে বাধ্য করায়, তুমি যখন সিঁড়ি দিয়ে উঠছো, এবং সেটা কি করছে না, হাড় গঠনে উদ্দীপনা জাগায়, ঠিক আছে? যদি আমরা মদ্যপান, ধূমপান এগুলোকে না করি, খুবই কম করি, বিশেষ করে না করি, যদি না করি তাহলে কিন্তু আমাদের এটার ঝুঁকি কমায়। আমাদের প্রপার ডায়েট নিতে হবে, মানে যেমন ধরো ভিটামিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ তোমাদেরকে আমি কারণ বলিনি, যে কারণগুলো তখন বলছিলাম এই অস্টিওপোরোসিসের, একটা আর একটা গুরুত্বপূর্ণ কারণ হলো, ভীষণই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের যদি শরীরে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব ঘটে, হ্যাঁ সেটা কিন্তু একটা বড় কারণ এই অস্টিওপোরোসিসের, একটা বড় কারণ প্রপার ডায়েটে যায়। তো যেহেতু আমাদের এই যে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব হচ্ছে, তো সেই জন্য আমাদের ডায়েটের মধ্যে আমরা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, ভিটামিন ডি এগুলোকে আমরা ব্যবহার করতে পারি, এবং সূর্যের আলো, সূর্যের পর্যাপ্ত আলো যদি আমাদের শরীরে লাগে, ভিটামিন ডি থ্রির বিভিন্ন ওষুধ ডাক্তাররা দিয়ে থাকেন, হ্যাঁ এগুলো আমাদের কী করে না, আমাদের এই রোগ থেকে দূর হতে সাহায্য করে। আর হচ্ছে এগুলোর ইয়ের মধ্যে আমরা বলতে পারি যে আমাদের তোমাদের আমরা ডাক্তারের কাছে গেলে তার সেক্ষেত্রে তারা অনেক সময় হরমোনের চিকিৎসা করেন। হরমোনের চিকিৎসা কেন করেন না, এর মধ্যে রয়েছে হাড়ের ঘনত্ব বজায় রাখার জন্য মানে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, যেটা ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরনের প্রয়োগের মাধ্যমে আমাদেরকে এই রোগ থেকে কিছুটা দূর করতে সাহায্য করে। চিকিৎসক এই ক্ষেত্রে নতুন নতুন ওষুধ দিয়ে থাকেন, যেগুলো তাদের ক্ষেত্রে রোগীর অবস্থার উপর নির্ভর করে ওনারা দিয়ে থাকেন। তো চিকিৎসক যে ওষুধগুলো দিয়ে থাকেন, এখন দেখো ওষুধ তো আমরা আগেই বলেছি যে ওষুধ দেওয়ার ব্যাপারটা সম্পূর্ণ চিকিৎসকের, শুধুমাত্র তীব্রতার উপর বেস করে ওনারা দিয়ে থাকেন। গুরুতর ক্ষেত্রে ডাক্তাররা এমন ওষুধ লিখতে পারেন যেটা হাড়ের বৃদ্ধিকে উদ্দীপিত করে, যেমন ধরো টেরিপ্যারাটাইড, তারপরে অ্যাভালোপ্যারাটাইড ইত্যাদি ইত্যাদি, আরও আরও অনেক আছেন যেটা শুধুমাত্র ডাক্তাররা তাদের প্রয়োজনে রোগীর হাড়ের ঘনত্বকে পরীক্ষা করে তাকে কোন ওষুধটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, কতটা ঘনত্ব কম হয়েছে বা কতটা ভঙ্গুর হয়েছে তার উপর নির্ভর করে দিয়ে থাকেন। তো তাহলে তোমরা জানলে

0: যে আমাদের এই ক্ষেত্রে ব্যায়াম করতে লাগবে, ব্যায়াম, যোগা, নাচ, তারপরে মোটমাট শরীরকে সক্ষম রাখতে হবে, শরীরকে অ্যাক্টিভ রাখতে হবে। যত আমরা শরীরকে অ্যাক্টিভ রাখব তত আমাদের এই রোগগুলো কিন্তু কম হওয়ার সম্ভাবনা দেখা দেবে। তাহলে এবার আমরা যদি বলি যে অস্টিও আর্থারাইটিস এবং অস্টিওপোরোসিসের মূল পার্থক্যগুলো কোথায়, না অস্টিও আর্থারাইটিস হলো একটা তরুণাস্থির ক্ষয়জনিত রোগ, কি রোগ?
1: ক্ষয়জনিত রোগ।
0: আর অস্টিওপোরোসিস হলো যেখানে হাড়ের ঘনত্ব
1: কমে যায়।
0: এবার লক্ষণগুলো তোমরা দেখলে, একটা লক্ষণ হচ্ছে আমরা কিচ্ছু বুঝতে পারবো না অস্টিওপোরোসিসের ক্ষেত্রে, হ্যাঁ, আর অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে হচ্ছে আমাদের গাঁটে ব্যথা, আড়ষ্টতা, এগুলো দেখতে পাওয়া যাবে। কারণও তোমাদেরকে বললাম, স্থান বললাম তোমাদের কোথায় কোথায় কীভাবে হয়, এবং রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি যে অস্টিওপোরোসিসের ক্ষেত্রে আমরা বোন ডেন্সিটি স্ক্যান করাতে পারি অস্টিওপোরোসিসের ক্ষেত্রে, আর অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে আমরা এক্সরে বা অন্যান্য শারীরিক পরীক্ষা করে থাকতে পারি। এবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস। রিউমাটয়েড আর্থারাইটিস আর্থারাইটিসের আরেকটি অংশ, যেখানে কি হচ্ছে, যেখানে এটা হচ্ছে একটা দীর্ঘস্থায়ী সিস্টেমিক অটো ইমিউন রোগ, ঠিক আছে, দীর্ঘস্থায়ী সিস্টেমিক অটো ইমিউন রোগ। এখানেও আমরা অস্টিও আর্থারাইটিসের মতনই দেখতে পাই যে আমাদের যে অস্থি সন্ধিগুলো, সেই অস্থি সন্ধিগুলো কিন্তু ফুলে যায় এবং সেখানে কাঠিন্য অনুভূত হয় এবং সেখানে কিন্তু প্রচণ্ড ব্যথা বা যন্ত্রণা হয়। কিন্তু এটার আরেকটা বড় সিমটমস বা বড় লক্ষণ হলো যে এখানে হাতের আঙুলগুলো বেঁকে যায়, হাতের আঙুল, পায়ের আঙুল, যে জয়েন্টের যে জায়গাগুলো, তোমরা তো আমাদের নর্মাল হাত এরকম, তো এবার দেখবে সেখানে আঙুলগুলো এরকম হয়ে গেছে, এরকম বেঁকে গেছে। হ্যাঁ, সে নর্মাল করতে চাইলেও কিন্তু এগুলোকে নর্মাল করতে পারবে না, এই জয়েন্টে এগুলো হয়তো বেঁকে গেছে, কারোর কালচে হয়ে যাবে, কারোর লাল হয়ে যাবে। এবং তোমার হচ্ছে শীতের সময় এগুলোর যন্ত্রণা অনেক সময় বেড়ে যায়, হ্যাঁ, আঙুলগুলো বেঁকে যায়, এবং মানে এই রোগগুলোই মূলত কি হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে আঙুলের সন্ধি, কবজি, হ্যাঁ, এই জায়গাগুলোতে এটার পরিমাণ আমরা বেশি দেখতে পাই। তো এটার প্রতিকার হিসেবেও মানে বা কারণ হিসেবে আমরা কি দেখতে পাই, একটা হচ্ছে জিনতত্ত্ব। যদি ধরো পরিবারে কারোর থাকে, তো জিনগতভাবে আর একজন সেটার ধারক হতে পারে, সেটা তার পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে যেতে পারে। যাদের নির্দিষ্ট জিনগত বৈচিত্র্য যেমন HLA ক্লাস জিনোটাইপ রয়েছে, হ্যাঁ, তাদের এটার ঝুঁকি বেশি থাকে। লিঙ্গগত দিক থেকেও আমরা বলতে পারি পুরুষদের তুলনায় মহিলাদের 2-3 গুণ বেশি সম্ভাবনা থাকে এই রিউমাটয়েড আর্থারাইটিস হওয়ার। বয়সও এখানে একটা কারণ, তবে যে কোনো বয়সে এটা হতে পারে, কিন্তু সম্ভাবনা বা ঝুঁকিটা বাড়ে বেশি
1: মেয়েদের ক্ষেত্রে,
0: মধ্য বয়সে। মেয়েদেরটা তো হলো তোমার লিঙ্গগত কারণে, যে ছেলেদের থেকে মেয়েদের মানে 2-3 গুণ সম্ভাবনা এটার বেশি থাকে। আর কি, যারা ধূমপান মদ্যপান এগুলো করেন তাদেরও এই রিউমাটয়েড আর্থারাইটিস হওয়ার সম্ভাবনা বাড়ে। প্রতিকারের মধ্যে আমরা বলতে পারি এটার যে প্রত্যেকটারই যেমন কমন কিছু আছে, যেমন আমাদের পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। আমাদের বিশ্রাম বলতে ধরো ঘুমোতে হবে, আমাদের পুষ্টিযুক্ত খাবার খেতে হবে যেটা আমাদের শরীরকে বিভিন্ন ডেফিসিয়েন্সিগুলো থেকে রক্ষা করবে, আমাদের হালকা ব্যায়াম কিন্তু, হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের হালকা ব্যায়াম, যোগা এগুলো করতে হবে, প্রয়োজনীয় ফিজিওথেরাপি করতে হবে, এবং অতিরিক্ত মাত্রায় যদি এটার পরিমাণ বাড়ে আমরা দেখতে পাই তাহলে আমাদের রিউমাটোলজিস্টের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে। এবার আমরা চলে যাচ্ছি গেঁটে বাত। তাহলে আমরা প্রথমে কি করলাম, প্রথমে আমরা করলাম অস্টিও আর্থারাইটিস, তারপরে আমরা করলাম অস্টিওপোরোসিস, নেক্সট আমরা করলাম রিউমাটয়েড আর্থারাইটিস, এবার আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে গেঁটে বাত। এই গেঁটে বাতটা আমরা যে অস্থি সংক্রান্ত রোগগুলো পড়েছি তার মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ, মানে এটাও আমরা কিন্তু দেখতে পাই আশেপাশে, মানে এতক্ষণ পর্যন্ত তোমাদের যেগুলো বলছি সেগুলো সবই কিন্তু আমরা আশেপাশে দেখতে পাই। এই জন্যই আজকে তোমাদেরকে এই বিষয়টাকে আরও ভালো করে বোঝানো যে বর্তমান যুগে প্রাপ্তবয়স্কের সমস্যাগুলোর মধ্যে এগুলো ভীষণভাবে মানে আমাদের চোখে এখন কিন্তু পড়ছে। গেঁটে বাতের ক্ষেত্রে কি, এক্ষেত্রে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায়, ঠিক আছে, আমাদের রক্তের মধ্যে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায় তখন আমাদের গেঁটে বাত হয়। এটাতেও একই রকমভাবে আমাদের অস্থিসন্ধি লাল হয়ে ফুলে ওঠে এবং প্রচণ্ড ব্যথা হয়। এবং দেখো মজার ব্যাপার, অস্টিও আর্থারাইটিস, তোমার রিউমাটয়েড আর্থারাইটিস, এবং গেটে

0: বাদ বেশিরভাগটাই কিন্তু এদের আমাদের কোন জায়গাগুলোতে হয়? সন্ধি, সন্ধি, আমাদের অস্থি সন্ধিগুলোতে হয়। কিন্তু যখন অস্টিওপোরোসিস হচ্ছে, অস্টিওপোরোসিস কিন্তু কোনো সন্ধির উপর নির্ভর করে হচ্ছে না, যে কোনো জায়গার হাড়ের ক্ষয় হচ্ছে এবং তারপরে সেটা হচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে বলো যে কোনটার ক্ষেত্রে আমাদের যে কোনো জায়গাতে হাড়ের ক্ষয় হতে পারে?
1: অস্টিওপোরোসিস।
0: অস্টিওপোরোসিস। আর বাদবাকিগুলোর যেমন আমরা কী কী নাম বললাম, অস্টিও আর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস, গেটে বাত, এগুলো কিন্তু বেশিরভাগই আমাদের কিসে হচ্ছে? অস্থি সন্ধিতে, মানে জয়েন্টগুলো, হাড়ের জয়েন্টগুলোতে হচ্ছে। এবং লক্ষণগুলো মোটামুটি অনেকটা একই টাইপের, আমাদের ফুলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, ব্যথা হচ্ছে, ঠিক আছে। আর এই রোগে বেশিরভাগ ক্ষেত্রে, এই গেঁটে বাতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পায়ের আঙুল এবং গোড়ালি আক্রান্ত হয়, ঠিক আছে। তাহলে গোড়ালিটা কিন্তু একটা নতুন আমাদের ইয়ে হলো, পায়ের আঙুল এবং গোড়ালি। হ্যাঁ, এর আগে কিন্তু এতটা আমরা এটাতে জোর দিইনি, কিন্তু গেঁটে বাতে যদি তোমাদের প্রশ্নে স্পেসিফিক মেনশন করে যে পায়ের আঙুল এবং গোড়ালি আক্রান্ত হয়, আক্রান্তে কোন ধরনের নিয়ে, তোমরা কিন্তু সেই ক্ষেত্রে ধরো অপশন দিল তোমাকে অস্টিও আর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস, গেঁটে বাত, তাহলে তোমরা কোথায় ঠিক দেবে? গেঁটে বাতে। এবার হচ্ছে স্পন্ডিলাইটিস। স্পন্ডিলাইটিসের কথা তো তোমরা নিশ্চয়ই শুনেছ, ঘরে ঘরে শুনতে পাওয়া যায় স্পন্ডিলাইটিস, স্পন্ডিলাইটিসের সমস্যা, মাথা ঘোরা, মাথা ঝিমঝিম করা। এই রোগে কি হয় না, এই রোগে আমাদের ঘাড়, শিরদাঁড়া এবং কোমরের অস্থি আক্রান্ত হয় এবং ব্যথা হয়। কারণ মূলত ওগুলো আমাদের স্পন্ডিলাইটিস যে কশেরুকাগুলো রয়েছে, পরপর পরপর ডিস্কগুলো সাজানো থাকে, তো এই ডিস্কগুলোর মধ্যে যদি গ্যাপ বেড়ে যায়, ঘাড়ে যদি গ্যাপ বেড়ে যায়, হ্যাঁ, আমাদের স্পাইনাল কর্ডের নিচের দিকে যদি গ্যাপ বেড়ে যায়, সেগুলোতে কি হয়, সেগুলোতে প্রচণ্ড তখন যন্ত্রণা হয়। এবং তার সাথে অবশ্যই কিছু কারণ তো আমাদের জড়িত থাকেই, কারণ আমাদের ভিটামিন ডি থ্রি কমে যাওয়া, আমাদের ক্যালসিয়ামের অভাব হওয়া, আমাদের ফ্লুইডগুলো কমে যাওয়া, হ্যাঁ, এগুলো কি করছে না, এগুলো আমাদের এই স্পন্ডিলাইটিস জনিত রোগগুলোর সম্ভাবনা অনেক বাড়িয়ে দিচ্ছে। প্রতিকার মোটামুটি একই টাইপের, ফিজিওথেরাপি করাতে লাগে আমাদের, কিছু যোগ ব্যায়াম করতে লাগে, এমনি কিছু এক্সারসাইজ করতে লাগে। স্পন্ডিলাইটিস তো অনেক অংশেই কিছু পরিমাণ এক্সারসাইজের মাধ্যমে দূর করা সম্ভব হয়, ঘাড়ের স্পন্ডিলাইটিস, কোমরের স্পন্ডিলাইটিস, বেশিরভাগ ক্ষেত্রে ঘাড়, কোমর এই জায়গাগুলোতে স্পন্ডিলাইটিস দেখতে পাওয়া যায়। আর স্পন্ডিলোসিস কী? স্পন্ডিলোসিস হচ্ছে এই রোগের শির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। তাহলে আমরা যে এতক্ষণ ধরে পড়লাম, এখানে আমরা কিছু প্রশ্ন তাহলে আলোচনা করি। যেমন ধরো আমি যদি তোমাদেরকে বলি যে তোমার হচ্ছে কিছু, আমি তোমাদেরকে ধরো অপশন দিলাম, অপশন দিয়ে আমি তোমাদেরকে যদি বলি যে অস্থিসন্ধিতে উপস্থিত বিশেষ ধরনের দেহরস সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে যায় কোন রোগে?
1: অস্টিওআর্থারাইটিসে,
0: ঠিক আছে। আর আমাদের কোন রোগে অস্থিসন্ধিতে ইউরিক অ্যাসিড জমা হয়?
1: গেঁটে বাত।
0: গেঁটে বাত, ভেরি গুড। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং তোমাদের অনেকের এই বিষয়গুলোতে কনসেপ্ট দূর হয়েছে। এবং যারা আমার সঙ্গে আজকে এখানে উপস্থিত রয়েছেন, যারা আমার ক্লাস থেকে অ্যাটেন্ড করছে, আশা করি সবারই, সমস্ত ছাত্রছাত্রীর এই আমাদের অস্থি সংক্রান্ত যে প্রাপ্তবয়স্ককালীন সমস্যা, সেই সংক্রান্ত সমস্যা দূর হয়েছে। পরবর্তীতে আমরা আবার উপস্থিত হব আর একটা নতুন বিষয় নিয়ে ক্লাসে। আজকের মতন এখানেই শেষ করছি।
2: শুনলেন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। আজ দ্বাদশ শ্রেণীর মানব উন্নয়ন ও সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে পাঠদান করলেন নন্দপ্রসাদ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা স্বাতি মুখার্জি। পাঠ গ্রহণে ওই বিদ্যালয়েরই দুই শিক্ষার্থী প্রতিমা সিংহ এবং কোয়েল বর্মন। আকাশবাণী শিলিগুড়ি। আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কথাই সুরে অনুষ্ঠানটি।

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের কথাই সুরে অনুষ্ঠান শুরু করছি। শ্রোতা বন্ধুরা, জীবনের প্রতিটি অনুভূতিরই যেন একটি নিজস্ব সুর আছে। কখনো তা আনন্দের, কখনো অপেক্ষার, কখনো আবার না বলা কিছু কথার, আর সেই সব অনুভূতিরই ভাষা হয়ে ওঠে গান। একটি গান শুধু তো কয়েকটি সুর বা শব্দের সমষ্টি নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে

শক্তি, সময়, মানুষ আর অগণিত আবেগ। তবে আজকের অনুষ্ঠানে আমরা শুনব এমন কিছু গান যেগুলো হয়তো আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে জীবনের কোনো সুন্দর মুহূর্তে। গান চলার ফাঁকে ফাঁকে অবশ্যই গানকে ঘিরে কিছু গল্প হবে, কথা হবে, অজানা কিছু তথ্য হবে আর মনেরও কথা থাকবে। তাই নিজেদের ব্যস্ততাকে একটু সরিয়ে রেখে না হয় আমাদের সঙ্গেই থাকুন, সুরের হাত ধরে চলুন স্মৃতির পথে, অনুভূতির পথে, আর সাথে রাখুন ভালো লাগার কিছু গান। তবে একদম শুরুতে আপনাদেরকে শোনাবো অনুরাগের ছোঁয়া ছায়াছবি থেকে অজয় দাসের সুরে আশা ভোসলে এবং অমিত কুমারের কণ্ঠে একটি গান।

প্রতিটি গানই যেন আমাদের জীবনের এক একটি অধ্যায়। কোনো গান আমাদের হাসায়, কোনো গান আবার নিঃশব্দে চোখের জলে ভিজিয়ে দেয়, আবার কোনো গান আমাদের অফুরন্ত আনন্দ দেয়। সুরের কোনো ভাষা নেই, তবু সুরই যেন সবচেয়ে সহজে মনের কথা পৌঁছে দিতে পারে। হয়তো এইমাত্র শোনা গানটি আপনারও কোনো প্রিয় মানুষের কথা মনে করিয়ে দিল। কিছু স্মৃতি কখনো পুরনো হয় না, এই গানের সাথেই জড়িয়ে থাকে সেই স্মৃতিগুলো। আর ভালো গান সময়ের কোনটি কিন্তু মানে না, প্রজন্ম বদলায় কিন্তু ভালোবাসার সুর একই রকম থেকে যায়। জীবনের ব্যস্ততার মাঝেও কয়েকটি মুহূর্ত যদি গানের সঙ্গে কাটানো যায়, মন যেন নতুন করে প্রাণ ফিরে পায়। কিছু কথা বলা যায় না ঠিকই, কিন্তু একটি গান অনায়াসে সেই না বলা কথার অনুভূতির ভাষা হয়ে ওঠে। আসুন আমরা সেই মনের ভাষা গানে গানে প্রকাশ করব পরবর্তী গানে। পরের গানটি আপনাদের জন্য রয়েছে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে অজানা শপথ ছায়াছবি থেকে, সুর করেছেন হেমন্ত মুখোপাধ্যায়।

দর্শক বন্ধু, প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন প্রায় 60-এর দশকের একটি গান, অনেক পুরনো গান। পুরনো গান মানেই শুধু অতীতের স্মৃতি তো নয়, বরং এক অনন্য সময়ের আবেগ, সৌন্দর্য আর সুরের ঐশ্বর্য। সেই গানগুলো আজও আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়, কারণ ভালো গান কখনো পুরনো হয় না। আর একসময় কিন্তু রেডিও ছিল মানুষের সবচেয়ে কাছের সঙ্গী। প্রিয় শিল্পীর নতুন গান শোনার অপেক্ষা পরিবারের সবাই মিলে রেডিওর সামনে বসে থাকা, এসব স্মৃতি আজও অনেককে মনে করিয়ে দেয় সেই স্মৃতি কথা। সেই সময় গানগুলোর কথা ছিল কবিতার মতো, সুর ছিল মনের গভীরে পৌঁছে যাওয়ার মতো। যদিও এখনও আমরা সুন্দর সুন্দর গান উপহার পাই, তবে এই 60-এর দশকের স্বর্ণযুগ, যেই সময়টাকে আমরা বলে থাকি, সেই সময়ের গানগুলো চিরকাল যেন এই বাংলা সঙ্গীত জগতে উজ্জ্বল থাকবে। বেশ একটা পুরনো গান আমরা শুনলাম, এরপরে আমরা সুরের আকাশে ছায়াছবি থেকে শুনব আশা ভোঁসলের কণ্ঠে পরবর্তী গানটি। Thank you.

মনের ময়ূর। শব্দ দুটো শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে এক রঙিন অনুভূতির জগৎ। যেমন বর্ষার প্রথম মেঘ দেখে ময়ূর নেচে ওঠে, তেমনি আমাদের মন কখনো একটি প্রিয় গান, একটি মধুর স্মৃতি কিংবা প্রিয় মানুষের একটি ছোট্ট কথায় আনন্দে ভরে ওঠে। জীবনের প্রতিটি সুন্দর মুহূর্তই যেন মনের ময়ূরকে ডানা মেলতে শেখায়। কখনো ভালোবাসা, কখনো আশা, কখনো আবার প্রকৃতির অপার সৌন্দর্য, সব মিলিয়েই মনের আকাশে রঙের খেলা যেন শুরু হয়। সঙ্গীতেরও সেই অসাধারণ ক্ষমতা আছে, একটি সুর, একটি কণ্ঠ, একটি গানের কয়েকটি পংক্তি মুহূর্তের মধ্যেই মনকে অন্য এক জগতে পৌঁছে দিতে পারে। আমরা না এই মুহূর্তে অন্য জগতে কিন্তু যাব না, থাকবো কথাই সুরে অনুষ্ঠানে গানে গানে। তবে পরবর্তী গানটি আপনাদের জন্য থাকবে শিল্পী অমিত কুমার এবং শক্তি ঠাকুরের কণ্ঠে তুফান ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, কিছু কিছু গান যে শুধু আমাদের কর্ণগোচর হয় তা কিন্তু নয়। কিছু গান থাকে যা আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। আর জীবন মানেই তো আনন্দ, দুঃখ সব কিছু ভরা। কখনোই যে শুধুমাত্র আনন্দ নিয়ে জীবন হয় তা তো না, বা শুধু দুঃখ নিয়ে তাও না। তাই আমাদের প্রত্যেকের চেষ্টা করতে হবে আমরা ভালো থাকবো, ভালো রাখবো, প্রিয় মানুষটিকে সুখে রাখার আন্তরিক চেষ্টা আমরা করব। সেরকমই একটি গান আমরা শুনলাম। তবে আমরা কথাই সুরে অনুষ্ঠানে রয়েছি। প্রতিদিনের মতো এই প্রথম পর্যায়ে কথাই সুরে আমরা বাংলা ছায়াছবি থেকে কিছু নির্বাচিত গান আপনাদেরকে শোনাই। তেমনটি বেশ কিছু গান শোনালাম। তবে একদম প্রায় ঘড়ি শেষের দিকে আমাদের কথাই সুরে অনুষ্ঠানে প্রথম পর্যায়ের বাংলা ছায়াছবির গান শোনানোর। তাই আজকে বাংলা ছায়াছবি থেকে যে গানটি আপনাদের শোনাবো, শেষ গানটি সাপমোচন ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, সুরও করেছেন হেমন্ত মুখোপাধ্যায়।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কথাই সুরে অনুষ্ঠানটি আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলো হার্জে এবং একই সাথে শুনছেন নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। তবে আরও কিছুটা পথ আমরা কথাই সুরে অনুষ্ঠানের সাথে থাকব। তবে দ্বিতীয় পর্যায়ে আপনাদের শোনাব কিছু হিন্দি ছায়াছবি থেকে নির্বাচিত গান। তবে তার আগে ছোট্ট একটি বিরতির পর সঙ্গে থাকুন।
1: উপভোক্তাও তক পৌঁছনে কা সুলভ ও সস্তা মাধ্যমে আকাশবাণী।
2: আকাশবাণীকে বিভিন্ন কেন্দ্রো সে কিজিয়ে আপনে উৎপাদো ও সেবাও কা প্রচার বিজ্ঞাপনো কে মাধ্যম সে
1: লোকাল ও রাষ্ট্রীয় স্তর পর কিজিয়ে আপনে বিজনেস কা বিস্তার, ক্যোঁকি আকাশবাণী মে বিজ্ঞাপন বুকিং হুই বহুত হি আসান।
2: আব ঘর দফতর ইয়া দোকান পর বৈঠে বৈঠে আপ কর সকতে হ্যায় বিজ্ঞাপনো কি বুকিং।
1: ডায়াল কিজিয়ে 870-001-4242।
2: নম্বর একবার ফির নোট করে 870-001-4242।
3: পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকে সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া। আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন। স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন। একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন,

0: একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব, প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন। ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার, প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন। ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসির মাধ্যমে নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ওএনডিসির একটি প্ল্যাটফর্ম প্রদান করে, কোনো লেনদেন পণ্যের গুণমান বা পরিষেবার দায়িত্ব নেয় না। মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট টিভি সহ একাধিক ডিভাইস জুড়ে লাইভ এবং অন ডিম্যান্ড পছন্দের বিষয়গুলি দেখতে পারেন। বিরামহীন প্লেব্যাক, বাফারিং সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিন। সমস্ত ব্যবহারকারীর জন্য মসৃণ প্লেব্যাক নিশ্চিত করুন। সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান, নমনীয় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক বাজেট বান্ধব সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, আমাদের গ্রাহক সহায়তা টিম সমস্ত ব্যবহারকারীদের জন্য ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করে এবং 24/7 সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ করতে পারেন। ওয়েবস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কথাই সুরে অনুষ্ঠানটি। এরপরে আপনাদের শোনাবো হিন্দি ছায়াছবি থেকে কিছু গান। প্রথম গানটি শুনবেন কর্ম ছায়াছবি থেকে, শিল্পী হর্ষদীপ এবং বিশাল।

শ্রোতা বন্ধুদের এখন জানিয়ে দেব আবহাওয়া সংক্রান্ত খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তাই বাড়ি থেকে বের হবার আগে অবশ্যই সাথে রাখুন ছাতা অথবা বর্ষাতি। আবারও ফিরব গানে, পরের গানটি পাঠশালা ছায়াছবি থেকে, শিল্পী সলিম মার্চেন্ট।

শ্রোতা বন্ধুদের জন্য এখন জানিয়ে দেব যান চলাচল সংক্রান্ত খবর। শিলিগুড়ি ট্রাফিক কন্ট্রোল অফিস থেকে জানানো হয়েছে, শহরে গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যানজটের সম্ভাবনা রয়েছে। যাত্রী সাধারণকে যথাসময়ে যাত্রা শুরু করার, ধৈর্য ধরে রাখার এবং ট্রাফিক নিয়ম মেনে চলার অনুরোধ করা হচ্ছে। যেসব এলাকায় যান চলাচল ধীর গতির থাকতে পারে এবং নির্মাণ কাজ চলছে, সেগুলি হল দার্জিলিং মোড় ক্রসিং, NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাসরি মোড়, NH10 শালুগাড়া, শাহুডাঙ্গি থেকে আমবাড়ি সংযোগ সেতু, তিস্তা ক্যানেল ও ক্যানেল মোড়। অতিরিক্ত ট্রাফিক সতর্কতায় জানানো হচ্ছে, বাগডোগরা হাট থেকে বাগডোগরা পর্যন্ত সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীর গতির থাকতে পারে। একটিয়াশাল হাট থেকে আশিঘর পর্যন্ত দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচলের প্রভাব পড়তে পারে। বলরাম হাট থেকে ক্যানেল রোড পর্যন্ত বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীর গতির থাকার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ রুট পরামর্শে জানানো হচ্ছে, বাগডোগরা বিমানবন্দর ও NJP স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়ং ও মিরিকগামী যানবাহন কাওয়াখালি ও খাপড়াইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। NJP স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলুন। কাওয়াখালি ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন খাপড়াইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন অনুগ্রহ করে দার্জিলিং মোড় এড়িয়ে চলুন। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহন দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপরাইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এনজিপি স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়ং ও মিরিক

ব্যবহার না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করা যেতে পারে। সিকিম ও কালিম্পং দিক থেকে আগত পণ্যবাহী যানবাহন চম্পাশাড়ি ও দার্জিলিং মোড়ের পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। শিলিগুড়ি ট্রাফিক পুলিশ আপনাদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, তাই আপনাদের প্রতিদিন এই যান চলাচল সংক্রান্ত খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়। আপনার যাত্রা শুভ হোক এই কামনা করে চলে যাব আমরা পরবর্তী গানে। পরের গানটি আপনাদের জন্য রয়েছে উদিত নারায়ণের কণ্ঠে, প্যার কিয়া তো ডরনা কিয়া ছায়াছবি থেকে।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথেই আজকের মতো শেষ হলো কথাই সুর অনুষ্ঠানটি। সকলে ভালো থাকবেন। আকাশবাণী শিলিগুড়ি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে।
2: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে? হ্যাঁ তো সোজা
3: অন্য ফাঁদে।
4: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। RBI কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন মহিলা মজলিশ।

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের মহিলা মজলিস। আজ মহিলা মজলিসের আসরে রয়েছে সাহিত্য বাসর, স্বরচিত গল্প ও কবিতা পাঠের আসর। আমাদের আজকের আসরে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সুমনা ঘোষ গুহ। তিনি এসেছেন মালদা থেকে। পেশাগতভাবে তিনি শিক্ষিকা হলেও তিনি কিন্তু একজন লেখিকা, এবং এর আগেও আমাদের মহিলা মজলিসের আসরে এসেছেন তিনি তার লেখা গল্প কবিতার ঝাঁপি নিয়ে। আজও আমরা তাকে আমাদের

0: মধ্যে পেয়েছি, আর খুব বেশি সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাব সুমনাদির কাছে। সুমনাদি, আপনাকে আমাদের মহিলা মজলিশের আসরে জানাই স্বাগত।
1: ধন্যবাদ, এবং সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি একটি স্বরচিত কবিতার মাধ্যমে।
0: একদম, সুমনাদিও কিন্তু একদম সময় নষ্ট করার পক্ষপাতী নয়, আর আমি দেখতে পাচ্ছি অনেক লেখা তিনি নিয়ে এসেছেন, তার মধ্যে অনুগল্প রয়েছে, গল্প রয়েছে, কবিতা রয়েছে, কোনো কিছুই কিন্তু ছাড়া যাবে না। তো আমরা প্রথমেই শুরু করব কবিতা দিয়ে, শুনি কি নিয়ে এসেছেন তিনি।
1: কবিতা যাচ্ছি, ও মেঘ একটু দাঁড়াও, যাব লাল আকাশের দেশ, সেথায় তিনি দাঁড়িয়ে আছেন মানুষ দরবেশ, হাতে তাঁর সুখদণ্ড, ছুঁয়ে দিলেন মাথা, নিলেন ডেকে বুকের মাঝে, জুড়ল মনের ব্যথা, উপুর করে সব দুঃখ দিলাম তাঁরই পরে, দেয়ালা হাসি মুখ ছাপিয়ে পরাণ দিল ভোরে, এক নিমেষে হরণ করে নিলেন সর্বদুখ, জলে প্রাণে সুখের চিরাগ, ক্লেশ হরণে সুখ, ও মেঘ ভাই বজরা সাজাও, যাব তাহার পানে, যাচ্ছি আমি যাচ্ছি শোনো, বলো তাহার কানে, যেতেই হবে সব ডিঙিয়ে লাল আকাশের দেশ, সেথায় তিনি বিরাজ করেন নাইকো দুঃখ ক্লেশ, সেই দেশেরই রাজা তিনি মানুষ দরবেশ।
0: বাহ, এটা বোধ হয় কোনোভাবে আমার মনে হলো পরমাত্মার দিকে ইশারা করা হয়েছে।
1: একদমই তাই, আমাদের যে ঐহিক এবং পারলৌকিক জীবনের মধ্যে যে বিভাজন রেখা, আমাদের শাস্ত্রই বলুন পুরাণ বলুন সব কিছুতেই রয়েছে যে এভরি সোল মাস্ট রেসিপ্রোকেট টু দ্যাট সুপ্রিম সোল, অর্থাৎ আমাদের ফিরে যেতেই হবে যেখান থেকে আমরা এসেছি, এর উপরেই এই কবিতা।
0: খুব সুন্দর লাগলো। আচ্ছা, এরপরে আমরা যাব একটি অনুগল্পে। অনুগল্পের বিষয় সকলেরই জানা রয়েছে, খুব অল্প কথায় অল্প পরিসরের মধ্যে বেশ গভীর একটি কোনো বার্তা বা গভীর কোনো কথা লুকিয়ে থাকে অনুগল্পের মধ্যে। আর অনেক সময়ই দেখতে পাই আমরা যে শেষ লাইনে গিয়ে হয়তো পুরো গল্পটির একটা সার সংক্ষেপ উঠে আসে, বা লেখক বা লেখিকার যেটা মনের কথা সেটা তিনি ফুটিয়ে তোলেন। বেশ ভালোই লাগে। আমরা শুনব কি এনেছেন সুমনাদি আজকের অনুগল্পে।
1: আমার অনুগল্প মা। চৈত্রি মাসের ঠাঠা রোদ্দুর, মাথার উপর গনগনে সূর্যের তাপ, তেষ্টায় গলা আটকে আসছে, তবু বাপের পেছন পেছন হাঁটতে হাঁটতে প্রায় দৌড়তেই থাকে ন্যাড়া গোবিন্দ। তাদের গাঁ থেকে স্টেশন অনেকটাই দূর, তবু মনের আনন্দে তার সব কষ্ট নিমেষেই উড়ে যাচ্ছে যেন। বাপ বলেছে তাকে মামা বাড়ি নিয়ে যাবে, দূরের ওই শহরে যেখানে নাকি তার মা আছে। মাকে স্পষ্ট মনে পড়ে না গোবিন্দের, মা নাকি এই গাঁয়ে থাকতে চায়নি। তার 5 বছরের ছোট্ট এই শরীর মন মাকে খুঁজতে থাকে সর্বক্ষণ। তবু তারই মুখের সামনে গাঁয়ের বৌঝিয়েরা বলে নানান কিসিমের আকথা কুকথা। একদিন খুব ভোরে প্রায় শেষ রাতের দিকে রমেশ সামন্ত গিয়েছিল লক্ষ্মী পুকুরের ধারে প্রাতকৃত্য সারতে। সে নাকি দেখেছিল মাকে গাঁয়ের পথ ধরে দ্রুত পায়ে হেঁটে যেতে। তারপর নাকি মাকে আর কেউ কখনো দেখতে পায়নি। মা বাবারই চলে যাবার পর তার নাকি ধুম জ্বর এসেছিল, সঙ্গে পেটের ব্যামো, মাথার সব চুল উঠে যাচ্ছিল, গায়ের বদ্যি নাকি শেকড় মূল তাবিজ কবচ তেল পড়া জল পড়া সবই করে দিয়েছিল। তবু তার ছোট্ট শরীরটা ক্রমশ শুকিয়ে যাচ্ছিল চৈত্রি মাসের রোদে পোড়া শুকনা আমশির মতো। পাশের ঘরের বিহারি চাচার বউ কমলি চাচি যত্ন দিয়ে তাকে সারিয়ে তুলেছিল অনেক কষ্টে। গায়ের শেতলা মন্দিরে কমলি চাচি নাকি তার জন্য মানত মেনেছিল। সেই অসুখের পর ওই যে চুল উঠে গেল ভালো করে আর গজালই না, তখন থেকেই খাবলা খাওয়া অল্প স্বল্প চুলের গোবিন্দের নাম হয়ে গেল ন্যাড়া গোবিন্দ। তার বাপ মুকুন্দকে এখন লোকে যত না চেনে, ন্যাড়া গোবিন্দের ঘর শুধালে যে কেউই এখন তাদের ছোট্ট দরমার বেড়ার ঘরটা দেখিয়ে দেয়। বাপ মাঝে মধ্যে এদিক ওদিকে দিনমজুর খাটে, কাজের দিশায় মাঝে মধ্যে সেখানেই থেকে যায়, দিন 5-7 পর ঘরে ফেরে। কমলি চাচি তাকে দুবেলা হয়তো কখনো ভাত দেয়, কখনো বা একটা শুকনা কলাইয়ে রুটি। এনামেলের শানকিতে তাই তৃপ্তি করে ছোট ছোট গড়াসে খুঁটে খুঁটে খায়।

0: গোবিন্দ, আজ দুদিন হলো বাপ কাজে যায়নি, বরং রাতে ভাত রেঁধে পান্তা করে রেখেছে। গোবিন্দ আজ খুশিতে ডগমগ, মামা বাড়িতে গিয়ে সে ভুলে যাওয়া মাকে দেখতে পাবে। সকাল সকাল ঘরের কুলুঙ্গি থেকে আতখয়া সাবানটা পেরে ফেলল গোবিন্দ, গায়ের টিউকলে অপটু হাতে সাবান মেখে মেখে স্নান সেরে নিল। তার বাপ তোরঙ্গ থেকে একটা ইজের আর একটা হলুদ গেঞ্জি বের করে দিয়ে বলেছে, নে বেটা পড়ে নে, মামাবাড়ি যাবি বলে কথা। অতি উৎসাহে মুকুন্দকে সে ঠেলতেই থাকে, চল বাবু চল না। মুকুন্দ আজ তোরঙ্গ থেকে বুলবুলির হাট থেকে কেনা একটা প্যান্ট আর হাফ হাতা জামা বের করে পড়েছে, হাতে সস্তা দামের ঘড়ি, পায়ে প্লাস্টিকের চটি, ফাটা গোড়ালি আর পায়ের তলার কড়া দুটো বড় টাটায়, অনভ্যাসে পায়ের চটি বড় ছ্যাপ ছ্যাপ শব্দ তোলে, চটির চাপে ধুলো ওড়ে, খালি পায়ের গোবিন্দর হাঁটু পর্যন্ত ধুলোর চড়া। তবু ছেলেটা কখনো মুকুন্দের হাত ধরে, কখনো বা হাত ছেড়ে পিছিয়ে পড়ে, উড়ন্ত ফড়িংয়ের পেছন পেছন ছোটে। ওই যে দূরে স্টেশনের রেলব্রিজের মাথা, রোদের তাপে সারা শরীর জ্বলতে থাকে, তেষ্টা পায়। অবশেষে মুকুন্দ ছেলের হাত ধরে যখন স্টেশনে পৌঁছায়, তখন সূর্য মধ্যগগন ছুঁয়েছে। ইতিউতি ছিটিয়ে থাকা লোকজনকে জিজ্ঞেস করে জানতে পারে, আর ঘণ্টা দুয়েক পর মিলবে তাদের গন্তব্যের ট্রেন। গাছতলায় বসে মুকুন্দ, শরীর জিরেন চায়, ফুরফুরে বাতাস রোদের হালকা খানিকটা হালকা করে দেয় যেন। শুধু অসংখ্য রঙিন প্রজাপতি ঘাস ফুল ছুঁয়ে ছুঁয়ে বাতাসে উঠতে থাকে তিত্তিরে পাখায়। ঝোলা খুলে খানিক ছাতু আর গুড় বের করল মুকুন্দ, ট্যাপ খাওয়া বোতল থেকে খানিক জল ঢালে তাতে, গোগ্রাসে গেলে গোবিন্দের মুখেও পুড়ে দেয় দুদালা, ঘুম ঘুম পায়। অবশেষে প্রতীক্ষিত ট্রেন আসে, বাপ বেটায় চড়ে বসে তাতে। ট্রেনের দুলুনিতে গোবিন্দের চোখ বুঝে আসে, সে দেখতে পায় মাকে, হাসি মুখে তাকে কোলে তুলে নিচ্ছে মা। মার এক হাতে বেলুন, অন্য হাতে লজেন্স, কমলা লাল সবুজ নীল নস্যি নানান রঙের নানান কিসিমের। দিগন্ত বিস্তৃত মাঠে ধানের শীষের ওপর দিয়ে বাতাস খেলে যাচ্ছে ঢেউয়ের মতো, জমির আলপদ বেয়ে দৌড়চ্ছে বছর পাঁচেকের এক বালক, তার পেছন পেছন হাসির ঝর্ণাধারা বইয়ে ছুটছে তার মা, তার আঁচল খসে পড়ছে বারে বারে, কোমর পর্যন্ত বিস্তৃত লম্বা বিনুনি দোল খাচ্ছে হাওয়ায় হাওয়ায়। কি এক ভরপুর আনন্দে গোবিন্দ ঘুমের মধ্যেই হাসতে থাকে নিরন্তর। তার ঘুম ভেঙে যায় এক চটকায়, হাতের তেলোর অন্য পিঠ দিয়ে সে মুখ থেকে গড়িয়ে পড়া লালা মুছে নেয় জামার খুঁটে। এত লোকজন চিৎকার চেঁচামেচিতে সে বাপ মুকুন্দকে দেখতে পায় না কোথাও, ইতিউতি মুকুন্দকে খুঁজতে থাকে শিশুর জল ভরা দুচোখ। আও বেটা মেরা সাথ চলে আও জলদি, ঘাড়ের পর একটা শক্ত হাতের চাপ অনুভব করে ন্যাড়া গোবিন্দ। সেই শক্ত হাত তার কাঁধ চেপে ধরে তাকে ট্রেন থেকে নামায় এক ঝটকায়। তারপর সেই শিশুর হাত শক্ত মুঠিতে ধরে দেহাতি হিন্দিভাষী গুঁফো লোকটা তাকে নিয়ে বড় বড় পা ফেলে দৌড়তেই থাকে প্রায়। শিশু হাঁপিয়ে ওঠে, এক বিষম ভয় তার বুক জুড়ে বসে, কান্না জোরে গোবিন্দ। মুহূর্তে সপাটে একটা বিষমণি চড় এসে পড়ে গোবিন্দের গালে, আরও বেশি কান্না দমক উঠে। মুহূর্তেই লোকটির থাবা তার মুখ চেপে ধরে, রেলব্রিজের ওপাশ থেকে মুহূর্তে কোত্থেকে উদয় হয় পুলিশ, লোকটি হাওয়া হয়ে যায় চোখের পলকে। হঠাৎ গোবিন্দ অনুভব করে তার হাত ধরে কেউ টানছে, এতক্ষণ ফুট ব্রিজের ওপরে এক কোণে বসে থাকা একজোড়া জল জলে চোখ উঠে এসেছে গোবিন্দের কাছে। মাথার চুলে জটা, হলুদ দাঁত, চোখের কোণে পিছুটি জমে থাকা ওই বস্তুটার গা থেকে কি এক ভ্যাপসা গন্ধ এসে পৌঁছায় ন্যাড়া গোবিন্দের নাকেও। পাগলিটা এখন হাসছে, তার হাসিটা বড়ই বেমানান ঠেকে এই পঙ্কিল গন্ধের পাশে। বু বু বু বু, মুখে থুতুর ফেনা তুলে পাগলিটা অবৈধ ভাষায় কিছু বলবার চেষ্টা করে আপ্রাণ, তারপরেই বুকে চাপটে ধরে গোবিন্দকে। গলার কাছে তীব্র ব্যথা অনুভব করে গোবিন্দ, পাগলির বুকে অদ্ভুত সুন্দর হারিয়ে যাওয়া এক নরম গন্ধ পায় গোবিন্দ, মায়ের গন্ধ।
1: খুব ভালো লাগলো গল্পটা। প্রথমেই আমি ভাবছিলাম যে যখন গোবিন্দ এত মনের আনন্দে মায়ের কাছে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, হয়তো বা রাস্তায় কিছু হবে এরকম যে বাবা ছেড়ে দেবে, কিন্তু অবশেষে যে এরকম একটি চরিত্র যার মানসিক ভারসাম্য নেই, যে স্টেশনে এক কোণায় পড়ে আছে কিন্তু মমতা বা মাতৃত্ব বোধ তার মধ্যে এখনও বেঁচে রয়েছে এবং সে গোবিন্দকে আপন করে

0: নিল, খুব ভালো লাগলো। আচ্ছা, এরপরে আমরা চলে যাব সুমনা দি আজকের আসরের জন্য একটি বিশেষ গল্প নিয়ে এসেছেন, সেই গল্পে চলে যাব। কি শুনবো সুমনা দি?
1: গল্পটির নাম আশ্রয়। এই গল্পে আমাদের যে এখন আর্থসামাজিক কাঠামো, তারই মধ্যে কাজের লোক যেমন আমাদের কাছে অবশ্যম্ভাবী, আবার তাদের দ্বারা তৈরি করা যে বিপন্নতা, সেটা আমাদের ভেতরকে কতখানি নাড়িয়ে দেয় বা সেটা তাদেরকে কতখানি আশ্রয়চ্যুত করে, এই নিয়েই গল্পটির নাম আশ্রয়।
0: বেশ, শুনি তবে।
1: টুং টুং টুং টাং জল তরঙ্গের পরিচিত শব্দে সচকিত হলো শুক্লা, বোধহয় ভাই ফিরল। সোফায় নরম গদির আরাম ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না। সবে হিন্দি বাংলা সিনেমার সব চ্যানেলগুলো বন্ধ করে ভাত ঘুমের আমেজটা এসেছিল, চোখটা কখন লেগে গিয়েছে কে জানে। বারবার ডোরবেলের ওই শব্দটা এই মুহূর্তে বড় অসহ্য বলে মনে হলো শুক্লার। মেজাজটা খিঁচড়ে গেল একেবারে, শরীরের আড়মোড়া ভেঙে অনিচ্ছা সত্ত্বেও উঠে পড়তে হলো। আইহোলটা ব্যবহার করতে ইচ্ছে হলো না কড়া নির্দেশ সত্ত্বেও। বেজার মুখে দরজা খুলতেই দেখল টুবলু নয়, কাকিমা দরজায় দাঁড়িয়ে। একটু থতমতই খেয়ে গেল শুক্লা। কি করছিলি, দরজা খুলতে এত দেরি হলো যে? চৈতির গলা চড়ে। কিছু না, বলতে গিয়ে চৈতির চোখের দিকে তাকিয়ে থেমে যায় শুক্লা। চৈতির চোখ আঁতিপাতি করে কৃতকর্মের কোনো প্রমাণের সুলুক সন্ধান করছে। কোচের কাপড়টা এমন কুঁচকে আছে কেন? ভুরু কুঁচকে ওঠে কাকিমার। নিশ্চয়ই সোফায় শুয়েছিলি আবার, কেন তোকে বিছানা দিইনি, তোকে বারণ করিনি সোফায় শুতে? কথার পাশাপাশি চৈতির চোখ আঁতিপাতি করে দ্বিতীয় কোনো প্রমাণ খুঁজবার চেষ্টায় মরিয়া। সোফায় শুইনি তো বিছানাতেই, কথার মাঝপথেই শুক্লাকে থামিয়ে দেয় চৈতি। তাহলে বিছানার চাদর এমন টান টান থাকে আর সোফার কাপড় কুচকে থাকে? মুহূর্তে চোরকি পাক খেয়ে যায় চৈতি। ও, ডাইনিং টেবিলে খাওয়া হয়েছে। বলি, কোন সাহেবের ঘর থেকে এসেছিস যে ডাইনিং টেবিল ছাড়া খাওয়া হয় না? তোকে হাজার দিন না করিনি যে ডাইনিং টেবিলে বসবি না, মাটিতে বসবি? কেন, এই মার্বেলের মেঝেও তোর পদমর্যাদার পক্ষে ছোট যে মেঝেতে বসে খাওয়া যায় না? কি ভেবেছিস তুই, কথা শুনবি না কিছুতেই? এক কথা কবার বলতে হয় রে, কথা শুনবি না ঘাড় ধরে বের করে দেবো একেবারে, রাগে চৈতি গনগন করে ফুটতে থাকে। আজকের দিনটাই বড় মন্দ, নিজেকে মনে মনে গাল পাড়ে শুক্লা। কেন যে নিজের জলের বোতলটা ঠিক জায়গায় রাখতে ভুলে গেল, ওটায় কাকিমার চোখ পড়ে গেছে বলেই না এভাবে ধরা পড়ে গেল আজও। নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে এখন। গোবিন্দার বই দিয়েছে টিভিতে, গোবিন্দার নাচ দেখতে দেখতে বেমালুম ভুলে গেছে জলের বোতল সরানোর কথা। তবে আরও সতর্ক হতে হবে ওই চিল শিকারী চোখের দৃষ্টি থেকে বাঁচতে। মুহূর্তেই নিজেকে গুছিয়ে নিল শুক্লা। না তো কাকিমা, মেঝেতেই বসে। মুহূর্তেই ওর মুখের কথা কেড়ে নেয় চৈতি। ফের বাজে মিথ্যে কথা, নিজেকে খুব চালাক ভাবিস না, একদম মিথ্যে বলার চেষ্টাও করবি না। মাথা কিন্তু গরম আছে, আর রাগাস না তো আমাকে। ভাইয়ের টিফিন রেডি করে রেখেছিস? আটা মাখা আছে, ভাই এলে গরম গরম সেঁকে দেব, তরকারি করে রেখেছি। আমার মাথা আর তোমার মুন্ডু করেছো, যাও দয়া করে চা বসাও, এক গ্লাস জলও পাইনি এখনো, চা দিয়ে আমার পিতৃপুরুষকে উদ্ধার করো। রাগে আপন মনেই গজগজ করতে থাকে চৈতি। এই এক অসুবিধে, রাগলে চৈতির মাথা ঠিক থাকে না, বকবক গজগজ চলতেই থাকে। আজ কাকুরও কপালে অশেষ দুঃখ আছে, আপন মনেই কথাটা ভেবে হাসে শুক্লা। আজ গোটা বাড়িরই কার মুখ দেখে যে সূর্য উঠেছিল কে জানে। সন্ধেবেলায় অফিস থেকে আশিস ফিরলে তাকে তাড়াতাড়ি চা জল খাবার দেয় শুক্লা, চৈতির ভয়েই। জানে কাকিমা 7:30 বাংলা সিরিয়াল দেখতে বসবে, উঠবে 8:30, তারপর ভাইকে পড়াবে। যথারীতি হিসেব মিলে গেল শুক্লার। 8:00 পরে কাকুর সাথে এ কথা সে কথা দু কথা হতে হতেই শুরু হয়ে গেল ঝগড়া। মাঝের দরজা বন্ধ, তবু 2-4 শব্দ গুলির মতো ছিটকে আসছে দরজার এদিকে। রান্নাঘর থেকেই কান খাড়া করল। এত ক্যাটক্যাট করলে লোক কিন্তু থাকবে না, কাকুর গলা। তুমি থামো তো, এই আদিক্ষেতা দেখিয়ে দেখিয়ে কাজের লোককে মাথায় তোলো, তারপর মাথা থেকে আর নামতে চায় না। আদিক্ষেতাই বলো আর উদাসীনতাই বলো, এখন আইন ওদের দিকে, শাসন করবার নামে একবার মেরেই দেখো কি হাল করবে তোমার পরিবারের, হিসেবও মেলাতে পারবে না, তাই সাবধান হতে বলছি। রাখো তো তোমার আইন, কথা শুনবে না আইনের ভয়ে চুপ করে থাকবো? তাহলে তো আর দেখতে হবে না, দুদিন পরে কোনো না কোনো উপায়ে ফাঁসাবে। চৈতির গলা ক্রমশ চড়ছে। দেখো চৈতি, ওরা কিন্তু পেটের দায়ে তোমার ঘরে কাজ করতে এসেছে, হাজার হাজার বছরের অশিক্ষা।

আর দারিদ্রের ফল, এটা ওদের জীবনে কত বড় অভিশাপ ভাবো তো। আমার মা বলতেন, ভগবান ওদের কাজের লোক করেই পাঠিয়েছেন, হাজার ভালো রাখো ওরা ভালো থাকতে জানে না, দুদিন পরে পরেই তরকারি স্বাদ বদলের মতো বাড়ি বদল করবে। হয়তো ঠিকই বলতেন মা, তুমি ভালো বুঝে শাসন করবে, এ বাড়ি ছেড়ে অন্য বাড়িতে গিয়ে কাজ লাগবে, এখন তো কাজের লোকেদেরই সুবর্ণ সুযোগ, তাই বেশি কিছু বলতে যেও না, ইউনিয়ন বাজি করে হিতে বিপরীত করে দেবে, আমরা যখন ওদের ছাড়া অচল এত দেখতে যেও না। শান্ত হও কাকু, শান্ত গলায় কাকিমাকে উপদেশ দেয়। তা বলে মালিকের সাথে কাজের লোকের কোনো মার্ক অফ ডিস্টিংশন থাকবে না? এক বিছানায় শোবে, এক সোফায় বসবে, আমার গ্লাসে জল খাবে, আমার সাবান ইউজ করবে, একই টয়লেট ইউজ করবে, আর পরিষ্কারের বেলায় আমি? কেন ওকে সব আলাদা করে দেওয়া হয়নি? তবু লুকিয়ে চুরে আমারই শ্যাম্পু, আমার ক্রিম, আমার বডি লোশনটাই ওর চাই, সব তো সমানভাবে ভাগ করে খাওয়াই, একলা তো কিছু খাই না, তবু প্রায়ই চুরি, ধরাও তো পড়ে, তবু লজ্জা আছে। তাহলে সব ব্যাপারে কেন এইভাবে কম্প্রোমাইজ করে কাজের লোককে প্রশ্রয় দেওয়া বলো? কাকিমা কাকুকে চ্যালেঞ্জ ছোড়ে এবার, খেয়ে খেয়েই একদিন তোমার সংসারকেও ফতুর করবে, এই আমি বলে রাখলাম, মিলিয়ে নিও আমার কথা। থাক না চৈতি, কতই আর খাবে, খেতে খেতে একসময় দেখবে আর খাবে না খাবার সামনে পড়ে থাকলেও। কাকুর গলা এখনো শান্ত। আহাহা, কোত্থেকে আমার দরদি দার্শনিক এলেন রে, ভেঙছে ওঠে কাকিমা, উনি চুরি করে করে খেয়ে রেখে দেবেন আর ওনার এঁটো খাবো। ছি, কাকিমা ধিক্কারে ফেটে পড়ে, একদম চুপ করে থাকবে, সংসারের এসব ব্যাপারে একটা কথাও তুমি বলবে না, তাহলে আমাকে বলা কেন? কিছু না বললেই তো আমার মাথা ঘামাতে হয় না এসব ব্যাপারে। কাকুর গলা চড়ছে ক্রমশ। আর নিজের ক্ষমতায় তো লোকও জোগাড় করে আনতে পারো, একটা লোকও তো টেকে না, লোক ভাগলেই তো এখানে ওখানে দৌড়তে হয় আমাকেই, তখন এত গরম যায় কোথায়? কাকুর গলাটা কেমন যেন অচেনা লাগছে শুক্লার। এরপর যথারীতি খান্ডহর, তারপর দুপক্ষই চুপ। রান্নাঘর থেকেই শুক্লা আরো খানিক্ষণ কান খাড়া করে রাখে। না, আজ রাতের মতো তাহলে এখানেই শেষ ব্যাপারটা। ভালোই তো চলছিল, খানিকটা হাঁপ ছেড়েও বাঁচল যেন শুক্লা। যাক, টের পায়নি এখনো পর্যন্ত দুজনের কেউই, বুকে দম এলো যেন। এত ভ্যাবসা গরম, প্রায় মাসখানেক হতে চলল, তাপমাত্রা 38 ডিগ্রি থেকে 40 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে, বৃষ্টির নামগন্ধও নেই, বাতাসে হিউমিডিটি বেশ বেড়ে গেছে, গাছের পাতাটাও নড়ছে না, সব মিলিয়ে হাঁসফাঁস অবস্থা। আশিস বাইরে চিলতে ব্যালকনি বারান্দায় এসে বসে, চোখ দুটো জ্বালা করছে, বিরক্তিতে মনটা খিঁচে আছে। চৈতির মতো শিক্ষিতা চাকুরিরতা মেয়ের কাছ থেকে কেনই উদারতাটুকু আশা করা যায় না? সে কি মেয়ে চরিত্রের কোনো সাধারণ ঈর্ষাবোধ থেকে, নাকি অধিকার ভঙ্গের প্রচ্ছন্ন কোনো ভয়, নাকি ও তৃতীয় চোখ দিয়ে কিছু আবিষ্কার করেছে নিজের কল্পনায়? দিশাহারা লাগে আশিসের, অথচ কত ক্ষেত্রেই তো ও কত উদার মানসিকতার পরিচয় দেয়। এই তো সেদিনও চন্দনের ছেলের মুখে ফাঁদে নিজের মুক্ত সেটটা শুক্লাকে পড়িয়ে নিয়ে গেল না? বহু ক্ষেত্রেই তো সংস্কারমুক্ত, যুক্তি নিরপেক্ষ, ঝরঝরে মানসিকতার এক মহিলা, অথচ কাজের লোকের ক্ষেত্রেই তার নিজস্ব কতগুলো বিধান তৈরি করে রেখেছে, যার ব্যত্যয় ঘটলেই মুশকিল, ওরা মানবে কেন? কতদিন বোঝানোর চেষ্টা করেছে আশিস, চৈতি ওরা বন্ডেড লেবার, পয়সার বিনিময়ে তোমার বাড়িতে খাটতে এসেছে, কাজের মধ্যে ফাঁকি থাকবে না এটাই বা ভাববে কেন, আর কেনই বা সব সুযোগ সুবিধে বুঝে নেবে না? বুঝবার চেষ্টা করে চৈতি, যে সিনসিয়ারিটি তোমার নিজের সংসারের কাজের পেছনে থাকবে, ওদের অপরের সংসারের প্রতি সেটা সমানভাবে থাকবে, এটা আশা করো কিভাবে? অনেক তো লোক রাখলে, সবই তো একই রকম দেখলে, এর ব্যতিক্রম আশা করো না, বরং যেটুকু করছে সেটুকুকেই মেনে নাও, নিজের টেনশন বাড়িয়ে নিজের মেজাজটাকেই তপ্ত করে তুলছ কেন বলো? কিন্তু ঘুরে ফিরে চৈতি সেই একই জায়গায় দাঁড়িয়ে, মেয়েটা কাজে কমে বেশ ভালো, কিন্তু কত যে শেয়ানা সেটা কি আশিস নিজেও টের পায় না? খুব পায়, কিন্তু খরগোশের মতো চোখ বুঝে থাকতে হয় তাকে, এই টানা পড়ে না সহ্য হয় না। এমনিতেই অ্যাকাউন্টসের লেজার জীবনের সব মধুর মুহূর্তগুলোকে শুষে নিয়েছে এবং নিচ্ছে একদম দুহাতে নিংড়ে, তারপর ঘরে ফিরেও নিত্যদিনের এই খেঁচড় ম্যাচড় কাহাতক আর ভালো লাগে, মনের বিরক্তিটা চরম বিন্দুতে পৌঁছায়। বাসাবাড়ির এই দুহাত চাপা দেওয়াল যেন আরও চাপা দিয়ে দম বন্ধ করে মেরে ফেলতে চায় আশিসকে। পরিপাটি করে গুছিয়ে সবাইকে খেতে দিল চৈতি, কিন্তু নিজের ক্ষেত্রে ভাত নাড়াচাড়াই হলো সার, গরম ভাতগুলোও যেন তাকে আঙুল তুলে শাসাচ্ছে বলে মনে হলো, এত বড় অপমান, তাও ওই বদমায়েশ কাজের মেয়েটার সামনেই।
কি করে।

সে শ্বশুরবাড়ির জন্য? বেমালুম ভুলে গেল আসিস, আর এইভাবে কাজের লোককে মুখের সামনেই প্রশ্রয় দেয় বলেই তো সবসময় কেমন কাকুর গায়ে ঢলে পড়া ভাব, আর কাকিমা তো চিরশত্রু। অথচ চৈতি কি নিজেও ভালোবাসে না শুক্লাকে? মাসের পয়লা তারিখ পড়তে না পড়তেই ওর বাবা যখন এসে হাজির হয়, পেট পুড়ে দামি চালের ভাত খেয়েই টয়লেটে যায়, আর টয়লেট থেকে বেরিয়েই গলগল করে বিড়ির ধোঁয়া ছাড়তে ছাড়তে দেঁতো হাসি হেসে বলে, আপনাদের ভদ্র নোকদের এই দামি চালের ভাতে আমাদের মতো গরিব মানুষের প্যাট ভরে না, প্যাটের কোথায় যেন সিধায় যায়, পরক্ষণেই খিদা পায়। তখন রাগে গাপিত্তির জ্বলে যায় না একেবারে। তারপর অম্লান বদনে শুক্লা সারা মাসের পরিশ্রমের টাকাটা গুনে নিয়ে পুরোটাই পকেটে পুড়ে চলে যায়, তখন চৈতির খারাপ লাগে না? কাজে রাগবার সময় চৈতি সাবধানতা বসে মেয়েটির রেশন কার্ড নেই বলে গ্রাম পঞ্চায়েত প্রধানের ইস্যু করা একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জেরক্স কপি নিজের কাছেই জমা রেখে দিয়েছে। শুক্লার বাবাকে তো প্রস্তাব দেওয়া হয়েছিল, এখানেই ওর নামে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে, এ নিয়ে নিজের স্যালারিড ব্যাংকে কথাও বলেছিল চৈতি। সব শুনে ব্যাংক ম্যানেজার বলেছিলেন, কোনো অসুবিধা হবে না ম্যাম, আপনার ওয়ার্ড কমিশনের কাছ থেকে একটা লিখিত আনবেন যে ও আপনার সংসারেই প্রতিপালিত, এবং এক্ষেত্রে আপনার একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, তারপর আপনার কেয়ার অফে ওর নামেই বই করে দেওয়া যাবে। প্রস্তাবটা ডিটেলে শুক্লার বাবার কাছে দেওয়া হয়েছিল। এক কথায় নাকচ করে দিয়েছেন বাবু, এমন কথায় চৈতি বলেছে, শুক্লার নামে বেতনের কিছুটা রেখে বেশিটাই না হয় আপনি নিয়ে যাবেন, কিন্তু মেয়েটার নিজস্ব বলে ওইটুকু জমাতে দিন। হাহা করে হেসেছেন বাবু, চৈতির কথা উড়িয়ে দিয়েছে তুড়ি মেরে, খড়কে কাঠি দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে উল্টে বড়েছে বরং, ওর টাকা তো ওরই থাকবে, আমি টাকা নিয়ে কি সজ্ঞে যাব? না না, মেয়ে ছেলে মানুষ, কখন বিয়ে থা লাগবে, আমাদের ওখানের মিনি ব্যাংকেই টাকা জমা করে দিব ওর নামে। বাবুর শিয়ানাগিরি দেখে চৈতির হাড় পিত্তি জ্বলে উঠেছে একেবারে। কিভাবে মেয়েটাকে সুসছে দেখো, এদের সন্তানের ভালো মন্দ বলে কোনো বোধ আছে? কেবল রোজগারের ধান্দাবাজি, সব রাগ গিয়ে জমা হয় ভাতের থালার উপর। হাতের এক ঝটকায় ভাতের থালাটাকে সামনে থেকে সরিয়ে দিল সে। পরশু রাতে ওই গণ্ডগোলের পর গোটা বাড়ি বড় নিস্তব্ধ, সবাই যে যার মতো নিজের কাজ করছে ঠিকই, কিন্তু গোটা বাড়িটাই যেন থমথমে। তিন টোকার শব্দে পেছনের দরজাটা খুলে দিল শুক্লা। এখন দুই ঘণ্টা তার অবাধ স্বাধীনতার সময়, এই সময়টা খেয়ে উঠে কুয়োপাড়ে বাসন ধুতে বসেও। আর ঠিক ওই সময়ই এবাড়ির বুড়ো মালিকের মেজ ছেলের কুয়োপাড়ে বাথরুমটায় যাওয়া চাই চাই। কয়েকদিন আর চোখে লক্ষ্য করেছে শুক্লা, তারপর সাহস করে চোখ তুলে তাকিয়েছে, একটু বেশি সাহস দেখানো হয়ে যাচ্ছে বোধহয়। কাকিমা টেট্টি পেলে রক্ষে থাকবে না, দেখেছে ওই ছেলের চোখ চিকচিক করছে গোপন মিটিমিটি হাসিতে। বুকের ভেতরে কোথাও যেন ধাক্কা লাগে, গ্রামের মোড়লের ছেলে বিষ্ণুচরণের চোখেও এই ঝিকিমিকি দেখেছিল না? বিগত সুখের দিনগুলো মনে পড়ল শুক্লার। বিষ্টুর মোটর বাইকের পেছনে চেপে কোমর জড়িয়ে ধরে প্রজাপতির মতো ফুরফুরে মেজাজে হাওয়া হয়ে যাওয়া, কত কি কিনে দিত বিষ্টু তাকে, তার সারা দেহ মন ভেসে যেত সুখের জ্যোৎস্নায়। ভালোই চলছিল, একদিন বাপ ধরনেই কি করে যেন টের পেয়ে গেল। গ্রামের দু চারজন মাতব্বরকে জোগাড় করে একদিন হাজির হলো বিষ্টুদের উঠোনে, চিৎকার করে সালিশি চাইল মোড়লের কাছে, বেটির বিয়া দিতে হবে মোড়লের ব্যাটার সাত, এমনটাই দাবি করে বসল সে। থানা আইন পুলিশের ভয় দেখালো মোড়লকে, অবাক ব্যাপার, মোড়লের সাথে সাথে তার ব্যাটাও সব অস্বীকার করে বসলো, তারপর কত কাণ্ড, গ্রামে বিচার সভা বসলো, শেষে বেটির ধম্মনাশের জরিমানা হিসাবে ধরণী মোড়লের কাছ থেকে নগদ ২৫,০০০ টাকা আদায় করে তবে না ছাড়ল, তারপরেই তো বাপটাকে পাঠিয়ে দিল কাজে। কখন যেন ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছে কাকু, তাহলে সদরের ছিটকিনিটা আদৌ সে দিতে ভুলে গেল কিভাবে? ভয়ে কাঁপতে কাঁপতে নিজে বিছানায় মুখ গজে শুক্লা। এক কাকুকে এক গ্লাস জলও এগিয়ে দেবার সাহসে কুলিয়ে ওঠে না তার, সারা রাত তাকে কেউ ডাকেও না। মাঝখানে উঠে একবার সে বাথরুমে যায়, কান খাড়া করে, কাকিমার তর্জন গর্জন কানে ভেসে আসে তার। যদি কিছু ঘটে যায় তার দায় কে নেবে? তুমি, প্রয়োজন হলে মেডিকেল নেবে, কিন্তু আর নয়, কালই যাবে, কাকিমার করা নির্দেশ। তার চেয়ে বরং তুমি ডেকে শাসন করো না, যা বলার বলো, প্রয়োজনে ওই হাড়ুকেও ডাকবো আমরা, আমারই ঘরের মধ্যে। না না, এ তো চলতে পারে না, খেপেছ, জলে বাস করে কুমিরের সাথে বিবাদ, ফল কি হবে একবার ভেবেছ? অনেক

0: খুঁজে সমীরদাই বাড়িটা ঠিক করে দিয়েছিল আমাদের জন্য। এবার আবার কি বলবো আর কাকে গিয়ে বা ধরবো? কাকিমার অতি সাবধানি গলা, বলি নিজের মানসম্মান যদি বাঁচাতে চাও কালি গিয়ে ওর বাবার হাতে তুলে দিয়ে এসো, আর এক মুহূর্ত এখানে নয়। তবে সাবধান, এ ব্যাপারে একটি কথাও যেন মুখ দিয়ে না বেরোয়, অন্য কথা বলবে। কাকুকে বারবার সাবধান করে কাকিমা। কেন এত কান্না পাচ্ছে? টুবলুটার মুখটাও বারে বারে মনে পড়ছে। আরও রাতে সে তো লোহার মতো ভারী ভারী পা দুটোকে টেনে টেনে নিয়ে গিয়ে দাঁড়িয়েছিল কাকিমার ঘরের দরজায়, গলা শুকিয়ে আসছিল, মুখের মধ্যে একমনি জিভটাকে কিছুতেই যেন নড়াতে পারছিল না। সে কথা বলতে গিয়ে টের পেল তার হাত পা কাঁপছে, তবু অনেক কষ্টে লালা জড়ানো কথাগুলোকে জোর করেই ছড়িয়ে দিতে চেয়েছিল কাকিমার কাছে। কাকিমা, অনেক কষ্টে কেটে কেটে উচ্চারণ করেছিল সে, এবারের মতো মাফ করে দাও কাকিমা, আর কোনো দিনও হবে না। আর কথা বলতে পারেনি সে, আবার কথাগুলো গলার মধ্যে কোথায় জট পাকিয়ে হারিয়ে গেল যেন। বলা বাহুল্য, চৈতি কাঠ হয়ে বসেছিল পুতুলের মতো, এক চুলও নড়েনি সে, একটি কথাও বলেনি, কিন্তু তার মুখ দেখেই শুক্লা বিপন্নতার আঁচটা টের পেয়ে গেল যেন। ধীরে ধীরে নিজের ঘরে ফিরে এসেছিল সে। কাকিমা যখন সিদ্ধান্ত নিয়েছে তখন তার থেকে এক চুল নড়বার আর কোনো সম্ভাবনা নেই। নিশ্চিত আশ্রয়ের এই শেষ রাত, তার কপালেই কি জন্মের সময় বিধাতা ঠাকুর এত দুঃখ লিখে দিয়েছেন? একটু সুখের মুখ দেখতে না দেখতেই সুখের ঘরে শনি, সারা রাত ঘুম আসে না তার। হুট করে মরে যাওয়া মাটাকে মনে পড়ে বারবার। নিজের ঘরের দরজা খুলে আস্তে আস্তে ব্যালকনিতে এসে দাঁড়ায় সে। আকাশে তারাদের ভিড়ে ছোটবেলার সেই তারাটাকে খোঁজে, একটা আরও বড় আশ্রয়ের খোঁজে।
1: বাহ, একটু বড় গল্প, কিন্তু আমরা দেখলাম আশ্রয়ে থেকেও এইভাবে তিনটে মানুষ কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত, কিভাবে তিনজন একে অপরের সাথে মনের একটি অদ্ভুত যোগাযোগ নিয়ে বসবাস করছিল, এবং অবশেষে শুক্লাকে খুব মনে কষ্ট নিয়েই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। সুমনাদি, খুব ভালো লাগলো। তবে শ্রোতবন্ধুরা, আজ হাতে একদম সময় নেই, আমাদের আসর এখানেই শেষ করতে হবে। আমরা আবারও ফিরে আসব সাহিত্যবাসরের অন্য পর্বে আরও অনেক গল্প কবিতার ঝাঁপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার।

এতক্ষণ শুনলেন মহিলা মজলিস অনুষ্ঠানটি। আজ সাহিত্য বাসরে স্বরচিত গল্প ও কবিতা পাঠ নিয়ে উপস্থিত ছিলেন অতিথি লেখিকা সুমনা ঘোষ গুহ, আলাপচারিতায় ছিলেন অনুশ্রী রায়। আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। অপ্রবাহিত পরে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। সাম্প্রতিক বিশ্বে জটিল রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই ভারত ও অস্ট্রেলিয়ার অংশীদারিত্বের মূল ভিত্তি বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। 2030 সালের মধ্যে ভারত অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। ইরানও মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে। ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ রাতে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী

0: নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। ভারত অস্ট্রেলিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্বে প্রধানমন্ত্রীর এই সফর নতুন গতি সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, তিন দিনের সফরে গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেলবোর্ন পৌঁছন। সেদেশে পৌঁছানোর পরেই ভারতীয়রা যেভাবে তাকে স্বাগত জানিয়েছেন সেজন্য প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানান। অস্ট্রেলিয়া ভারতের হাই কমিশনার নাগেশ সিং বলেছেন, শ্রী মোদীর তৃতীয়বারের জন্য অস্ট্রেলিয়া সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। অভিন্ন কৌশলগত স্বার্থ এবং অংশীদারিত্ব, বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা মজবুত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা বিষয়ক যৌথ ঘোষণাপত্র আজ প্রকাশ করেছেন। এই ঘোষণাপত্রে উভয় নেতাই ভারত অস্ট্রেলিয়া সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন। এর মধ্য দিয়ে ভারত ও অস্ট্রেলিয়া একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতি তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং স্বীকার করে নিয়েছে যে আঞ্চলিক নিরাপত্তার জন্য কার্যকর সামুদ্রিক সহযোগিতা অপরিহার্য। যৌথ ঘোষণার পর বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যৌথ লক্ষ্যের ক্ষেত্রে সামুদ্রিক সহযোগিতার কেন্দ্রীয় ভূমিকার উপর জোর দেন।
1: हमारे मैरिटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, आज हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की।
0: বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতা আরও মজবুত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারত 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা অর্জন এবং 2070 সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনা এবং 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদন ক্ষমতা অর্জনের লক্ষ্যমাত্রা নিয়েছে। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম যোগানের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি।
1: हम भारत में हाइड्रो प्रोजेक्ट्स, ग्रीन हाइड्रोजन, सोलर मॉड्यूल्स और विंड मिल्स के लिए मैन्युफैक्चरिंग इकोसिस्टम तैयार कर रहे हैं। भारत ने 2030 तक 500 गीगावाट रिन्यूएबल एनर्जी और 2070 तक नेट जीरो का लक्ष्य रखा है।
0: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দৌড়ে রয়েছে। ভারত অস্ট্রেলিয়া সম্পর্ক সুসংহত ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত হয়েছে। ভারতে জাতীয় বিনিয়োগ এবং পরিকাঠামো তহবিলে অস্ট্রেলিয়ার প্রধানের অতিরিক্ত 500 মিলিয়ন বিনিয়োগের কথাও তার বক্তব্যে উঠে আসে।
2: We share a focus on deepening and diversifying the relationship between our countries so we can continue to grow from strength to strength. Today we have done exactly that across the breadth of our relationship. With new landmark agreements, we are expanding our relationship across defence and security, education, science and technology, and energy security and critical minerals. Prime Minister Modi and I have released a joint declaration on defence and security cooperation to deepen our practical partnership.
0: তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার সঙ্গে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইন্দোনেশিয়ায় যানবাহন শৃঙ্খলা নিয়ে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী আকাশবাণীর প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত জানিয়েছেন, দিল্লি, কলকাতা বা বেঙ্গালুরুর মতো ভারতের বড় বড় শহরের মানুষ যখন ইন্দোনেশিয়ায় বেড়াতে যান, তখন সেখানকার রাস্তায় পা দিয়েই যে জিনিসটা তাদের সবচেয়ে আগে চোখে পড়ে তা হলো এক অদ্ভুত শান্ত পরিবেশ। এমনকি ব্যস্ততম রাজধানী জাকার্তায় রোজ হাজার হাজার গাড়ির ভিড় লেগে থাকলেও আমাদের চীনা শহরের মতো সেখানে অহেতুক বিরক্তিকর হর্নের আওয়াজ একেবারেই উধাও। ইন্দোনেশিয়ার ট্রাফিক শৃঙ্খলা দেখলে মনে হয় এটা যেন ওখানকার মানুষের একটা রোজকার নিয়ম। আসলে ইন্দোনেশিয়ার চালকেরা হর্ন বাজান শুধুমাত্র চরম বিপদে পড়লে বা অন্য কাউকে সতর্ক করার জন্য। তাছাড়া বাকি সময়টায় ধৈর্য এবং পারস্পরিক সম্মান বজায় রেখে রাস্তায় গাড়ি চলে। ইন্দোনেশিয়ার জীবনযাত্রায় অপ্রয়োজনীয় হর্ন বাজানোকে সাধারণত অভদ্রতা হিসেবে দেখা হয়। আমাদের মতো দেশের পর্যটকদের কাছে যেখানে হর্ন বাজানোকে গাড়ির একটা আবশ্যিক অংশ বলেই ধরে নেওয়া হয়, সেখানে ইন্দোনেশিয়ার এই শান্ত আর নীরব রাস্তাঘাট সত্যই এক দারুণ স্বস্তির অভিজ্ঞতা এনে দেয়। খবর শুনছেন আকাশবাণী।

থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ভুবনেশ্বরের ওড়িশা কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভারতের গভীর সমুদ্রের মৎস্য সম্পদের দীর্ঘমেয়াদী ব্যবহারের লক্ষ্যে এক যুগান্তকারী জাতীয় প্রকল্পের সূচনা করেছেন। ব্লু ইকোনমি বা সমুদ্র নির্ভর অর্থনীতিকে দেশের সমৃদ্ধির এক অন্যতম হাতিয়ার হিসেবে বর্ণনা করে তিনি যুব সমাজকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর মৎস্য চাষ এবং সামুদ্রিক পেশাকে আপন করে নেওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে এই ক্ষেত্রটি আগামী দিনে বিকশিত ভারত গড়ার প্রধান ভিত্তি হয়ে উঠবে। দেশে কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে সরকার এক বড় উদ্যোগ নিয়েছে। এ পর্যন্ত দেশজুড়ে কৃষকদের প্রায় 22 লক্ষ কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়েছে, যার মোট মূল্য 9,404 কোটি টাকা। দেশের কৃষিকাজে উৎপাদন বাড়াতে 2014-15 সালে এই প্রকল্প চালু করা হয়েছিল। এর লক্ষ্য হল জমি তৈরি, বীজ বোনা, জলসেচ, ফসলের সুরক্ষা এবং ফসল কাটা থেকে শুরু করে তা ঘরে তোলা পর্যন্ত চাষের প্রতিটি ধাপে আধুনিক মেশিন ও উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানো। মার্কিন যুক্তরাষ্ট্র আজ সকালে ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালিয়েছে। এর জবাবে তেহরান, বাহরিন, কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘাত তীব্র হয়ে উঠেছে এবং পারস্য উপসাগরে যুদ্ধ অবসানের লক্ষ্যে করা অন্তর্বর্তীকালীন চুক্তিটি অস্তিত্বহীন হয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে চলাচল করা জাহাজগুলির ওপর ইরানের সাম্প্রতিক হামলা যুদ্ধবিরতির ভঙ্গ হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের কয়েক ঘণ্টা পরেই এই হামলা চালানো হল। এর আগে গতকাল ভোরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বেশ কিছু সামরিক ঘাঁটি এবং বন্দর এলাকায় আঘাত হানে। ওমান উপকূলের কাছে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার প্রেক্ষিতেই ওই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছিল। আজকের আক্রমণ ও পাল্টা উভয় পক্ষের দিক থেকেই আরও বড় আকারের ছিল বলে মনে হয়েছে। মার্কিন নৌবাহিনীর পঞ্চম বাহিনীর সদর দপ্তর বাহরিনে অন্তত দুবার সাইরেনের শব্দ শোনা গেছে। বাহরিন, কুয়েত বা কাতারে ক্ষয়ক্ষতির বিশেষ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে সেদেশের দিকে নিক্ষেপ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলি প্রতিহত করা সম্ভব হয়েছে। বাহরিন ও কুয়েতে হামলার দায় ইরানের রেভলিউশনারি গার্ড স্বীকার করেছে। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা ইরানের বিভিন্ন স্থানে প্রায় 90টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তারা ছবিও প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের অবাধ স্বাধীনতা ফিরিয়ে আনাই এই আক্রমণের উদ্দেশ্য। জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় গতকাল নিরাপত্তা বাহিনী জঙ্গিদের একটি গোপন আস্তানা খুঁজে বের করেছে এবং সেখান থেকে দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে। আকাশবাণী জম্মুর সংবাদদাতা জানিয়েছেন যে ওভারগ্রাউন্ড ওয়ার্কার বা জঙ্গিদের সহায়তাকারী হাজি লাথিফের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলার বিল্লাওয়ার এলাকার উঁচু পাহাড়ি অঞ্চলে এই আস্তানাটি খুঁজে পাওয়া যায়। রাবাগের বাসিন্দা লাতিফকে গত 2 জুলাই গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে কয়েক বছরের সীমান্ত পেরিয়ে 1 ডজনের বেশি জঙ্গির অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগ রয়েছে এবং পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা যৌথভাবে তাকে জিজ্ঞাসাবাদ করছে। হিরানগর সেক্টরের বাবিয়া সীমান্ত গ্রাম থেকে গতকাল সন্দেহভাজনক ব্যক্তিকে আটক করেছে সীমান্ত নিরাপত্তা বাহিনী। নিজেকে প্রেম বলে পরিচয় দেওয়া বছর 45-এর ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবলের শেষ 8-এর পর্ব শুরু হবে আজ। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1টায়। শনিবার ভারতীয় সময় রাত 12:30 বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধেই প্রথমবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে চলেছে নরওয়ে। ওই দিনই আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। সাম্প্রতিক বিশ্বে জটিল রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্বের মূল ভিত্তি বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। ফিফা বিশ্বকাপ প্রথম কোয়ার্টার ফাইনালে আজ রাতে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো, এখন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতায় স্থানীয় সংবাদ পড়ছি। সুদীপ বসু। রাজ্যে সরকারি হাসপাতালে দালাল চক্র রুখতে রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ বিধাননগরের স্বাস্থ্যভবনে মুখ্যমন্ত্রী কন্ট্রোল রুম ঘুরে দেখেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শরদ দত্ত মুখোপাধ্যায়। এরপর তিনি স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী জানান, দালাল চক্র রুখতে কলকাতায় পরে 30 জুলাইয়ের মধ্যে মহকুমা হাসপাতালগুলিতেও নজরদারি শুরু হবে। রোগীদের জন্য খাবারের বরাদ্দ 54 টাকা থেকে বাড়িয়ে 110 টাকা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।
1: আমাদের চিন্তা ভাবনাটা সবসময় প্রান্তিক।

0: এবং অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের জন্য আছে, আরো কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে, আরো ভালো হাই স্কিল ডক্টর বাবুদেরকে দিতে হবে। SSKM ইতিমধ্যে 100 বেড বাড়ানো হয়েছে, আমরা যদি আরো 200-250 সিট বাড়াতে পারি, 350 ছিল, আমরা আসার পরে 100 বাড়িয়েছি, 250 সিট পুজোর আগেই আরো বাড়ানোর ব্যবস্থা আমরা করছি। ICU মাত্র 112 করে আছে, এটাও অন্তত 200 হওয়া উচিত।
1: তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন দপ্তরের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রস্তুতিতে আজ নবান্ন বৈঠকে বসছে মন্ত্রীগোষ্ঠী। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর নেতৃত্বে এই মন্ত্রীগোষ্ঠীতে রয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, শিল্পমন্ত্রী তাপস রায়। মূলত আগের সরকারের আমলে বিভিন্ন দপ্তরে সার্বিক অব্যবস্থা ও দুর্নীতি নিয়ে এই শ্বেতপত্র প্রকাশ করা হবে। রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিংয়ের প্রথম পর্বে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলি সব আসন পূর্ণ হয়েছে। এবছর ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম রাউন্ডে 36,431 জন ছাত্রছাত্রী নাম নথিভুক্ত করেছেন, গত বছরের তুলনায় যা 34% বেশি। গত বছরের তুলনায় ছাত্রীদের ভর্তির হার বেড়েছে প্রায় 42%, অন্যদিকে ছাত্রদের ভর্তির হার বেড়েছে প্রায় 32%। মোট 3টি রাউন্ডে কাউন্সেলিং পর্ব জুলাইয়ের মধ্যে শেষ হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন মেধাবী ছাত্রছাত্রীরা উচ্চতর শিক্ষার জন্য এ রাজ্যকেই বেছে নিচ্ছেন। জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিংয়ে সব আসন পূর্ণ হয়ে যাওয়া তার ইঙ্গিত বলে তিনি জানিয়েছেন। শ্রী অধিকারী বলেন উচ্চশিক্ষার মানোন্নয়নে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ, শিক্ষা প্রতিষ্ঠানগুলির আধুনিকীকরণ ও শ্রেষ্ঠত্বের জন্য সক্রিয় পদক্ষেপ রাজ্য সরকার করেছে বলে তিনি জানান। রাজ্যপাল RN রবি আজ একদিনের উত্তরবঙ্গ সফরে 20টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমস্যার বিষয়ে শোনেন তিনি। পড়ুয়াদের কর্মসংস্থান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় স্তরে বৃত্তিমূলক শিক্ষার উপর জোর দিয়েছেন রাজ্যপাল। পরে উত্তরকোণায় একটি বৈঠকে যোগ দেওয়ার কথা তাঁর। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে এনকাউন্টারের ঘটনায় রাজ্য পুলিশের CIDকে তদন্তের ভার দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে এই এনকাউন্টারে মৃত্যু হয় ধর্ষণ ও খুনের মামলায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। এই ঘটনায় ইতোমধ্যেই বিচার বিভাগীয় তদন্ত হয়েছে। পুলিশের তরফে জানানো হয় মঙ্গলবার রাত 1:45 নাগাদ অভিযুক্ত প্রভাসকে নিয়ে অপরাধস্থলে আধিকারিকরা পৌঁছলে সে এক পুলিশকর্মীর কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশের পাল্টা গুলিতে প্রভাস মণ্ডলের মৃত্যু হয়। বারুইপুরে সূর্যপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার জেরে গণপিটুনিতে মৃত্যু, পুলিশের উপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় পুলিশ আরও 8 জনকে গ্রেপ্তার করেছে। রাতভর অভিযান চালিয়ে বাকিদের পাকড়াও করা হয়। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল 30। উত্তর চব্বিশ পরগনার দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের ঘটনায় ফের তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। এই খুনের ঘটনায় ইতিমধ্যে SIT গঠন করেছে বিধাননগর পুলিশ। নিউটাউনে যে বাড়িতে স্বর্ণ ব্যবসায়ীকে খুন করা হয়েছিল বলে অভিযোগ, সেখানে পুলিশের একটি দল যায়। দলে ছিলেন বিধাননগর পুলিশ, রাজ্য পুলিশের STF এবং ফোরেন্সিক দল। তারা ওই বাড়ি থেকে নতুন করে নমুনা সংগ্রহ করেছেন। গত 28 অক্টোবর দত্তাবাদে ওই বাড়িতেই জলপাইগুড়ির রাজগঞ্জের তৎকালীন BDO প্রশান্ত বর্মনের নেতৃত্বে স্বপন কামিল্লাকে মারধর করা হয় বলে অভিযোগ। আঘাতের কারণে মৃত্যু হয় ওই ব্যক্তির। তৃণমূল কংগ্রেসের 3টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন স্বাভাবিক করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদার এই অ্যাকাউন্টগুলিতে নিয়মিত লেনদেন তদারক করবেন। তৃণমূল কংগ্রেসের 2 জন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের স্বাক্ষরের পর চেকে টাকা তোলার অনুমোদন দেবেন প্রাক্তন বিচারপতি। রাজ্যের প্রায় সব জেলাতেই আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। এদিকে দক্ষিণবঙ্গেও আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং একই সাথে নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন ভাওয়াইয়া গান, শিল্পী অঞ্জলি বর্মণ।

শিল্পী অঞ্জলি বর্মনের কণ্ঠে শুনলেন ভাওয়াইয়া গান। শিল্পীর গান আবারও শুনতে পাবেন আজ সান্ধ্য অধিবেশনে 6টা বেজে 40 মিনিটে আকাশবাণী শিলিগুড়ি।

0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং একই সাথে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ ও তারপরে শুনবেন দ্বি প্রাহরিক হিন্দি সমাচার।
1: গুড আফটারনুন, দিস ইজ আকাশবাণী এন্ড আই অ্যাম

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং একই সাথে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কার্শাং কেন্দ্রের নেপালি অনুষ্ঠান।

নমস্কার যুব বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের যুব অনুষ্ঠানের পর্বে। তোমাদের সঙ্গে রয়েছে আমি, তোমাদের প্রিয় যুব বন্ধু।

মূলত আমরা গান শুনি কণ্ঠশিল্পীদের কাছ থেকে, আমরা আবৃত্তি শুনতে পাই। কিন্তু আজ কথা হবে দুরকমের বাদ্যযন্ত্রকে ঘিরে, এমন দুটি বাদ্যযন্ত্র যেখানে একটি সুরের মাধুর্যে মন ছুঁয়ে দেয় এবং আরেকটি ছন্দের স্পন্দনে প্রাণ জাগিয়ে তোলে, বেহালা এবং তবলা। আমাদের আজকের এই যুব অনুষ্ঠানের পর্বে এই দুই বাদ্যযন্ত্রে আমরা শুনব অসাধারণ দক্ষতার পরিচয় পাব আমরা। আমাদের সঙ্গে উপস্থিত স্টুডিওতে দুই প্রতিভাবান তরুণ শিল্পী, দুই যুব বন্ধুর কাছ থেকে আমরা স্বাগত জানাই শ্রীময় দেবনাথ এবং অনুজ পালকে। শ্রীময় দেবনাথের কাছ থেকে আমরা শুনে নেব বেহালার কিছু অসামান্য পরিবেশনা এবং অনুজ পালের কাছ থেকে তবলায় কিছু প্রাণ জাগানো চমক। শিল্পীদের সাধনা, নিষ্ঠা এবং যে সঙ্গীতের প্রতি ভালোবাসা, এসবের মধ্যে দিয়েই আমরা অনুভব করব আজকের সুর ও ছন্দের এক অপূর্ব মেলবন্ধন। আমরা প্রথমেই চলে যাচ্ছি শ্রীময় দেবনাথের কাছ থেকে, এবং শ্রীময়ের কাছ থেকে আমরা বেহালাতে শুনে নিচ্ছি একটি অসামান্য পরিবেশনা।

বেহালা এমন একটি বাদ্যযন্ত্র যার প্রতিটি সুর যেন মানুষের মনের গভীর অনুভূতিকে স্পর্শ করে তোলে। আমরা এতক্ষণ শুনলাম শ্রীময় দেবনাথের পরিবেশনা বেহালায়। এসরাজে সঙ্গত করলেন পার্বতী চরণ চট্টোপাধ্যায়। কখনো আনন্দ, কখনো বিষাদ, কখনো আবার অদম্য আশার কথা, সবকিছুই যেন বেহালার তারে ধরা পড়ে। পাশ্চাত্য সঙ্গীত থেকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, সর্বক্ষেত্রে বেহালার নিজস্ব একটি মর্যাদা রয়েছে। আজকের যুবশিল্পীরাও এই যন্ত্রকে নতুন নতুন মাত্রায় পৌঁছে দিয়েছেন তাদের অধ্যাবসায় এবং সৃজনশীলতার মাধ্যমে। আমরা আবার ফিরে আসব শ্রীময়ের কাছে, এবারে চলে যাই অনুজ পালের কাছে। আমরা শুনে নেই অনুজের কাছ থেকে তবলায় কিছু অসামান্য পরিবেশনা।

অসংখ্য ধন্যবাদ তোমায় অনুজ, কি অদ্ভুত সৃষ্টি! সত্যি মুগ্ধ হয়ে শুনছিলাম। এতক্ষণ অনুজকে বাদ্যযন্ত্রের সঙ্গত করলেন পার্বতীচরণ চট্টোপাধ্যায়। সঙ্গীতে সুর যেমন অপরিহার্য, তেমনি ছন্দ সমান গুরুত্বপূর্ণ। আর সেই ছন্দের অন্যতম শ্রেষ্ঠ বাহক হল তবলা। তবলার প্রতিটি বোল শুধু একটি শব্দ নয়, বরং এক একটি ভাষা। ধা, ধিন, না, তি, কা, গে, এই সমস্ত বোলের সমন্বয়ে সৃষ্টি হয় অসাধারণ ছন্দের কারুকার্য, অলঙ্কার। একজন তবলাবাদক শুধু গায়ক বা বাদ্যযন্ত্র শিল্পীকে সঙ্গত করেন, এ কথা আমরা হয়তো অনেক সময় ভেবে থাকি, কিন্তু সেটি ভুল। নিজের একক পরিবেশনাতেও শ্রোতাদের মুগ্ধ করে তোলা সম্ভব, এবং সেটি একটু আগেই প্রমাণিত হলো। তাই বেশি কথা না বাড়িয়েই আমরা আবার ফিরে যাই শ্রীময় দেবনাথের কাছে, স্বাদ বদল করে নিই। আমরা শুনে নেই শ্রীময়ের কাছ থেকে বেহালাতে তার দ্বিতীয় পরিবেশনা।

আমার মনে হয় আজকের তরুণ প্রজন্মের কাছে সঙ্গীত শুধু একটি শখ নয়, এটি আত্মপ্রকাশের একটি সুন্দর মাধ্যম। নিয়মিত অনুশীলন, গুরুর প্রতি শ্রদ্ধা এবং নিষ্ঠার মাধ্যমে তাঁরা নিজেদের শিল্পকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলেছেন, আর সেটির উজ্জ্বল দুই উদাহরণ আমাদের সঙ্গে স্টুডিওতে আজ উপস্থিত, শ্রীময় দেবনাথ এবং অনুজ পাল। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর পরিবেশনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। একদিকে বেহালার মধুর সুর, অন্যদিকে তবলার প্রাণবন্ত ছন্দ, এই দুইয়ের যুগলবন্দি ভারতীয় সঙ্গীতকে করেছে সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। আমাদের আজকের সুরে ছন্দের আসর আমরা এখানেই শেষ করছি। বেহালার সুর আর তবলার ছন্দে আমাদের আজকের এই পর্ব সত্যি আরও সুন্দর, আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। দুই যুব শিল্পীকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে তাঁদের সঙ্গীত সাধনা আরও সমৃদ্ধ হোক, তাঁদের পথ চলা আরও সুদীর্ঘ হোক, এই কামনাই রইল। আমাদের আজকের পর্ব এই পর্যন্তই। আবার নতুন কোনো বিষয়, নতুন কোনো সুরের আয়োজন, নতুন তরুণ প্রজন্মের কাছ থেকে বিভিন্ন স্বাদের বিভিন্ন রকমের গান নিয়ে আবার হাজির হব আরও একটি সুরে ছন্দের পর্বে। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুনতে থেকো আকাশবাণী শিলিগুড়ি।

শুনলেন যুব অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলেন শ্রীজ্যোতি ভট্টাচার্য। আকাশবাণী শিলিগুড়ি। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং একই সাথে শুনছেন নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান সন্দেশ টু সোলজার্স।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। একটু পরই জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শ্রোতা বন্ধুরা, এখন স্টুডিওর ঘড়িতে সময় বিকেল 5:30, আর এখন সময় আপনাদের ভীষণ ভীষণ পছন্দের একটি সময়, কারণ এখন আনন্দধারা, হ্যাঁ আনন্দধারা আপনাদের এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা কথা বলবো আজ বৃষ্টি এবং ছাতা হারানোর গপ্প এ নিয়ে। হ্যাঁ, ঘোর বর্ষা এখন, আবার আষাঢ়ের একেবারে শেষ দিকে অথবা শ্রাবণের শুরুর দিকে এমন ধরনের বৃষ্টি হয় যে নাগাড়ে পড়ে না, সেটা প্রবল হয়ে গেল কিছুক্ষণ, তারপর আবার থেমে গেল। আপনি হয়তো বাইরে বেরোবেন নিজের কাজে, ছাতাটি নিয়ে বেরোলেন, বেরোতেই হবে এবং সেখানে ছাতা ভীষণ ভীষণ প্রয়োজন, আপনি ছাতাটি নিয়ে বের হলেন, তারপর যেখানে গেলেন, গন্তব্যে পৌঁছলেন, কাজ হলো, সেখানে কথাবার্তা হলো, গপ্প হলো কিছুটা, তারপর বৃষ্টি থেমে গেল। বৃষ্টি থেমে যাবার পরও আপনি সেখানে চা খেলেন অথবা একটু এদিক ওদিক

0: আর গল্প শুনতে হলে আপনাদের টেলিফোন করতে হবে, টেলিফোন করবেন 9434076705, এই নম্বরে আপনাদের নিয়মিত আপনারা টেলিফোন করেন এবং আপনারা টেলিফোন করবেন। এই নম্বরে এসে গেছে একটি বন্ধুর টেলিফোন। হ্যালো নমস্কার।
1: হ্যালো নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন। ছাতা হারানোর ছাতা কি হারিয়েছে কখনো? হ্যাঁ ভালো আছি, ভীষণ আনন্দধারা। হ্যাঁ পরিতোষ বাবু বলছেন?
1: হ্যাঁ।
0: আচ্ছা ছাতা কি হারিয়েছে কখনো? ছাতা হারানোর গল্প এই বর্ষায়, সেসব নিয়ে আজ বন্ধুদের সঙ্গে কথা হবে। আপনার কি কখনো ছাতা হারিয়েছে বর্ষাকালে? আচ্ছা ধন্যবাদ, আপনি গান শুনতে থাকুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, ছাতা হারানোর গল্প এবং প্রবল বর্ষা, বর্ষা এই বর্ষায় ছাতা হারানোর গল্প কার কার জীবনে ঘটেছে সেসব নিয়ে কথা হবে। ফোন করুন 9434076705 এই নম্বরে। আর প্রথম গানটি অরিজিৎ সিং এবং অন্বেষার কণ্ঠে। হ্যাঁ গানে যাব, তার আগে বন্ধুর সঙ্গেও কথা বলতে হবে, কথা বলে নিচ্ছি। হ্যালো নমস্কার। হ্যাঁ গুড ইভিনিং, কে বলছেন?
2: আমি একটু করে ওই যে ছাতা ব্যাপারটা শুনতে পেলাম।
0: হ্যাঁ অবশ্যই, আপনি বলবেন, একটু নামটা বলুন, হয়তো আমি চিনি তবু।
2: আমি মেডিকেল মোড় কাওয়াখড়ি থেকে ভবানী বর্মন বলছি।
0: আচ্ছা ভবানী দি, কেমন আছেন বলুন?
2: এই যে শরীরটা খারাপ করেছে, ছাতা ছাড়া বৃষ্টিতে ভিজে বিয়ে বাড়ি গেছিলাম, ভিজে ভিজে।
0: আচ্ছা আচ্ছা, কেন ছাতা ছাড়া গেলেন বর্ষায়? ছাতা হারানোর গল্প এই প্রবল বর্ষায়।
2: স্কুল লাইফে আমি যখন বাসে যাতায়াত করতাম তখন তো ছাতা মা দিয়ে দিত, আমি এত ছাতা হারিয়েছি, এত হারিয়েছি মানে গন্তি করতে পারবো না।
0: আচ্ছা
2: ছাতা হারিয়েছি, আজ অফিসে গেলে আমি ছাতাটা রেখেই যাই, কেন বলি হারিয়ে যায়, তো
0: হারিয়ে যায় না, ঠিক।
2: আমি ছাতা নিয়ে খুব কম বেড়ে যাবো।
0: আচ্ছা তার মানে আপনার ছাতা হারিয়েছে বর্ষায়, তাই তো? আর প্রত্যেক বছর একটা করে ছাতা কিনতে হয় না, দুটো করে কিনতে হয়?
2: বছরে মানে অনেক ছাতা কিনতে হয়।
0: আচ্ছা খুব ভালো। আর বর্ষার সঙ্গে ছাতা, এই দুটো শব্দ যেন একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে, একে অপরকে ছাড়া চলতেই পারে না, তাই না? আবার ছাতাও হারিয়ে যায়, সেই সব ছাতা হারানোর গল্প আজ আমরা শুনবো। আপনার কাছ থেকে শুনলাম ভবানীদি, খুব ভালো লাগলো, আপনি ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার,
2: ভালো থাকবেন,
0: একদম ভালো থাকবেন।

0: গানটি শুনলেন অরিজিৎ সিং এবং অন্বেষার দ্বৈত কণ্ঠে তোমাকে চাই ছায়াছবি থেকে। বন্ধু আছেন, হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে, অমিতাভ ঘোষ।
0: অমিতাভ বাবু ভালো আছেন?
1: দিদি আপনি কেমন আছেন?
0: খুব ভালো আছি। আর আপনার সঙ্গে কথা হচ্ছে বর্ষায়, ওখানে কি বৃষ্টি হচ্ছে বীরভূমে?
1: না দিদি বৃষ্টি একদমই হয়নি।
0: আচ্ছা,
1: মেঘ কিন্তু দেখুন ঝুলে আছে কিন্তু বৃষ্টি হয়নি।
0: আচ্ছা, বৃষ্টি হয়নি? আচ্ছা
1: না,
0: বর্ষার আজকে একটি বিষয় নিয়ে কথা হচ্ছে, সেটা হচ্ছে ছাতা হারানোর গপ্প এবং বৃষ্টি। আপনার কি ছাতা হারিয়েছে কখনো? কবার ছাতা হারিয়েছে?
1: তিনবার দিদি, তিনবার।
0: তিনবার? তাহলে ছাতা হারানোর গপ্প প্রত্যেকের জীবনে রয়েছে।
1: গল্পটা তাহলে, গল্পটা হচ্ছে যে আমি তখন কাঠের বাঁট ব্যবহার করতাম।
0: আচ্ছা,
1: হলো?
0: হ্যাঁ,
1: কাঠের বাঁটের ছাতা।
0: হ্যাঁ,
1: এবার বৃষ্টি ধরুন শুরু হয়েছে, আর বৃষ্টি শুরু হলে দেখবেন গরু বা প্রায় ওই ছাগল এগুলো সব দৌড়ে বাড়ি, মানে দৌড়ে বাড়ি ঢোকার ইয়েতে থাকে। তো আমি ভাবছি যে আমাকে তেড়ে এসছে, বুঝলেন?
0: আচ্ছা,
1: তো আমি সেই ছাতার বাঁটটা দিয়ে,
0: মানে সেটাকেও সামাল দিচ্ছেন আবার বৃষ্টিকেও সামাল দিচ্ছেন।
1: ও ছাতা নিয়ে গরু আনা দৌড়, আমি গরুর পিছনে দৌড়ছি ওই ছাতা হারানো। তো গরু ছাতা হারিয়ে গরুটা ছাতাটাকে নিয়ে দৌড় মেরে দিয়েছে আর একবার। তারপরে তো ধরুন ছাতার ক্রমবিবর্তন হলো।
0: আচ্ছা,
1: নিয়ে বাড়ি এক ছাতা কিনলাম, বেশ মানে কম দামেরই কিনেছিলাম, কারণ জানি ছাতা আর রুমাল আমার বেশি হারায়।
0: আচ্ছা,
1: এবার ছাতাটাকে বাসের পায়েতে রেখেছি আপনার, হ্যাঁ মানে রাষ্ট্রীয় পরিবহন বাসে, এবার নেমেছি। হ্যাঁ, নেমেছি তখন, এবারে দেখি ছাতা আমার সঙ্গে নেই, আর ছাতাতে আমার নাম লেখা ছিল। অমিতাভ ঘোষ, এবার সেই ড্রাইভার আমার পরিচিত ছিলেন। তো তারপরের দিনে যখন দেখা, তখন বললেন দাদা আপনার কি ছাতাটা পেয়েছেন? আমার না তো দাদা, ছাতাটা আপনার আমার কাছে আছে।
0: আচ্ছা, আবার ফিরেও পেয়েছেন?
1: ফিরে পেয়েছিলাম, আর একটা হারিয়েছিলাম চিরতরের মতো, সেটা দামি ছাতা ছিল, দামি কোম্পানির দামি ছাতা, সেটা কিন্তু আর পাইনি। সেটা মানে ট্রেনে যাচ্ছিলাম, এবার ট্রেন থেকে নেমে যখন বাড়ি চলে গেছি তখন ছাতার কথা মনে পড়েছে, তো সেই ছাতা আর পাইনি দিদি। তো বর্ষার সঙ্গে ছাতা আর শীতের সঙ্গে কাঁথা, কাঁথা অবশ্য হারানো যায় না, কাঁথা তো সঙ্গে নিয়ে যায় না, কিন্তু ছাতটা।
0: খুব ভাল লাগলো, ভীষণ মজা পেলাম, ভীষণ মজা পেলাম, এবং আমাদের শ্রোতা বন্ধুরাও পেলেন।
1: এইভাবে কেটে যাক দিদি জীবনটা।
0: একদম একদম, খুব ভালো থাকবেন, আজ আমাদের প্রচুর লাইভ রয়েছে, সঙ্গে থাকবেন, এরকম মজার মজার কথা হবে। ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনিও ফোন করুন, ছাতা হারানোর কেমন অভিজ্ঞতা রয়েছে আপনার জীবনে এই বর্ষায়। আরো এক বন্ধু এসেছেন, হ্যালো নমস্কার।
2: হ্যালো নমস্কার।
0: হ্যাঁ বলুন,
2: বিকেল।
0: কে বলছেন বলুন?
2: হ্যাঁ আমি বোলপুর বীরভূম থেকে অমৃতা মণ্ডল বলছি।
0: অমৃতা দি? আচ্ছা, অমৃতা দি ভালো আছেন?
2: হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি। আজ আনন্দ ধারা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই, আর আজ কথা হচ্ছে বৃষ্টি এবং ছাতা হারানোর গপ্প। আপনার কি ছাতা হারিয়েছে জীবনে?
2: হ্যাঁ হ্যাঁ, অনেকবার হারিয়েছি।
0: আচ্ছা,
2: ছাতা সত্যি, হ্যাঁ যখন মানে বাসে যাওয়া আসা করতাম, হ্যাঁ তখন প্রচুর ছাতা হারিয়েছি। বৃষ্টির সময় বাড়ি থেকে বেরিয়েছি, ছাতা খুলে

0: গেছি, তারপর যখন বাসের জন্য অপেক্ষা করে সেদে বসে আছি, তখন ছাতাটা পাশে নামানো আছে, বাস চলে এসেছে, চেপে পড়েছি, ব্যাস আর ছাতা বলে মনে নেই। এইভাবে জানেন, নেপাল থেকে নিয়ে আসা আমার এত সুন্দর ছাতা আমি
1: হারিয়ে
0: হারিয়ে
1: গেল,
0: ফেলেছি, সেই কি দুঃখ আমার!
1: দুঃখ না?
0: এত সুন্দর ছাতা আমি নিয়ে এলাম
1: হ্যাঁ,
0: নেপাল বেড়াতে গিয়ে, তো সেই ছাতা আমার হারিয়ে গেল, কি দুঃখ!
1: সত্যি।
0: এছাড়া ছোটবেলাতে তো অনেক হারিয়েছি, স্কুল যাওয়ার রাস্তায় ঘাটে, মানে দোকানে যাই সেই ছাতা। তবে যারা ভালো চেনা ছিলেন তারা কিন্তু, এ তুই কি ফেলে গেছিস বল,
1: আচ্ছা,
0: হ্যাঁ, তো
1: হ্যাঁ,
0: পরে কিন্তু তারা কিন্তু জানতো যে ওই নিশ্চয়ই ছাতাটা ফেলে গেছে, সেগুলো কিন্তু ফেরত পেতাম। কিন্তু
1: আচ্ছা,
0: এখন যখন ছাতা হারায় তখন কিন্তু আর ফেরত পাই না।
1: সময়ের সাথে সাথে ওই ফেরত পাওয়াটুকুও বদলে গেছে, তাই না?
0: হ্যাঁ হ্যাঁ একদম,
1: ভালো থাকবেন।
0: দেখুন, হ্যাঁ
1: অমৃতা দি,
0: ভালো
1: আপনি
0: থাকবেন,
1: ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, নমস্কার। হ্যাঁ, ছাতা হারানোর গল্প এই নিয়ে কথা হচ্ছে। প্রত্যেকের জীবনেই কিন্তু এই ছাতা হারানো নিয়ে প্রচুর গল্প রয়েছে। আর আশ্চর্যের বিষয়, মানুষ কখনো কখনো একটি ছাতাকে নয়, এই যে ছাতাটা হারিয়ে যায়, সেই হারিয়ে যাওয়া সময়টাও কিন্তু হারিয়ে যায়, তাই না? আর তার সঙ্গে জড়িয়ে থাকা যে ঘটনাটা, সেটা কিন্তু থেকে যায়। নতুন ছাতা অনেক আসে জীবনে, কিন্তু পুরনো ছাতাকে নিয়ে, বিশেষ করে হারিয়ে যাওয়া ছাতাকে নিয়ে এই গল্পটা কিন্তু থেকে যায়। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, ফোন করুন, বৃষ্টি এবং ছাতা হারানোর গল্প এ নিয়ে আমাদের কথা হচ্ছে বন্ধুদের সঙ্গে। বন্ধুরাও তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন, আপনিও করুন। আর টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। চলে যাচ্ছি পরের গানে, রূপঙ্কর এবং অন্বেষার দ্বৈত কণ্ঠে।

করছে শোনা, এসো আজ পাল্টিয়ে নি এই সমাজের ভুল ধারণা। তবে আর প্রশ্ন বানে বিদ্ধ কেন করছে শোনা, এসো আজ পাল্টিয়ে নি এই সমাজের ভুল ধারণা।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান লাইভ ফোন ইন আনন্দধারায়। আজ আনন্দধারায় কথা হচ্ছে বৃষ্টি এবং ছাতা হারানোর গপ্প। এ নিয়ে এক বন্ধু এসেছেন। হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: সুপন বিশ্বাস।
0: কে বলছেন?
1: সুপন বিশ্বাস। আপনি ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। কোথা থেকে বলছেন? আচ্ছা, আপনি কি কিছু বলবেন ছাতা হারানোর গপ্প নিয়ে?
1: ছাতা,
0: হ্যাঁ, ছাতা হারিয়েছে কখনো আপনার? আচ্ছা, বলুন, গল্পটা বলুন, কিরকম ভাবে হারালো বা কিরকম ভাবে পেলেন। আচ্ছা, সত্যি ছাতা প্রত্যেকেরই হারায়। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।
1: হ্যাঁ,
0: শ্রোতা বন্ধুরা, ছাতা হারানোর গপ্প এই বর্ষায় কথা হচ্ছে। আপনারা গান শুনছেন, আপনারা রয়েছেন লাইভ ফোন ইন আনন্দধারায়। আচ্ছা, এমন যদি হয় যে আপনি বাইরে গেলেন, তখন বৃষ্টি ছিল না, সঙ্গে ছিল ছাতা, কিন্তু যখন ফিরছেন তখন প্রবল বৃষ্টি, অথচ আপনার কাছে সেই ছাতাটি নেই, সেই ছাতাটি কিন্তু হারিয়ে গেছে, আপনার তখন কি মনে হয়? নিজের উপর ভীষণ রাগ হয় না? ছাতাটি হারিয়ে ফেললাম আমি, এই ভিজতে ভিজতে ফিরছি, আর কি মনে হচ্ছে? মনে হচ্ছে, ইস, ছাতাটি যদি থাকতো তাহলে

ফেরা, সেটাও কিন্তু একটা শিক্ষা। এই যে হারিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া আমাদের শেখায় যে আমরা যেন কোনো কিছুই অবহেলা না করি, কিন্তু তবুও আমরা কিন্তু ভুলে যাই। মানুষ তো সব কিছু সবসময় খেয়াল থাকে না, তাই তো আমরা হারিয়ে ফেলি এই বর্ষার প্রয়োজনীয় বস্তুটি বা উপকরণটি, ছাতা। ছাতা হারানোর গপ্প এবং এই বর্ষা বা বৃষ্টি, সেসব নিয়ে কথা হচ্ছে বন্ধুদের সঙ্গে। আপনারা টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। পরের গানটি মেঘলা দাশগুপ্তর কণ্ঠে, হৃৎপিণ্ড ছায়াছবি থেকে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান লাইফ অন ইন আনন্দ ধারায়। আর আজ কথা হচ্ছে বর্ষা এবং ছাতা হারানোর গপ্প। এ নিয়ে এক বন্ধু এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: আচ্ছা নিতাই বাবু, ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি। আজ কথা হচ্ছে

0: ছাতা হারানোর গল্প নিয়ে?
1: ছাতা হারানোর গল্প? হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা, আপনার ছাতা হারিয়েছে?
1: হ্যাঁ, ছাতা আমার অনেক হারিয়েছি।
0: অনেক হারিয়েছেন না?
1: হ্যাঁ, সেই
0: সেই ছাতা পেয়েছেন আবার?
1: হ্যাঁ, ছাতা আমার ছাতা চারটে হারিয়েছিল, তার মধ্যে একটা পেয়েছি।
0: আচ্ছা, একটা পেয়েছেন আবার? বা, এরকম হারিয়ে যাওয়া জিনিস পেয়ে গেলে মনটা কিন্তু একেবারে আনন্দে ভরে যায়, তাই না?
1: হ্যাঁ, সে তো, হ্যাঁ, দারুণ আনন্দ হয়। সেই কিন্তু না পেলে পরে কিন্তু দুঃখ লাগে,
0: দুঃখ লাগে না? কিন্তু সে দুঃখটাও কিন্তু হারিয়ে যায়। আসলে এই হারিয়ে যাওয়াটা আবার হঠাৎ করে পেয়ে যাওয়াটা দুটোই কিন্তু ঘটতে পারে জীবনে, তাই না?
1: হ্যাঁ, নিশ্চয়ই সে দুটোই ঘটতে পারে। আর তো আমি তো ছাতা খুব কম ব্যবহার করি।
0: আচ্ছা, হ্যাঁ,
1: যখন একটু বৃষ্টি হলো, হয়তো বাজার থেকে গেলাম, হাতে নিয়ে গেলাম, হ্যাঁ, বৃষ্টি থেমে গেল, হাতে তারা ভুলে চলে এলাম, এরকম হয় আমার।
0: আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন, আপনার গল্প শুনলাম। হ্যাঁ, আমাদের সঙ্গে থাকবেন, একদম। আরো অনুষ্ঠান রয়েছে আজ, প্রচুর লাইভ রয়েছে, সঙ্গে থাকবেন।
1: হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আমি শুনি প্রত্যেকটা অনুষ্ঠানই শুনি আমি আপনাদের।
0: ফোন করবেন। নমস্কার।
1: হ্যাঁ, নমস্কার।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

ছাতা হারানোর গল্প এবং এই বর্ষা, এই নিয়ে কথা হতে হতে শেষ পর্যন্ত বোঝা যায় যে ছাতা হারানোর গল্প আসলে ছাতার গল্প নয়, এটি আসলে সময়ের গল্প, স্মৃতির গল্প আর মানুষের গল্প। বর্ষা প্রতি বছর আসে, আবার ফি বছর আসে, আবার যায়, কিন্তু প্রতিটি বর্ষা আমাদের নতুন করে কিছু শেখায়, যে যা যায় তাকে আঁকড়ে ধরা যায় না, তবে তার রেখে যাওয়া অনুভূতি তা যেন যত্ন করে মনের কোণে বাঁচিয়ে রাখা যায়, এই অনুভূতিটুকুই যেন সম্বল। শ্রোতা বন্ধুরা, আজ আনন্দধারা

0: এখানেই শেষ করছি, সময় আজ আর নেই, আপাতত বিদায়, আবারও আগামীকাল। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম আপনাদের বন্ধু রিমি, আকাশবাণী শিলিগুড়ি। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় ছিল। সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার দুই একটি জায়গায় প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের পরিমাপ পরিলক্ষিত হয় কালিম্পং 14 সেন্টিমিটার, ওয়াশাবাড়ি চা বাগান এবং দার্জিলিং 13 সেন্টিমিটার করে, গাজলডোবা সেবক 11 সেন্টিমিটার করে, এছাড়া পটকাপাড়া চা বাগান, চেল, আনন্দপুর চা বাগান এবং বালুরঘাট 6 সেন্টিমিটার করে। আবহাওয়ার এক পূর্বাভাসে জানানো হয়েছে যে পরবর্তী 3 দিনে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শুনলেন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: স্টুডিওর ঘড়িতে সময় সন্ধে 6:05। আরও একটি লাইভ ফোন ইন অনুষ্ঠানের সময় এসে গেছে এবং অনুষ্ঠানটির নাম, এটিও আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান, মিঠু সুর। মিঠু সুরে আপনাদের শোনাব লোকগীতি, আপনাদের পছন্দের সমস্ত শিল্পী, তাদের গান আপনারা শুনবেন এবং কথা বলবেন 9434076705 এই নম্বরে। আপনাদের সঙ্গে আবারও কথা বলবার জন্য আমি রিমি উপস্থিত রয়েছি। আর আজ কথা হোক মাঠ নিয়ে। মাঠ, শুধু মাঠ নয়, মাঠের সঙ্গে জড়িয়ে থাকা একটি ভীষণ প্রয়োজনীয় প্রাতঃভ্রমণ। হ্যাঁ, সন্ধেবেলার এই অনুষ্ঠানে প্রাতঃভ্রমণ নিয়ে কথা হতেই পারে, আর তার সঙ্গে যদি জড়িয়ে থাকে মাঠ, সেটা তো আরও জমে যেতে পারে। নিশ্চয়ই আপনারা যে অঞ্চলে থাকেন তার আশেপাশে না হলেও কাছে দূরে কোথাও না কোথাও মাঠ রয়েছে, এবং মাঠের সংখ্যা যদিও আজকাল কমে গেছে, তবু গ্রামাঞ্চলে তো মাঠ রয়েইছে। ভোরের আলো যখন ধীরে ধীরে রাতের অন্ধকারকে সরিয়ে দেয়, তখন মাঠ যেন নতুন করে জন্ম নেয়। আর সকলে না হলেও কেউ কেউ সেই মাঠে কিন্তু দৌড়ে যান প্রাতঃভ্রমণের জন্য। মাঠ তাহলে কতটা জরুরি? এক বন্ধুর ফোন এসেছিল, বন্ধুর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, না বন্ধুকে আবার পাওয়া গেছে। হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: আচ্ছা, নমস্কার।
1: ভালো ভালো গান চালান
0: একদম। আচ্ছা, নমস্কার, সঙ্গে থাকবেন। আপনারা কারা কারা প্রাতঃভ্রমণে যান? আপনার পাশের মাঠটিতে কিংবা দূরে একটু হেঁটে তারপর সেই মাঠে। ভ্রমণের জন্য মাঠ কিন্তু ভীষণ দরকার। আর প্রাতঃভ্রমণ শুধু তো শরীরচর্চা নয়, এটি কিন্তু মনেরও এক যাত্রা। হাঁটতে হাঁটতে মানুষ নিজের সঙ্গে কথা বলতে শেখে। কর্মব্যস্ত দিনের আগে এই সময়টুকু শুধু নিজের সঙ্গে নিজের কাটানোর যেন এক নিজস্ব সময়। মাঠ তাহলে কতটা জরুরি জীবনে? হ্যালো, নমস্কার। নমস্কার, সব গান শোনানো হবে, আপনি সঙ্গে থাকবেন। বন্ধুরা টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। আপনাদের পছন্দের অনুষ্ঠান মেঠো সুর নিয়ে কিন্তু হাজির। শুরুতেই শুনবেন কার্তিক দাস বাউলের গাওয়া একটি গান।

0: মাঠ এবং প্রাতঃভ্রমণ এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, এবং আপনারা কথা বলুন 9434076705 এই নম্বরে। আর মাঠ, মাঠ যে কতটা গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, মাঠ মানে তো শুধু খোলা জমি নয়, মাঠ মানে মানুষের শ্বাস নেওয়ার এক জায়গা। এক বন্ধু এসেছেন। হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: বুকি থেকে ঈশা বালি
0: বলছি। আচ্ছা, ঈশা বালি বলছেন, কোথা থেকে?
1: বুকিহাট।
0: আচ্ছা, ভুটকি, ভুটকি থেকে না? কেমন আছেন? ভালো আছেন। আচ্ছা, আশেপাশে মাঠ আছে? ভুটকিতে তো মাঠ থাকার কথা। ও, ফ্যাক্টরি হয়ে গেছে? আচ্ছা, তাহলে আপনি কি মাঠে যান সকালে হাঁটতে বা বিকেলে হাঁটতে? যদিও আজ কথা হচ্ছে মাঠ এবং প্রাতঃভ্রমণ, তা সেটা বিকেলের ভ্রমণও হতে পারে। মাঠ কি রয়েছে আশেপাশে? বাহ, খুব ভালো। মাঠে যান না রাস্তায় হাঁটেন? আচ্ছা, মানে আপনাদের যে জায়গাটা ভুটকি, সেখানে মাঠই নেই না দূরে, একটু দূরে রয়েছে? আচ্ছা, মাঠ থাকা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এটা কিন্তু জরুরি, ভীষণভাবে জরুরি জীবনে, তাই না? হ্যাঁ, শুধু ছেলে পেলে নয়, প্রত্যেকেরই হাঁটার প্রয়োজন রয়েছে। সেখানে হাঁটলে, একটু খোলা মাঠে হাঁটলে মনটাও অনেকটা ভালো থাকে, আকাশের দিকে তাকিয়ে শ্বাস নেওয়া যায়, আপনার দৃষ্টিও যেন শুদ্ধ হয়ে ওঠে, অনেকটা ব্যাপ্তিও আসে মনে হয় মনে, তাই না? হ্যাঁ, মাঠ ভীষণভাবে দরকার আমাদের জীবনে। হ্যাঁ, বাগান টাগান, মাঠ বুঝে গেছে বা অন্যান্য কাজে ব্যবহৃত হয়ে গেছে, খোলা মাঠ আর নেই আশপাশে, তাই না? ঠিক আছে, জানলাম, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, আমাদের সংগ্রহে থাকলে অবশ্যই শোনাবো। এখন শোনাবো প্রহ্লাদ ব্রহ্মচারীর গাওয়া একটি গান, শুনতে থাকুন। নমস্কার।

0: হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যালো, নামটা বলুন।
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যালো, নামটা বলুন, কে বলছেন?

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার,
1: হ্যাঁ
0: কে?
1: নমস্কার দিদিভাই।
0: হ্যাঁ প্রবীর বাবু।
1: দিদিভাই, হ্যাঁ বলুন, ভালো আছেন তো?
0: হ্যাঁ ভালো আছি। মেঠো সুর আজকের অনুষ্ঠানে আপনি এলেন।
1: হ্যাঁ মেঠো সুর, হ্যাঁ মেঠো সুরে আমি একটা গান শুনতে চাই দিদিভাই।
0: হ্যাঁ, গান
1: সহজ সহজ মায়ের, সহজ মায়ের একটা গান
0: সহজ
1: আপনার থাকে?
0: আচ্ছা
1: হ্যাঁ,
0: আচ্ছা,
1: যদি থাকে তাহলে সঙ্গে শোনাবেন। আর না, আর যেটা শোনাচ্ছেন শুনছি দিদিভাই, খুব ভালো লাগছে অনুষ্ঠান।
0: আচ্ছা, মাঠ নিয়ে কথা হচ্ছে, মাঠ এবং প্রাতঃভ্রমণ, মেঠো সুর অনুষ্ঠান। আপনি প্রাতঃভ্রমণে যান, মানে সকালবেলায় আপনি বাইরে বেরোন?
1: হ্যাঁ সকালবেলায় যাই না দিদিভাই, সকালবেলায় টাইম হয় না, ওই
0: আচ্ছা
1: কাছে ফুল গাছের কাছে জল দেওয়ার জন্য
0: আচ্ছা
1: ওদিকটাতে সময় চলে যায়।
0: হ্যাঁ
1: আর
0: হ্যাঁ
1: বিকেলে বিকেলে আমি সাইকেল নিয়ে বেরোই, ওই 10-12 কিলোমিটার সাইকেলে রান করে,
0: আচ্ছা
1: তারপরে কিছু গীতা টিতা পড়লাম, পড়ে এসে এই আপনার সাথে কথা বলছি দিদিভাই।
0: বাহ, খুব ভালো। কিন্তু আপনার আশেপাশে মাঠ রয়েছে? মাঠ আছে?
1: হ্যাঁ মাঠ, হ্যাঁ মাঠ তো আছে আমার
0: আচ্ছা,
1: পাশে স্কুল,
0: বাহ,
1: আমাদের মহাকালী হাই স্কুল, ওইখানে মাঠ আছে দিদিভাই।
0: আচ্ছা,
1: সেই মাঠে মাঠে সব বাচ্চারা একদম ভোর 5টা থেকে আরম্ভ করে দেয় চেঁচামেচি খেলাধুলা।
0: আচ্ছা, বড়রা তো হাঁটে, কেউ কেউ তো হাঁটে, আপনি না হাঁটলেও?
1: হ্যাঁ বড়রা হাঁটে, হ্যাঁ বড়রা
0: আচ্ছা,
1: হাঁটে,
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: সেটাই বলতে চাইছি যে আজকের বিষয় যে মাঠ ও প্রাতঃভ্রমণ, এই ভোরবেলা হাঁটবার জন্য বা ভোরবেলায় নিজেদের মধ্যে অনেকে বন্ধুও হয়ে যান কিন্তু, না যারা প্রাতঃভ্রমণে যান?
1: হ্যাঁ বাচ্চারাই তো একদম এখন আমাদের বন্ধু হয়ে আছে, তো সেই জায়গায় খুব ভালো লাগে দিদিভাই।
0: হ্যাঁ
1: এবং সবাই মিলে একসাথে গল্প করতে করতে হাঁটাও হলো,
0: হ্যাঁ গল্প
1: গল্প
0: হলো,
1: হলো,
0: ঠিক ঠিক। আর সকালবেলার একেবারে শুদ্ধ বাতাসটা যেন মাঠে বেশি বেশি করে পড়ে, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ
1: আর টিটির টিটির পড়ছে, আমাদের দিকে তো বৃষ্টি এখন খুব মানে হয়ই নাই দিদিভাই,
0: আচ্ছা
1: কালো করে আছে কিন্তু বৃষ্টি নেই।
0: হ্যাঁ, বীরভূম থেকে আরো অনেকে ফোন করলেন, তারা বললেন যে তেমন বৃষ্টি হচ্ছে না সেখানে।
1: না না না বৃষ্টি নেই দিদিভাই,

0: ভালো থাকবেন, আজ অনেক অনুষ্ঠান রয়েছে, সঙ্গে থাকবেন আমাদের, নমস্কার।
1: নমস্কার নমস্কার।
0: মিঠু সুর অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা আপনারা রয়েছেন, মাঠ নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, মাঠ এবং প্রাতঃভ্রমণ, শুধু প্রাতঃভ্রমণ নয়, অন্যান্য ভ্রমণ বা বাচ্চাদের খেলা আর নিজেদের হাঁটা, হাঁটতে হাঁটতে বন্ধুদের সঙ্গে মেলা মেশা, সব কিছুই যেন মাঠ করে দেয়, তাই না? মাঠ তাই সামাজিক বন্ধনেরও কিন্তু একটা নীরব কেন্দ্র। এখানে অপরিচিত মানুষ প্রতিদিন দেখা হতে হতে পরিচিত হয়ে ওঠেন, হাসি ঠাট্টা শুভেচ্ছা বিনিময় খোঁজ খবর সব কিছু মাঠে কিন্তু সকালবেলাটায় পাওয়া যায়। এক বন্ধু এসেছেন। হ্যালো নমস্কার।
2: হ্যালো নমস্কার।
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
2: আমি বোলবাড়ি থেকে বলছি, মায়া রায়।
0: আচ্ছা, মায়া রায় কোথা থেকে?
2: বোলবাড়ি থেকে।
0: ও, ফুলবাড়ি। কেমন আছেন? আচ্ছা, মাঠে কি বেরোন? মাঠে হাঁটেন সকালবেলায়?
2: তারপরে আমি হলো বাচ্চাদের তো ওগুলাই আমি করি বাড়িতে।
0: আচ্ছা, আপনার ফোনটা একটু গন্ডগোল হচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে না, মাঝে মাঝে আপ আপ ডাউন হচ্ছে। হ্যাঁ
2: হ্যাঁ বলেন।
0: বলছি যে আজ কথা হচ্ছে মাঠ এবং সকালবেলার হাঁটা, মানে প্রাতঃভ্রমণ, এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে। আপনার কি মনে হয়, মাঠ তো ভীষণ দরকার না মানুষের জীবনে?
2: মাঠ করলে শরীর ভালো থাকে, ভোরের হাওয়ার মতো ওষুধ আছে নাকি?
0: খুব ভালো বললেন, ঠিকই তো, একদম তাই। তাহলে আপনিও নিশ্চয়ই ভোরবেলায় মাঠে হাঁটেন, তাই না?
2: হাঁটি হাঁটি আসন করি।
0: বাহ, খুব ভালো, খুব ভালো। থাকবেন, মাঠকে ভালোবাসবেন এবং মাঠকে রক্ষাও করতে হবে, তাই না? মাঠে যারা অপরিচ্ছন্ন করে রাখে সেগুলোর দিকটাতেও কিন্তু দৃষ্টি দেওয়া দরকার, তাই না? আপনার কথা কেটে কেটে যাচ্ছে, আপনার সঙ্গে কথা হলো, আবারও কথা হবে। হ্যাঁ, ফোন করবেন, আমাদের সঙ্গে থাকবেন, নমস্কার। হ্যাঁ বন্ধুরা, আপনারা টেলিফোন করুন, মিঠু সুর অনুষ্ঠানে আপনারা রয়েছেন, মাঠ নিয়ে কথা হচ্ছে, মাঠের প্রয়োজনীয়তা এবং মাঠ যে কতটা প্রয়োজন মানুষের জীবনে, বিকেলে হাঁটা, সকালে হাঁটা, ব্যায়াম, বাচ্চাদের দৌড় ঝাঁপ সব কিছু মিলিয়েই মাঠের যে কতটা গুরুত্ব সেসব নিয়ে কথা হচ্ছে। 9434076705 এই নম্বরে আপনারা আসুন, আমাদের টেলিফোন নাম্বার কিন্তু খোলা রয়েছে, আপনারা টেলিফোন করুন। শিশুর কাছে মাঠ মানে দৌড়ে বেড়ানোর এক স্বাধীনতার জায়গা, যদিও শহরে খুব বেশি মাঠ তো নেই, হাতে গোনা হয়তো বহু দূর দূর একাধটা, তাও ক্লাবের সামনে মাঠ থাকে, আর একটু মফস্বলে গ্রামাঞ্চলে কিন্তু এখনও সবুজ মাঠ রয়েছে, তাই অনেকে কাছাকাছি যদি কোনো গ্রামাঞ্চল থাকে সেখানে কিন্তু শহুরে মানুষরা হাঁটতে হাঁটতে সেই মাঠে গিয়ে কিন্তু দৌড়োয়, তাই মাঠ কিন্তু মানুষের জীবনে ভীষণ দরকার। সেখানে ছোট বাচ্চারাও কিন্তু, খুব ছোট নয়, একটু বড় হলেও তারা কিন্তু মাঠে দৌড়োতে যায়। একজন কিশোর, তার কাছে মাঠ, একজন কিশোরের কাছে মাঠ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমার মনে হয় সেখানে সেই মাঠে একজন কিশোরের আত্মবিশ্বাস কিন্তু গড়ে ওঠে, একজন তরুণের কাছে শক্তি, স্বপ্ন সব কিছুই কিন্তু মাঠে পাওয়া যায়, কেননা মাঠে অনেক কিছু গড়ে ওঠে। যেমন আপনার শরীরটা শক্ত হয়ে উঠবে, পাশাপাশি আপনার নিজের প্রতি নিজের শক্তি আছে যে সেই চেতনাটুকুও কিন্তু গড়ে ওঠে। কাজেই মাঠ অনেক রকমভাবে মানুষের জীবনে সহায়ক হয়ে ওঠে। আর যে একটু আগে কথা হলো সামাজিক বন্ধনের কথা, সেটাও কিন্তু রয়েছে। মানুষ এখন মোবাইল নিয়ে বেশি সময় কাটায়, কিন্তু যদি সেই মানুষ মাঠে যায়, মাঠের হাওয়ার কাছে যায় একবার গেলে, তখন কিন্তু তার আর মোবাইলের পর্দায় চোখ রাখতে ইচ্ছে করবে না। অন্তত কিছুক্ষণের জন্যে হলেও মাঠ

তার বন্ধু হয়ে উঠবে। তাই মেঠো সুর অনুষ্ঠানে আপনারা আসুন, টেলিফোন করুন, মাঠ এবং মাঠের প্রয়োজনীয়তা, প্রাতঃভ্রমণ এসব নিয়ে কথা হচ্ছে। এবারে পরবর্তী গান আব্বাস উদ্দিনের গাওয়া গান।

শ্রোতা বন্ধুরা, মেঠো সুর অনুষ্ঠানে আপনারা রয়েছেন। মাঠ নিয়ে কথা হচ্ছে, আর মাঠ তো পরিবেশেরই অঙ্গ। পরিবেশের দিক থেকে মাঠ হলো শহরের ফুসফুস। এটি বাতাসকে বিশুদ্ধ রাখে, তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে কিন্তু সাহায্য করে। পাখি, ছোট ছোট প্রাণীর যেমন আশ্রয়, তেমনি মানুষের কিন্তু একটি বিরাট আশ্রয়। একটি মাঠ হারিয়ে যাওয়া মানে শুধু খেলার জায়গা হারানো নয়, হারিয়ে যাওয়া একটি সমাজের শ্বাস নেওয়ার একটি স্থান। হ্যাঁ, একটু আগে এক বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল, উন্নয়নের নামে মাঠ কিন্তু হারিয়ে গেছে গ্রাম মফস্বলের অনেক জায়গায়, বলছিলেন ভুটকি থেকে এক আমাদের শ্রোতা বন্ধু। উন্নয়নের নামে বহুতল ভবন, কল কারখানা এগুলো হচ্ছে, যদিও সেগুলোও প্রয়োজন, কিন্তু পাশাপাশি পরিবেশটাও তো প্রয়োজন, সেদিকটাও দেখা কিন্তু কর্তব্য। শিশুদের দৌড়নোর জায়গা ভীষণভাবে দরকার, তার জন্য এই মাঠ। এই পরিবর্তন শুধু প্রকৃতির ক্ষতি নয়, মানুষের কিন্তু মানসিক জগতেরও ক্ষতি। মাঠ সমাজ থেকে হারিয়ে যাচ্ছে, তাই আকাশের কাছাকাছি থাকার ক্ষেত্রেও কিন্তু

মানুষ, সে জায়গাটাই কিন্তু হারিয়ে ফেলছে মাঠ। তার মানে সমাজ ধীরে ধীরে আকাশের সঙ্গে যে নিজের সম্পর্ক গড়ে তোলার একটা জায়গা, সেটাও কিন্তু হারিয়ে ফেলছে। তাই মাঠের গুরুত্ব শুধু কি শরীরচর্চায়, না, মানুষের চরিত্র গঠনের ক্ষেত্রেও, সামাজিক সম্পর্কের বিকাশের ক্ষেত্রেও, আর পরিবেশ রক্ষায় তো বটেই, এবং তার সঙ্গে যুক্ত মানসিক সুস্থতা, সব ক্ষেত্রেই কিন্তু মাঠ ভীষণ ভীষণভাবে প্রয়োজন। লোকগীতির অনুষ্ঠানে আপনারা রয়েছেন, লাইফ ফোন ইন অনুষ্ঠান, পরের গানটি মঞ্জু দাসের কণ্ঠে।

মেঠোসুর অনুষ্ঠানে মাঠ নিয়ে কথা হচ্ছে, মাঠ এবং প্রাতঃভ্রমণ এবং পাশাপাশি বিকেলের ভ্রমণ বা তার সঙ্গে সময় কাটানো, এগুলো নিয়ে কথা হচ্ছে। সকালের হাঁটা কেবল শরীরচর্চা নয়, এটি কিন্তু এক ধরনের ধ্যানও, এবং সেই ধ্যানের জন্যই কিন্তু মাঠের প্রয়োজন, সবুজ মাঠ। হাঁটতে হাঁটতে মানুষ বা আমরা শুধু কি পথ অতিক্রম করি? অতিক্রম করি আমাদের মনের উদ্বেগ, ক্লান্তি, অস্থিরতা, যা আমরা প্রতি মুহূর্তে এই রকম অভ্যাসের মধ্য দিয়ে যেতে যেতে নিজের জীবনকে জটিল করে তুলি। আমাদের মনে কিন্তু অস্থিরতা, চঞ্চলতা, এক ক্লান্তি নিয়ে আসে। মাঠ কিন্তু তার থেকে মুক্তি ঘটায়। পরের গানটি শিল্পী পাপিয়া।

শ্রোতা বন্ধুরা, মিঠু সুর এই অনুষ্ঠানে আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। প্রাতঃভ্রমণ এবং মাঠে নিয়ে কথা হলো, আর হাঁটতে হাঁটতে সেই প্রাতঃভ্রমণে বেরোনোর পর সূর্য একটু একটু করে উঁচুতে উঠতে থাকে, মাঠ ধীরে ধীরে ফাঁকা হতে থাকে, মানুষ আবার ফিরে যায় তার দৈনন্দিন কর্মব্যস্ত জীবনে। কিন্তু সকালের সেই এক ঘন্টা তার সারা দিনের জন্য এক অদৃশ্য শক্তি রেখে যায় মানুষের শরীরে মনে, এবং যেটা মাঠ দিয়ে থাকে, বলবো মাঠ দান করে থাকে। মেঠো সুর লাইফ ও নিন এই অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হলো, আবারও কথা হবে আগামী পর্বে। আজ বিদায়। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান।

এতক্ষণ শুনলেন ভাওয়াইয়া অঞ্জলি বর্মনের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরই প্রাদেশিক নেপালি সমাচার।

গানটি শুনলেন হিম্মতওয়ালা, ছায়াছবি থেকে গেয়েছেন দ্বৈতকণ্ঠে কিশোর কুমার এবং আশা ভোঁসলে। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা আপনারা রয়েছেন। পরের গানটি দ্য গ্রেট গামলার ছায়াছবি থেকে গেয়েছেন অমিতাভ বচ্চন এবং আশা ভোঁসলে।

আশা ভোঁসলে এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে গাওয়া কুরবানি ছায়াছবির এই গানটির সাথে সাথে শেষ হলো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই প্রথমে নেপালি সংবাদ এবং তারপর খবর।

0: আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে অনুপ্রবেশ, অবৈধ অভিবাসন, সীমান্ত সুরক্ষা, মাদক পাচার সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেছেন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিং বড়াইক বিজেপিতে যোগ দিয়েছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ সারা দেশেই বিস্তৃত হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু ভারতীয় সময় রাত 1:30। আসছে বিস্তারিত খবরে। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানে জন উচ্ছ্বাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত 12 বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদি সেদেশে বসবাসরত 10 লক্ষ ভারতীয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদানের কারণে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপিত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন। আরও বৃদ্ধি, আরও সাফল্যের মন্ত্রে ভর করে ভবিষ্যৎমুখী উন্নত ভারত গঠনের লক্ষ্যে কার্যকর রূপরেখার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ম্যানুফ্যাকচারিং পরিমণ্ডলের বৃদ্ধির ওপর আলোকপাত করে শ্রী মোদী বলেন, মেক ইন ইন্ডিয়া এখন আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হয়েছে।
1: আজ বিকশিত হোনে কে লক্ষ্য পর কাম কর রহা হে বো ভারত হো কহতা হ্রো মোর অচিভ মোর হম 140 করোড় এসপিরেশন সে ভরে রাষ্ট্র হম অধীর হেসব্র হম দুনিয়া কি সবসে তেজি সে বড়তি ইকোনমি হ।
0: কৌশলগত নিরাপত্তা এবং উদ্ভাবনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাপনায় দেশীয় অবদানের ওপর আলোকপাত করেন। এ বিষয়ে অপারেশন সিন্দুরের অধীনে সন্ত্রাসবাদ বিরোধী একাধিক অভিযানেরও উল্লেখ করেন তিনি।
1: ভারতের ডিফেন্স প্ল্যাটফর্ম কি ক্যাপাবিলিটি আর ক্রেডিবিলিটি দুনিয়া দেখ রহি হে। আপনি অপারেশন সিন্দুর কে দৌরান ডেমো তো দেখি লিয়া হোগা হামাকে আতঙ্কিয়ো কে আড্ডো পর হো রহে থে আর গুঞ্জ পুরি দুনিয়া মে সুনাই দে রহি থি।
0: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ভারতের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে সেদেশের বিকাশে ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ করেছেন।
2: The energy that we feel in here tonight defines the Australia-India partnership. It is an enthusiasm and a dynamism that drives the positivity and promise of our two nations and peoples.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ আজ তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুদেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুদেশের মধ্যে আজ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে। আধুনিক কূটনীতির ভিত্তিকে আরও দৃঢ় করে তোলার পাশাপাশি সভ্যতাগত ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। এর মধ্যে রয়েছে দেবী ভদ্রকালীকে উৎসর্গীকৃত একটি ব্রোঞ্জের ত্রিশূল, নন্দীর একটি অপূর্ব গ্রানাইট মূর্তি এবং ব্যাসাল্ট পাথরে নির্মিত সরানন কার্তিকেয়র একটি ভাস্কর্য। এই তিনটি নিদর্শনই একাদশ ও দ্বাদশ শতাব্দীর এবং সেগুলি মূলত তামিলনাড়ুর ঐতিহাসিক মন্দিরগুলি থেকে পাওয়া গিয়েছিল। বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেছেন, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বহুমুখী এবং দ্রুত বিকাশশীল সম্পর্ক বিদ্যমান। আজ বিকেলে মেলবোর্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব ধারাবাহিকভাবে গভীরতর হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেও শ্রী মিশ্রি জানান। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজেপি জানিয়েছে। এই চুক্তির আওতায় ভারত ইন্দোনেশিয়াকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস সরবরাহ করবে। নতুন দিল্লিতে দলের মুখপাত্র তুহিন সিনহা সাংবাদিকদের বলেন, ফিলিপিন্স ও ভিয়েতনামের পর তৃতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারত এ সংক্রান্ত চুক্তি করেছে। প্রতিরক্ষা উৎপাদনে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সাফল্যের প্রতিফলন হল এই চুক্তি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে সভাপতিত্ব করেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্তবর্তী জেলার পুলিশ সুপাররা এই সম্মেলনে যোগ দেন। স্পর্শকাতর এলাকাগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে দেশের সীমান্ত নিরাপত্তার রূপরেখা জোরদার করা এবং সুরক্ষা ব্যবস্থা আরও বাড়িয়ে তোলার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুপ্রবেশ ছাড়াও অবৈধ অভিবাসন, সীমান্ত সুরক্ষা, ড্রোন হুমকি, মাদক পাচার সহ বিভিন্ন বিষয়ে সম্মেলনে আলোচনা হয়েছে।

0: দেশে স্মার্টফোন, ল্যাপটপ, ওয়্যারেবলস এবং স্মার্ট টিভির মতো বৈদ্যুতিন সামগ্রীর উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার এ ধরনের পণ্যে ব্যবহার হওয়া ডিসপ্লে অ্যাসেম্বলিজ, লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ইন্ডাক্টর কয়েল মডিউলের ওপর প্রাথমিক সীমা শুল্ক প্রত্যাহার করেছে। অর্থমন্ত্রক এ ব্যাপারে তিনটি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ শিখ বড়াইক বিজেপিতে যোগদান করেছেন। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সৌমিকবাবু পরে সাংবাদিকদের বলেন, এই তিনজনের তাদের দলে যোগদান ব্যতিক্রমী ঘটনা। তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের দলে নেওয়ার ব্যাপারে যে নীতি ছিল তা থেকে তারা সরে আসছেন না, তবে যারা দুর্নীতি করেননি বিজেপি তাদের পাশে থাকবে। ভারত ও আফগানিস্তান আজ মানবিক সহায়তা, উন্নয়ন, অংশীদারিত্ব, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, দক্ষতা বিকাশ, শিক্ষা, ক্রীড়া, বাণিজ্য, ভিসা ও যোগাযোগ সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের দিকটি পর্যালোচনা করেছে। নতুন দিল্লিতে আজ ভারত আফগানিস্তান যৌথ কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আফগানবাসীদের উন্নয়নে সহায়তার লক্ষ্যে ভারত নিজেদের দায়বদ্ধতার দিকটি অক্ষুণ্ণ রাখবে। ভারতমুখী এলপিজি বহনকারী ট্যাঙ্কারে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে সামাজিক মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে সরকার তা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। যে ছবি সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে তা হল ক্যামেরুনের পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার এমভি ফ্যালকন। গত বছর ইয়েমেনের আদেন উপকূলে জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্র বুশেহার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলা হয়। এর কয়েক ঘণ্টা আগেই আমেরিকা সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শেষ করার কথা জানিয়েছিল, তবে এ বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আজ সারা দেশে বিস্তৃত হয়েছে। রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর আরব সাগরের বাকি অংশেও আজ মৌসুমি বায়ু প্রবেশ করেছে বলে আবহাওয়া দপ্তরের বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর নরেশ কুমার আকাশবাণীকে জানিয়েছেন। এদিকে আগামী কয়েকদিন উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। দেরাদুন, তেহরি, পৌরি, হরিদ্বার, উধমসিংহনগর, নৈনিতাল এবং চম্পাবত জেলায় আজ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। দিল্লিতে আজ সকালে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় জল জমে যায়। অন্যদিকে মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা এবং পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশে সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে আগামী পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতেও রয়েছে কমলা সতর্কতা। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এবং রাজস্ব গোয়েন্দা দপ্তর মুম্বাইয়ের যৌথ অভিযানে মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে একটি আন্তঃরাজ্য বন্যপ্রাণী পাচারচক্রের হদিশ মিলেছে। অভিযানে স্টার টর্টয়েস, মিশরীয় শকুন ও শিকরা পাখি সহ মোট 53টি সংরক্ষিত প্রাণী ও পাখি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মুম্বাই থেকে তিনজন এবং কলকাতা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। বস্টনের ফক্সবোরো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। আগামীকাল লস অ্যাঞ্জেলেসের ইঙ্গেলউড স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এছাড়া শনিবার নরওয়ে খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। প্রথম কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। অন্যদিকে রবিবার সকাল 6:30 কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। ভারত ও ইংল্যান্ড আজ সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে চলেছে। ব্রিস্টলে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:00। এর আগে তৃতীয় ম্যাচে ইংল্যান্ড 125 রানে ভারতকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে যোগ দেন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ বিজেপিতে যোগ দিয়েছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ সারা দেশে বিস্তৃত হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা

0: অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: এখন আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। রাত আটটায় লাইভ ফোন ইন, হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের বিষয় থাকছে স্টেশনে বেড়ানো। রাত সাড়ে আটটায় আধুনিক গানের অনুষ্ঠান শিল্পী ভূপেন হাজারিকা। বিভিন্ন শিল্পী কণ্ঠে গজল প্রচারিত হবে রাত নটা বেজে পনেরো মিনিটে। রাত সাড়ে নটায় গানে গানে আরও একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান। রাত দশটা বেজে দশ মিনিটে বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। মনের জানালা আরও একটি লাইভ ফোন ইন এবং আউট অনুষ্ঠান প্রচারিত হবে রাত সাড়ে দশটায়। এতক্ষণ আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হলো। এখন আজকের আকাশবাণী শিলিগুড়ি মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ আজকের বিবিধ ভারতী কেন্দ্রের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। রাত আটটায় হাওয়া মহল চিত্রলোক অনুষ্ঠানটি প্রচারিত হবে রাত আটটা বেজে পনেরো মিনিটে। রাত নটায় অ্যাপকে লিয়ে আজকে ফানকার রাত সাড়ে নটায়। রাত দশটায় ছায়া গীত ঢালতি যায় রাত প্রচারিত হবে রাত সাড়ে দশটায়। এতক্ষণ আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্জ FM প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হলো।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, তৃণমূল কংগ্রেস সরকারের 15 বছরের শাসনকালে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার 3 প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক বিজেপিতে যোগদান করেছেন। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে দালাল চক্র রুখতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এদিকে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় বলেছেন, সরকারি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ওষুধের

0: শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্নে আজ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর পৌরোহিত্যে এই সংক্রান্ত প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিবদের কাছ থেকে প্রকল্প ভিত্তিক তথ্য নথি চাওয়া হয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ অন্য খাতে ব্যবহার, বরাদ্দে অব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তরের ওই রিপোর্টের ভিত্তিতেই তৃণমূল কংগ্রেস সরকারের আমলে আর্থিক অনিয়ম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। আজকের বৈঠকে শিল্পমন্ত্রী তাপস রায়, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এবং একাধিক দপ্তরের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। এদিকে তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন স্বাভাবিক করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদার এই অ্যাকাউন্টগুলিতে নিয়মিত লেনদেন তদারক করবেন। তৃণমূল কংগ্রেসের দুজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের স্বাক্ষরের পর চেকে টাকা তোলার অনুমোদন দেবেন প্রাক্তন বিচারপতি। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত এই ব্যবস্থা বজায় থাকবে বলে বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গতকালই অবৈধ অর্থ স্থানান্তরের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের 440 কোটি টাকা ফ্রিজ করেছে ইডি। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাই বিজেপিতে যোগদান করেছেন। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সৌমিকবাবু পরে সাংবাদিকদের বলেন, এই তিনজনের তাদের দলে যোগদান ব্যতিক্রমী ঘটনা। তৃণমূল নেতাকর্মীদের দলে নেওয়ার ব্যাপারে যে নীতি ছিল তা থেকে তারা সরে আসছেন না। তবে তৃণমূল কংগ্রেসের থেকেও যারা দুর্নীতি করেননি বিজেপি তাদের পাশে থাকবে। এই তিন নেতা যে দলেরই হোক না কেন, সংসদে তারা প্রশংসনীয় কাজ করেছেন বলেও উল্লেখ করেন সৌমিকবাবু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে বিজেপির প্রতি আস্থা রেখেই এই তিনজন আজ দলে যোগদান করেছেন।
1: একদলীয় একচেটিয়া একাধিপত্য কায়েম করার প্রচেষ্টাকে রুখে দিয়েছে। যখন মানুষ পশ্চিমবঙ্গের মাটিতে গণতান্ত্রিক মূল্যবোধ এবং প্রত্যেকটি স্বশাসিত সংস্থাকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে রাখতে চাইছে, এই সার্বিকভাবে আমাদের এই পরিস্থিতি দেখে আমাদের ভারতের রাজ্যসভার তিনজন বিদগ্ধ সাংসদ, যাদের যে অবস্থানই থাকুক না কেন কিন্তু তাদের প্রতিনিয়ত যে যোগদান সেটা সর্বজন বিদিত, নতুন করে তাদের পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই তিনজন তারা তাদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে তারা আমাদের দলে যোগদান করছেন।
0: এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী ও দলের রাজ্যসভার সাংসদ দোলা সেন বলেছেন, এই তিনজনের বিজেপিতে চলে যাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছুই যায় আসে না, এই দল বদলকে তুচ্ছ খবর বলেও মন্তব্য করেন তিনি। পদ্মশ্রী সম্মানে ভূষিত চিত্রতারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। বিজেপি সাংসদ শতাব্দী রায় ও ইউসুফ পাঠানও আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে আলোচনা হয়। বৈঠক সম্পর্কে সরকারিভাবে কিছু জানানো না হলেও রাজনৈতিক মহলে জল্পনা। রাজ্যসভার শূন্য আসনের উপনির্বাচনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হতে পারে। উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা সফরে এসে প্রসেনজিতের বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের নিয়ে এক বৈঠক করেন। স্পর্শকাতর এলাকার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে দেশের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা এবং সুরক্ষা ব্যবস্থা বৃদ্ধি করার বিষয় পর্যালোচনা করা হয় এই বৈঠকে। অনুপ্রবেশ, অবৈধ অভিবাসন, সীমান্ত সুরক্ষা ও মাদক পাচারের মতো বিষয়ও ছিল আলোচ্যসূচিতে। পশ্চিমবঙ্গ সহ দেশের পূর্বাঞ্চলে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জেলাগুলিতে অনুপ্রবেশের ফলে জনবিন্যাস পাল্টে দেওয়ার মতো যে সংগঠিত অপরাধ চক্র চলেছে তার বিরুদ্ধে কেন্দ্রের তৎপরতার মধ্যেই আজকের এই বৈঠক। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে দালাল চক্র রুখতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি আজ নবান্নে যাওয়ার পথে বিধাননগরের স্বাস্থ্যভবনে গিয়ে হাসপাতালগুলির ওপর নজরদারির জন্য সম্প্রতি সেখানে যে কন্ট্রোল রুম চালু করা হয়েছে তা ঘুরে দেখেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়ও। এরপর মুখ্যমন্ত্রী স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, দালাল চক্র রুখতে কলকাতার পর মহকুমা হাসপাতালগুলিতেও 30শে জুলাইয়ের মধ্যে নজরদারি শুরু হবে।
2: আজকে 15-16টা স্টেট হসপিটাল এবং পাশাপাশি জেলার দু একটা হসপিটালে ওরা মনিটরিং করেছেন। আমি কিছু সাজেশন দিয়ে গেছি। আমি এটাকে 30শে জুলাইয়ের মধ্যে বলেছি সাব ডিভিশন লেভেলে নামিয়ে দিতে এবং কিচেন পর্যন্ত মনিটরিং করতে। একটা হসপিটালের যে পরিবেশ এবং যে পরিষেবা এই দুটো ঠিকঠাক করার জন্যই একটা মনিটরিং দরকার আছে।
0: এদিকে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায় বলেছেন, সরকারি হাসপাতালে যাতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার না হয় সেই লক্ষ্যে

0: আজ সরকার প্রতি সপ্তাহে হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে চিরুনি তল্লাশি চালাবে। তিনি আজ উত্তর চব্বিশ পরগনার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনের ফাঁকে সাংবাদিকদের কথা বলেন।
1: আমাদের চেঞ্জিং এসওপি কি হলো, প্রতি সাত দিনে চিরুনি তল্লাশি হবে প্রত্যেক সরকারি হাসপাতালের প্রত্যেক ওয়ার্ডে, যাতে মেয়াদিত্বন্য ওষুধ না থাকে সরিয়ে ফেলা হয়। পরিবর্তন করতে হবে, দোষ বা পরিষেবার যা যা গলত সেটা আমাদের দায়িত্ব, আমরা নেব।
0: তিনি আরও জানান, বেসরকারি হাসপাতালে 2,250টি শয্যা দরিদ্র পরিবারের রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্দিষ্ট হয়েছে। কিভাবে এই পরিষেবা চালু হবে তার মান্য কার্যবিধি তৈরি করা হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকার কম্পিউটার পরীক্ষা না দিয়েই পদোন্নতি পাওয়া একাংশ সরকারি কর্মীর বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই মর্মে রাজ্যের অর্থ দপ্তর এক বিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয়েছে, 2019 সালের 24 জানুয়ারি থেকে এ পর্যন্ত যারা কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষায় ছাড় পেয়ে নিয়ম বহির্ভূতভাবে এলডিসি এলডিএ বা তার ঊর্ধ্বতন হিসেবে উন্নীত হয়েছেন, তাদের পদোন্নতি বাতিল না করা হলেও নির্ধারিত পরীক্ষা পাস না করা পর্যন্ত বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত থাকবে। সংশ্লিষ্ট কর্মীদের নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট পরিচালিত নির্ধারিত পরীক্ষা পাস করতেই হবে। পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর স্থগিত ইনক্রিমেন্ট নথিগতভাবে ফিরিয়ে দেওয়া হবে এবং পরীক্ষায় সফল ঘোষণার পর থেকে আর্থিক সুবিধে কার্যকর হবে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি। এতে নাম রয়েছে সুজিত বসুর ছেলে সমুদ্র বসুরও, তার দুই সংস্থা এবং আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের নাম রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটে। এদিকে ইডি আজ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালায়। দুর্গাপুরের অন্ডালে ইসিএল এর প্রাক্তন কর্মী দিলীপ মল্লিক, হাওড়ার ব্যাটরায় চিটফান্ড মামলায় সৌরভ চট্টোপাধ্যায় এবং নদিয়ার কালীনারায়ণপুরে শেয়ারবাজার সংক্রান্ত একটি ভুয়ো সংস্থার কর্ণধারের বাড়িতে তল্লাশি চলে। হুগলির হিন্দমোটরের 7 নম্বর ওয়ার্ডের সর্বভারতীয় রিটেল ব্যবসার সঙ্গে যুক্ত ভাস্কর পণ্ডিতের বাড়িতেও তল্লাশি চালানো হয়। বিভিন্ন নথি ও ফাইলপত্র উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে জানা গেছে। বিধানসভা নির্বাচনের সময় অভিষেক ব্যানার্জির ডিজে বিতর্ক মামলায় বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করের বয়ান রেকর্ড করেছে সিআইডি। গোসাবার বিধায়ক আজ ভবানী ভবনে যান। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনার পর এনকাউন্টারে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর তদন্তভার দেওয়া হয়েছে রাজ্য পুলিশের সিআইডিকে। এই ঘটনায় ইতিমধ্যেই বিচার বিভাগীয় তদন্ত করা হয়েছে। পুলিশের তরফে জানা গেছে, মঙ্গলবার রাত 12:45 নাগাদ অভিযুক্ত প্রভাসকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের জন্য আধিকারিকরা ঘটনাস্থলে গেলে সে এক পুলিশকর্মীর কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় প্রভাসের। এই ঘটনায় ধৃত চতুর্থ অভিযুক্ত কবির মোল্লাকে 10 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে সূর্যপুরে ওই নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার জেরে গণপিটুনিতে মৃত্যু, পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় পুলিশ আরও 10 জনকে গ্রেপ্তার করেছে। এদের আজ আদালতে তোলা হলে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। উত্তর চব্বিশ পরগনার সুটিয়ায় বরুণ বিশ্বাস হত্যা মামলার তদন্ত শুরু করেছে সিআইডি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মামলায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পর সিআইডির আধিকারিকরা আজ বরুণের বাড়িতে যান, কথা বলেন তার দিদি প্রমিলা ও দাদা অসিত বিশ্বাসের সঙ্গে। দক্ষিণবঙ্গের ওপর মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা ও পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের ওপর আসার সম্ভাবনা থাকায় আগামী 5 দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাত বেশি থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে। উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আজও আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজও আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুরু হচ্ছে আপনাদের পছন্দের অনুষ্ঠান লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আজ শোনাব বাংলা এবং হিন্দি ছায়াছবির গান, আর আপনাদের সঙ্গে কথা বলব। আর কথা বলব তার জন্য কিন্তু আপনাদের টেলিফোন করতে হবে, 9434076705 এই নম্বরে। আর আজ কথা বলবো এমন একটি বিষয় নিয়ে আপনাদের হয়তো ভালো লাগবে অনেকের, সেটা হচ্ছে স্টেশনে বেড়ানো। হ্যাঁ,

0: কোনো মানুষের অভ্যেস থাকে কিন্তু স্টেশনে বেড়াতে যাওয়া, শ্মশানে বেড়াতে যাওয়া, অথবা সরু গলি দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর পৌঁছে যাওয়া এবং ফিরে আসা। আজ যদি কথা বলি স্টেশনে বেড়ানো নিয়ে, হ্যাঁ স্টেশনে বেড়ানো নিয়ে আমার নিজেরও অভিজ্ঞতা রয়েছে এবং নিজের পারিপার্শ্বিক বন্ধু পরিজনেরও অনেক অভ্যেসের কথা শুনেছি, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই আজকের বিষয়টা স্টেশনে বেড়ানো। হ্যাঁ, স্টেশনে বেড়াতে গেলে মনে হয় জীবনে একটা অসম্ভব গতি রয়েছে, সেটা হয়তো আমরা জেনে যাই অথবা না জেনেও যাই। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা না জেনেই স্টেশনে বেড়াতে যাই, এবং সেখানে ট্রেন আসে, ট্রেন যায়, কেউ কারোর জন্য ঠিক তেমনভাবে প্রতীক্ষা করে না, থাকে শুধু গতি। সেটা দেখতেই যেন ভালো লাগে, আর সেখানে একটা অসম্ভব টান অনুভব করা যায়। হ্যাঁ, আজ আর কথা অন্য কথা না বলে বরং স্টেশনে বেড়ানো এমন একটি অভিজ্ঞতা আপনাদের যদি থাকে আপনারা সে কথা শেয়ার করতে পারেন। এক বন্ধুর টেলিফোন এসেছে। হ্যালো, নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
1: শুভ
0: সন্ধ্যা। কে বলছেন, নামটা বলুন আগে।
1: আজ খুব হাসি পাচ্ছে, স্টেশনের কথা বলছেন তো
0: একদম তাই। কেন, আপনার নামটা আগে বলুন।
1: আর আমার মনে হয় আমার মা আমাকে ওই তোমার হচ্ছে যে আনুলিয়া হসপিটাল থেকে ট্রেনে করে নিয়ে এসেছিল।
0: আচ্ছা,
1: মানে ট্রেন আমার খুব ভালো লাগে, আর ট্রেনে খুব চড়ি। আমরা ছোট থাকতেই ট্রেনে একদম চড়ি, একদম একা একাই। কৃষ্ণনগর থেকে গেলাম বাটকুল্লা, বাটকুল্লাঘাট থেকে গেলাম বিননগর, বিননগর থেকে গেলাম কালীনারায়ণপুর। এই ধরনের আমাদের বাড়ির কাছে স্টেশন ছিল। আর একটা মজার কথা কি, আমাদের স্টেশনে আমার কাকার দোকান ছিল, বড় দোকান ছিল। আচ্ছা, ওই দোকানে সব মাসে চা খেত। তখন আমার বয়স মোটামুটি 5 বছর হবে, মানে তখন আমি তো বুঝতে পারিনি ও মাসে খায়। তো আমি দেখছি কি ওনার টাকা দেয়নি।
0: আচ্ছা,
1: আমি করেছি কি ওর পিস পিস উঠে উঠে নই হাতি পর্যন্ত চলে গেছি।
0: আচ্ছা,
1: হ্যাঁ ও কাকু তুমি আমার ছোট কাকাকে টাকা দিলে না? তখন পিছন থেকে ঘুরে দেখে, আরে তুমি তো মনোরঞ্জনের ভাইজি না? আমি হ্যাঁ আমাদের দোকানে ব্যাস। সেই লোকটার আর সেদিনকে ডিউটি হলো না, আমাকে আবার রিটার্ন দিয়ে গেল। এই তো মজার গল্প
0: সত্যি। হ্যাঁ, স্টেশন নিয়ে মানে এরকম অনেক অভিজ্ঞতা কিন্তু মানুষের রয়েছে, এবং অনেকে নেশায় স্টেশনে ঘুরতে যায়। এই যে আপনি দোকানের কথা বললেন, ধরুন আপনি হয়তো প্রতিদিন যান না বা যেতেন না, কিন্তু দোকানটা কিন্তু সাক্ষী। এত ট্রেন আসছে, এত মানুষ আসছে, আবার পরবর্তী ট্রেনে উঠে যাচ্ছে, এই দোকান কিন্তু সাক্ষী।
1: তারপরে দৌড়ে গিয়ে ট্রেন ধরবে, ট্রেনটা ছেড়ে দিল, এক পা নিচে এক পা উপরে, মানে ওরকম। আমরাও তো ট্রেনে ভো বেজেছে আর ট্রেনে উঠে। আমি তো একদিন মানে কৃষ্ণনগর যাব, তখন আমি ছোট, আমরা মানে ট্রেন কি বলবো, ট্রেনের মানে আমরা মানে আমাদের বাড়ি থেকে ট্রেন কোন ট্রেন কখন যায় একদম পরিষ্কার মানে শোনা যেত।
0: বাহ, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে সুদীপ্তা দি,
1: ছোটবেলার কথাটা
0: মনে পড়ে গেল সত্যি। হ্যাঁ, এই স্টেশন, দেখুন স্টেশনের কথা বলতেই আপনার যে ছোটবেলার কথা মনে পড়ে গেল, মানে স্মৃতিকে উস্কে দিল, তাই না? ভালো থাকবেন সুদীপ্তা দি, আবারও কথা হবে। নমস্কার। খুব ভালো, অনেক ধন্যবাদ। আরও অনুষ্ঠান রয়েছে, আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার। হ্যাঁ, স্টেশনে কিন্তু অসম্ভব গতি, এবং জীবনকে খুব কাছ থেকে কিন্তু টের পাওয়া যায়, যে এত মানুষ আসছে, এত মানুষ যাচ্ছে, কেউ কাউকে চেনে না, অথচ তাদের যাত্রা পথ একভাবে শুরু হয়েছিল, গন্তব্য কিন্তু পৃথক। এভাবেই কথা হোক, আজকের বিষয় থাকুক

0: अच्छा मैंने बिकी थी दिल लगी।
1: हेलो नमस्कार।
2: হ্যাঁ
1: সুমিতা দি, আপনাকে স্বাগত জানাচ্ছি জলপাইগুড়ি থেকে। হ্যালো
2: হ্যালো
1: হ্যাঁ হ্যালো, এবার শোনা যাচ্ছে। কেমন আছেন সুমিতা দি?
2: ভালো আছি।
1: আচ্ছা, আজ কথা হচ্ছে স্টেশনে বেড়াতে যাওয়া। আপনি কি বেড়াতে যান?
2: কখন ট্রেন আসবে,

0: নানা রকম লোকজন দেখা ওঠা, খুব ভালো।
1: এই যে এত মানুষের আসা যাওয়া, কেউ কাউকে তেমন ভাবে চেনে না, কেউ কারো মনের কথা জানে না, তাই না? এগুলো দেখতেই মনে হয় ভালো লাগতো। কত রকম হকার, তারা কত কিছু,
0: বাউল গান করছে,
1: হ্যাঁ একদম একদম, হ্যাঁ।
0: ভালোই লাগতো।
1: আর এখন কি প্রয়োজনে যান নাকি এমনি? নিশ্চয়ই এখন আর
0: খুব একটা যাওয়া হয় না ট্রেনে।
1: আচ্ছা, ট্রেনেই খুব একটা যান না? আচ্ছা, ভালো লাগলো সুমিতা দি আপনার সঙ্গে কথা বলে। আমাদের সঙ্গে থাকবেন, হ্যাঁ, নমস্কার।
0: ভালো থাকবেন, নমস্কার।
1: হ্যাঁ, স্টেশনে বেড়ানো, অনেকেরই কিন্তু অভিজ্ঞতা রয়েছে। হয়তো ট্রেনে কোথাও দূরে কোথাও পাড়ি দেবেন না, বা পাশের কোনো জায়গায়ও তিনি ট্রেনে চড়ে যাবেন না, তবুও কিন্তু অনেকে স্টেশনে বেড়াতে যান, এরকম অভিজ্ঞতা কিন্তু অনেকেরই রয়েছে। আপনি কেন যান স্টেশনে, কোন জিনিসটা আপনার ভালো লাগে, সেসব কিন্তু আপনি শেয়ার করতে পারেন। আবার আপনি হয়তো ট্রেনে যেতেই বেশি ভালোবাসেন, তার জন্য স্টেশনে আপনাকে বারবার যেতে হয়, বাস আপনি অ্যাভয়েড করেন, মানে বাস অত ভালোবাসেন না, স্টেশনটাই আপনার ভালো লাগে, কেন ভালো লাগে স্টেশন, সেটা জানাতে কিন্তু আপনি টেলিফোন করতে পারেন 9434076705। এই নম্বরে এক বন্ধু এসেছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, একটু জোরে বলুন। আচ্ছা, বকরি থেকে। হ্যাঁ ঈশব বাবু, আপনি ফোন করেছিলেন আগেও, আবারও করলেন, ভালো লাগলো। আপনি স্টেশনে বেড়াতে কি যান? আচ্ছা, কেন যান? স্টেশনে ভালো লাগে না বেড়াতে?
2: ঘটনা আছে, আমি বললেন তাই ঘটনাটা বলি।
1: হ্যাঁ বলুন, অবশ্যই বলবেন।
2: আমি অনেকদিন আগে ঘটনা, আমি ভর্তি বাড়ি যাচ্ছিলাম, আমবাড়ি স্টেশনে উঠেছি, একটু উঠেছিলাম, আমার সাথে আমার একজন সাথী ছিল, কিন্তু ট্রেনে এত প্রচন্ড ভিড়, আর ভর্তিবাড়ি স্টেশনে নেমে ও পকেটে হাত ঢুকে দেখে যে আমার মানুষ একটাই নাই,
1: এ মা, আচ্ছা, এটা তো ভীষণ বাজে একটা অভিজ্ঞতা হয়েছে, তাই না? আপনি ট্রেনে উঠে, আপনার ট্রেনে খুব ভিড় ছিল? আচ্ছা, হুজুর সাহেবের মেলায়। আচ্ছা, ঠিক ঠিক। আর এখন এখন কি আপনি যান স্টেশনে বেড়াতে, কিংবা ট্রেনে চড়ে কোথাও বেড়াতে, যার জন্য আপনাকে স্টেশনে যেতেই হবে? আচ্ছা, অনেক ধন্যবাদ ঈশব বাবু আপনাকে আপনার অভিজ্ঞতা শেয়ার করবার জন্য, নমস্কার, সঙ্গে থাকবেন। হ্যাঁ বলুন। আচ্ছা, ও সেই গানটা তো খুব সম্ভবত আমাদের মেঠো সুরে শোনানো হয়, আপনি মেঠো সুর শুনবেন, সেখানে কিন্তু শোনানো হয়। অবশ্যই এখানেও যদি থাকে আমাদের সংগ্রহে, এই মুহূর্তে অবশ্যই শোনাবো, সঙ্গে থাকুন, নমস্কার। আচ্ছা, নমস্কার, ধন্যবাদ। হ্যাঁ, স্টেশনে যাবার এবং স্টেশনে গিয়ে ট্রেনে উঠে কোথাও বাইরে বেরোনোর, সেটা কিন্তু বাইরে বেড়াতে যাওয়ার বা কোনো কাজে যাওয়ার, ঈশ্বরবাবু কিন্তু বললেন, এবং তার এই অভিজ্ঞতা কিন্তু খুব একটা সুখকর নয়। তিনি হুজুর সাহেবের মেলায় যাবার জন্য প্রচণ্ড ভিড়ে তার কিন্তু পকেট মার হয়ে গেছিল, তার পয়সার ব্যাগটা চুরি হয়ে গেছিল। হ্যাঁ ঠিকই তো, জীবনে কত রকম অভিজ্ঞতা সঞ্চিত থাকে জীবনের বাক্সে, সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করবার জন্যই কিন্তু আপনাদের টেলিফোন করতে হবে। টেলিফোন করতে হবে 9434076705, এই নম্বরে। স্টেশনে বেড়ানো আজকের বিষয়। চলে যাব পরের গানে। পরের গানটি মান অভিমান ছায়াছবি থেকে গেয়েছেন আরতি মুখোপাধ্যায়।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাংলা এবং হিন্দি ছায়াছবির গানের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। এক বন্ধু এসেছেন, বন্ধুর সঙ্গে কথা বলে নেব। হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন? একটু রেডিও সেটটা মিউট করে দিন।
1: আমি ময়নাগুড়ির।
0: হ্যাঁ, নামটা বলুন। ময়নাগুড়ি থেকে কে বলছেন?
1: মায়া রায় বলছি।
0: হ্যাঁ মায়া দি, আপনি আগেও একবার টেলিফোন করেছেন। স্টেশনে বেড়ানো নিয়ে কথা হচ্ছে। আপনি নিশ্চয়ই ট্রেনে চেপে কোথাও না কোথাও যান, তার বাইরেও কি আপনি স্টেশনে বেড়াতে যান? যান না? আপনি কে, ভালো লাগে না যেতে? এত মানুষ আসে যায়, সব কিছু দেখতে ভালো লাগে না?
1: একটা ছোটবেলার অভিজ্ঞতার কথা বলি।
0: একদম একদম বলুন।
1: আমি ছিলাম তো শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে কলকাতায়।
0: আচ্ছা,

0: সেটা উদ্ভাবনী নেই, মানে হচ্ছে কি ট্রেনটা যদি আবার চাকাটা যদি খুলে এরকম,
1: আচ্ছা
0: যাচ্ছি যাচ্ছি যাচ্ছি ভয় লাগতো সেদিকে, তারপরে শিয়ালদা গিয়ে মানুষের ভিড় দেখে বন্ধুগুলোকে যে কোথায় হারিয়ে ফেললাম।
1: আচ্ছা
0: তারপরে তো দেখলাম ও আমাকে খুঁজছে,
1: হুম
0: তারপর বলছে ও মায়া তুমি এখানে আছো, চলে গেছি ওই ক্যামেরায় আমরা উঠবো, চলো গিয়ে উঠলাম,
1: আচ্ছা তারপর দেখা হলো আপনাদের।
0: দেখা হলো বসলাম, তারপরে আবার
1: আচ্ছা হারিয়ে গেছিলেন তখন, আপনি খুব ভয় পেয়ে গেছিলেন, তারপরে আবার দেখা হয়ে যাওয়ার পর আবার হাসি ফুটলো, তাই তো? ঠিক, ভালো থাকবেন, ভালো লাগলো আপনি যে শেয়ার করলেন এই হারিয়ে যাওয়া কথা, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। হ্যাঁ, কত মানুষের কত রকম অভিজ্ঞতা, নানান জনের নানান রকম জগৎ দেখা এবং যে অভিজ্ঞতা সেগুলো সঞ্চয় করা। হারিয়ে গেছিলেন, আবার খুঁজেও তার বান্ধবকে পেয়ে গেছেন, এর মধ্যেও একটা আনন্দ রয়েছে। স্টেশনে গেলে সত্যি বোঝা যায় যে ব্যক্তিগত আনন্দ, দুঃখ, সাফল্য, এর বাইরেও যে ট্রেন জীবন, সে নিজের মতো চলতে থাকে, কারুর অপেক্ষা করে না, কারুর সে পরোয়াই করে না, সে শুধু চলে, সে কোথাও থেমে থাকে না। তার জন্য যে একটা অস্থায়ী ঠিকানা স্টেশন, সেটা হয়তো আপাত দৃষ্টিতে স্থায়ী, কিন্তু সেখানে কেউ স্থায়ীভাবে বসবাস করে না, শুধুমাত্র ক্ষণিকের, কাজের মানুষ কাজ করতে আসে, ট্রেন যায় ট্রেন আসে, মানুষ যায় মানুষ আসে, মানুষের থাকে কোথাও যাবার আনন্দ, অথবা যে আসছেন তার থাকে ফিরে আসার এক প্রতীক্ষা। সেখানেও কখনো মৃত মানুষও আসে ট্রেনে, তাকে আনা হয়, আবার কখনো বিয়ের দম্পতিও ট্রেনে যায় তাদের নতুন করে জীবন সাজানোর জন্য। সব কিছুই কিন্তু ট্রেনে চড়লে জানা যায়, অথবা স্টেশনে প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করলেও কিন্তু অনেক কিছু আমাদের চোখের সামনে ফুটে ওঠে। তাই বন্ধুরা, আপনারা টেলিফোন করবেন, টেলিফোন এক বন্ধুকে পেয়ে গেছি, টেলিফোন করেছেন। হ্যালো, নমস্কার।
2: নমস্কার,
1: হ্যাঁ কে বলছেন, নামটা বলুন।
2: আমি শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে বলছি।
1: আচ্ছা, বাঘা, হ্যাঁ, নামটা
2: নিতাই রায়।
1: নিতাই বাবু, হ্যাঁ নিতাই বাবু, আজ নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা রয়েছে স্টেশনে বেড়ানো নিয়ে বা না বেড়ালো স্টেশন
2: অনেকটাই আছে।
1: আচ্ছা,
2: পুরোটা বলতে গেলে তো বোধহয় এখন যা টাইম আছে আপনাদের হবে না।
1: আচ্ছা বলুন বলুন, আপনি কিভাবে দেখেছেন?
2: সেখানে তো হামেশাই আমরা যাই, ভালো লাগে, এই বহু লোক যাতায়াত করে, তাদের নানান রকমের অভিজ্ঞতা, তাদের নানান রকমের উঠা বসা, চাল চলন, কথাবার্তা, সেগুলো তো থাকেই। এটা তো আমার মানে শিলিগুড়ি স্টেশনের কথা বলছি, এছাড়াও আর একটা স্টেশনের কথা বলবো, সেটা বাগডোগরা। বাগডোগরা যে মহামায় পাল আছে আপনাদের সহকর্মী, ওর বাবা আমি এবং আরো একজন, তিনি উনি একটু চাকরি করেন, যেহেতু মহামায়ের বাবাও এয়ারফোর্সে এসে ছিলেন, আমরা তিনজন প্রাতঃভ্রমণে যেতাম, যেহেতু সকালবেলা একটা সকালবেলা নিজের আগের একটা প্রোগ্রামই ছিল প্রাতঃভ্রমণ, আমরা প্রতিদিন প্রাতঃভ্রমণে যেতাম। তার সাথে সেটা থাকতো ব্যাঙ্গুরু যে এমএস আছে সেইখানটা, তারপরে আমরা স্টেশনে এসে নানান ভাবে ঘোরাঘুরি করতাম,
1: চা খেতাম,
2: গল্প করতাম, অভিজ্ঞতা গুলো হতো। আর স্টেশনে যাওয়াটা একটা একটা আকর্ষণ থাকে, এই যে এত লোকজন আসে যায়, তাদের চলাফেরা, তাদের যে অভিজ্ঞতা গুলা। একবার কি হলো, একটা

0: মেয়ের চটি ট্রেনের নিচে পড়ে গেল,
1: আচ্ছা,
0: সিকি দিয়ে ধরছে, সে ওই প্রতিষ্ঠানে সে যেতেও পারছে না, সে কান্নাকাটি শুরু করে দিল। তখন কি করে, ট্রেন তো ছাড়তেই পারে, তা আমরা টাইমটা দেখলাম যে না টাইম আছে, এটা উঠানো। তারপর আমি একজন নেমে আর একজনকে দিয়ে উঠালাম, উঠে সে মেয়েটাকে দেওয়াতে সে মানে কি বলবো, তার যে কি মানে শান্তিটা আসলো সেটা মানে না দেখলে বলা মুশকিল। হয় অনেক ঘটনা ঘটে। আর তাছাড়া আমরা স্টেশনে বলতে গেলে আমি মায়ের কোলের থেকেই যাতায়াত করতাম ট্রেনে,
1: আচ্ছা,
0: ট্রেনের যে অভিজ্ঞতা তো অনেক। আর এই বলতে গেলে মানে আমরা সারা বছরে বোধ হয় 3 মাস বোধ হয় ট্রেনে যাতায়াত করি। হ্যাঁ, এর মধ্যে একবার ভেলোরে গেছিলাম আমি ট্রিটমেন্টে, আমার 7,000 টাকা পকেট মারা গেছে, কিন্তু
1: পকেট মার, আচ্ছা,
0: বাসে যাতায়াত শিলিগুড়ি বাগডোগরা 1,000 দিন যাতায়াত করতাম, কোনোদিন পকেট মার হয়নি, কিন্তু সেদিনের পকেট মারটা আমার খুব মানে দুঃসহ ব্যাপার হয়ে গেছিল। মানে পকেটে আমি, আমার দোকান আছে, আমি দোকান থেকে যা কিছু ছিল ট্রেনে
1: তুলে
0: যাওয়ার
1: নিয়ে চলে গেছিলে।
0: ট্রেনে যাওয়ার হাত খরচ যেটা ওই পকেটে রেখে দিয়েছিলাম, বাকি ট্রেনে যদিও রিজার্ভেশন ছিল এতটাই ভিড় ছিল কল্পনা পায়ের নিচে, মানে এদিক সেদিক বাথরুম থেকে আরম্ভ করে সব জায়গায় প্যাসেঞ্জার, ওই কতগুলা শ্রমিক থাকে যারা করে
1: কে কোথা দিয়ে কিভাবে ওটা চুরি করে নিয়ে
0: ওরাই
1: গেছে।
0: ওই পয়সাটা।
1: হ্যাঁ, সত্যি,
0: তখন আমার হাত খরচের একটা পয়সাও ছিল না, তো ভাগ্যিস আমার মিসেসের কাছে আলাদা ভাবে রাখা ছিল।
1: হ্যাঁ হ্যাঁ, সেটা একটা, হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে, নমস্কার। আজ সত্যি সময় একেবারেই নেই কথা বলতে বলতে, এবং অনেকে জানালেন তাদের ট্রেনে যাওয়ার অভিজ্ঞতা, স্টেশনের নানান রকম দৃশ্য দেখবার অভিজ্ঞতা, বা ট্রেন স্টেশন চত্বরে ঘোরাফেরা, সবটা নিয়েই আজকের আমাদের বিষয় ছিল, স্টেশনে বেড়ানো। স্টেশন আমাদের মনে করিয়ে দেয় কিন্তু যে আমরা এই যে জীবন, সেই জীবনের কিন্তু এক অস্থায়ী যাত্রী। কারোর হাতে রিজার্ভেশন, কারোর হাতে টিকিট, কারোর যাত্রা দীর্ঘ, কারো বা স্বল্প, কিন্তু শেষ পর্যন্ত সকলকেই কিন্তু যেতে হবে সত্যের দিকে, অর্থাৎ গন্তব্যের দিকে। আজ লাইভ ফোন ইন বাংলা এবং হিন্দি ছায়াছবির গানের এই অনুষ্ঠানটি, এবং পাশাপাশি আপনাদের সঙ্গে কথা বলবার এই যে লাইভ ফোন ইন অনুষ্ঠানটি, আজ এখানেই শেষ হলো। আবারও আগামী পর্বে আপনাদের সঙ্গে কথা হবে। নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 421.9 মিটার, অর্থাৎ 711 কিলোহার্টসে, এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন আধুনিক গান, গেয়েছেন ভূপেন হাজারিকা।

এতক্ষণ শুনলেন আধুনিক গান গেয়েছেন ভূপেন হাজারিকা। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই প্রথমে সমাচার সন্ধ্যা এবং তারপর নিউজ @9।

0: চিত্রা সিংয়ের গাওয়া এই গজলটির সাথে সাথে শেষ হলো বিভিন্ন শিল্পী কণ্ঠে গাওয়া গজল। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শ্রোতা বন্ধুরা, এখন স্টুডিওর ঘড়িতে সময় রাত 9:30। এখন আরও একটি লাইভ ফোন ইন অনুষ্ঠানের সময় এবং অনুষ্ঠানটির নাম আপনারা সকলেই জানেন, গানে গানে। হ্যাঁ, গানে গানে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু রিমি। আর আজ গানে গানে এই অনুষ্ঠানে কথা হবে গান কি গোপন কোনো বেদনা এই বিষয়টি নিয়ে। আপনার কি মনে হয়, সত্যি কি গান বেদনা থেকে উঠে আসে? এ বিষয় নিয়ে আপনি কথা বলবেন। কথা বলবার জন্য আপনাকে 9434076705 এই নম্বরে টেলিফোন করতে হবে। গান কি গোপন কোনো বেদনা প্রশ্নটির যদি উত্তর এক কথায় দেওয়া যায়, তা কিন্তু হয় না। কারণ গান শুধু সুর নয়, কিংবা কোনো শব্দও নয়। গান মানুষের অন্তর্জগতের এমন এক ভাষা যা অনেক সময় মুখের ভাষাকে অতিক্রম করে যায়। যেখানে কথা হয়তো থেমে যায়, সেখান থেকেই অনেক সময় গানের শুরু হয়। হ্যাঁ, আজ গানে গানে এই অনুষ্ঠানে শুরুতেই গানে যাব। কথার পর ইতিমধ্যে এক বন্ধুকে পেয়ে গেছি, বন্ধুর সঙ্গে কথা বলে নিচ্ছি। হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি শিলিগুড়ি বাগাজতিন পার্ক থেকে নিতাই রায় বলছি।
0: হ্যাঁ নিতাই বাবু, আপনাকে গানে গানে অনুষ্ঠানে স্বাগত জানাই। হ্যাঁ, গানে গানে অনুষ্ঠানে আজ কথা বলবো এবং আপনি আজ প্রথম কলার। গান কি গোপন কোনো বেদনা এরকম একটি বিষয় আপনার কি মনে হয়?
1: গানটা বেদনার থেকেই বা দুঃখ থেকে উঠে আসে,

0: আচ্ছা,
1: যেমন নজরুলের যতগুলা গান আছে
0: হুম,
1: সেগুলো কিন্তু তার ওই অনুভূতির থেকেই যায়,
0: একদম একদম,
1: বেশিরভাগ গান।
0: হুম,
1: যে সে যত বড় আর্টিস্ট হোক আর ছোট আর্টিস্ট হোক,
0: হুম,
1: তার ওই অনুভূতিটা যখনই আসে তখনই সে আসে, তার গানটা রচনা হয়।
0: একদম। রবীন্দ্রনাথেরও তাই আমরা দেখেছি বিভিন্ন পর্যায়ে।
1: হ্যাঁ, রবীন্দ্রনাথ আমি সবার কথাই বলছি,
0: হুম,
1: কিন্তু নজরুলের ক্ষেত্রে বোধহয় একটু বেশি, যদিও জানা নেই আমার,
0: হুম,
1: কিন্তু আমি অনুভব করি আর কি।
0: হুম,
1: তবে নজরুলের গানটাই আমি খুব বেশি মানে ভালোবাসি আর কি,
0: আচ্ছা আচ্ছা,
1: অন্যান্য গানও ভালোবাসি, লোকগীতি
0: হুম হুম হুম
1: এসব গুলো আমার খুব প্রিয় গান। যেমন আমাদের শিশিরের গানগুলো তো মানে মন থেকে একেবারে উজাড় করে আসে, একদম মনকে কেড়ে নেয়, খুবই ভালো প্রোগ্রাম। তার সাথে এই যে লেখাগুলা, যেগুলা গান রচনা হয় সেটা ভগবান থেকেই বেশি আসে,
0: ঠিক, খুব ভালো বললেন, ভালো
1: বেদনা
0: লাগলো।
1: কষ্ট দুঃখ এগুলো থেকেই রচনাটা শুরু হয়।
0: ঠিক, ভালো লাগলো শুনে আপনার কথা। আমাদের সঙ্গে থাকবেন, নমস্কার। গান কি গোপন কোনো বেদনা? হ্যাঁ, এ নিয়ে কথা বলুন বন্ধুরা। আপনারা ইতিমধ্যেই কথা হলো নিতাইবাবুর সঙ্গে, এবং খুব সুন্দর করে উনি ওনার কথা ব্যক্ত করলেন। আমরা শুরুতেই যাব অভিজিৎ এবং শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানটি। ছায়াছবি ভীষণ পরিচিত, মাই হুনা।

0: হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ, প্রবীর বাবু।
1: হ্যাঁ হ্যাঁ
0: আচ্ছা,
1: দিদি ভাই।
0: হ্যাঁ,
1: হ্যাঁ দিদি ভাই, দিদি ভাই কি বিষয়ে দিয়েছেন আজকে? এখন আর
0: আজকে
1: কি
0: দিয়েছি গান। কি গোপন কোনো বেদনা কি মনে হয় আপনার, মানে কোনো দুঃখ থেকে গানের শব্দ এবং সুর দুটো কি মালা গাঁথে, আপনার কি মনে হয়?
1: হ্যাঁ দিদি ভাই,
0: হুম
1: একদম একদম, এটা উচিত কথা যেটা দিয়েছেন। এটা আপনাদের মাথা থেকে বেরোনো মানে আমাদের, মানে সত্যি করে এই বেদনা তো বটেই।
0: হুম
1: হ্যাঁ, তো সেই বেদনাটা মানে গান থেকেই অনেক সময় অনেক যন্ত্রণা দূর হয় দিদি ভাই।
0: হুম হুম
1: তো সেই যন্ত্রণাটা যদি আপনারা মানে এই গান শুনিয়ে মানে লাঘব করেন, এতে কিন্তু একটা মানে ফিজিওথেরাপির একটা কাজ করে দিদি ভাই।
0: ঠিক
1: কারণ
0: ঠিক মিউজিক থেরাপি
1: হ্যাঁ
0: এখন তো
1: হ্যাঁ হ্যাঁ
0: হচ্ছে, মিউজিক থেরাপি হচ্ছে, গান শুনিয়ে
1: হ্যাঁ
0: মন
1: হ্যাঁ
0: ভালো করা।
1: ও ওইটাই ওইটাই আর কি বলছি
0: হ্যাঁ
1: যে
0: হ্যাঁ
1: ওটাও
0: ঠিক,
1: দেখুন,
0: থেরাপির কাজ করে। ভালো
1: হ্যাঁ
0: বললেন, ভালো
1: থেরাপির কাজ
0: বললেন।
1: করে। হ্যাঁ কিন্তু দেখুন, আজকে যদি আমার কোনো কেউ আত্মীয় স্বজন বিয়োগ হয়, তাহলেই আমার তখন মনে খারাপ হয়। সেই সময় আপনাদের এই গানের গানের যে গানগুলো আছে, সত্যি করে সে যারা লিখেছেন মানে গীতিকার, সত্যি করে তাদেরকে অজস্র ধন্যবাদ এবং শতকোটি প্রণাম দিদি ভাই। তার সাথে এই যে আপনারা যে অনুষ্ঠানগুলো করছেন আমাদের জন্য, সত্যি করে এটাও আপনাদেরকে মানে শতকোটি প্রণাম জানানো দরকার দিদি ভাই। কারণ আপনারাই আমাদেরকে উদ্বুদ্ধ করেন এবং আপনাদের পথে পথে সাথী মানে পাথেয় করে রাখেন যে না, এই জিনিস দিলে মানুষের মন ভালো হবে, মনে হবে। তো সেই জন্য গানটা সত্যি করে অতি অবশ্যই দরকার। আর রেডিও সঙ্গে থাকলে আপনি জীবনের সব জিনিস কিন্তু ভুলে যাবেন। মানে ক্যাসেটের ক্যাসেটের গান হলে একটাই শুনতে পাবেন, কিন্তু রেডিওতে আপনার নানা রকম গান এবং নানা রকম জিনিস আপনারা শুনিয়ে আমাদেরকে যে উদ্বুদ্ধ করছেন, এটাও অনেক পাওয়া পাওয়া আর কি প্রাপ্য জিনিস ভাই।
0: অনেক
1: তো
0: ধন্যবাদ,
1: সেইটা
0: অনেক ধন্যবাদ। সঙ্গে
1: হ্যাঁ
0: থাকবেন,
1: হ্যাঁ
0: হ্যাঁ,
1: থাকবেন।
0: সঙ্গে
1: হ্যাঁ
0: থাকবেন,
1: হ্যাঁ হ্যাঁ
0: নমস্কার। গানে গানে এই অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা আপনারা রয়েছেন, টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। গান কি গোপন কোনো বেদনা? আশ্চর্যের বিষয়, সবচেয়ে আনন্দের গানেও কোথাও না কোথাও এক ফোঁটা হলেও বিষাদ লুকিয়ে থাকে। কারণ আনন্দ ক্ষণস্থায়ী, কিন্তু যে অনুভূতি, যে বেদনার অনুভূতি, সেটা কিন্তু থেকে যায়। একজন শিল্পী যখন গান গেয়ে ওঠেন, তখন কিন্তু হাজার মানুষের অনুভূতির কথা ভাবেন। এক বন্ধু এসেছেন। হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার,
0: হ্যাঁ, কে বলছেন বলুন নামটা।
1: আমি বলছি চাউলারি থেকে, জলপাইগুড়ি চাউলারি রাজগঞ্জ থেকে আব্দুল কাদের।
0: আচ্ছা আব্দুল বাবু,
1: হ্যাঁ
0: ভালো আছেন তো?
1: হ্যাঁ ভালো আছি।
0: আচ্ছা, গান শুনছেন, আমাদের অনুষ্ঠান সব শুনছেন?
1: না শুনতেছি তো, আমার তো রেডিও সাথেই আছে, আমি
0: আচ্ছা,
1: রেডিও
0: বাহ,
1: ছাড়া থাকতে পারি না।
0: খুব ভালো।
1: হ্যাঁ
0: গানে গানে
1: হ্যাঁ
0: অনুষ্ঠানে আপনি টেলিফোন করলেন, আপনি জানেন তো, শুনছেন
1: হ্যাঁ
0: তো আজকের বিষয়,
1: না
0: গান কি
1: শুনছেন,
0: গোপন কোনো বেদনা, মানে গান
1: না
0: কি মনে হয়?
1: গানের মধ্যে আমি যেটুকু বুঝি,
0: হ্যাঁ
1: সব থেকে মানুষের গানের মধ্যে আছে আপনার জ্ঞান।
0: আচ্ছা,
1: যদি গানের কথাটাকে যেই বলুন, নজরুল নজরুল বলেন, আপনার রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, আপনার

0: চন্দ ফকির বলেন,
1: হুম
0: আবার যাত্রা গান বলেন,
1: হুম
0: প্রত্যেকটা গানের মধ্যেই আপনার এক একটা যে ওর তাৎপর্য মানে আছে,
1: হুম
0: যদি এটাকে বুঝে ওঠানো যায়, একমাত্র বুঝতে পারবে শুধু মানুষ। আর মানুষের জন্য তৈরি গান মানে এর মধ্যে এত জ্ঞান আছে, যদি সেই জ্ঞানটাকে উপলব্ধি করা যায় তাহলে কিন্তু মানে আমরা অনেক অ্যাডভান্স আগে হয়ে যাব।
1: ঠিক
0: হ্যাঁ, এত জ্ঞান আছে গানের মধ্যে, আমি যেটুকু বুঝি আর কি। হ্যাঁ
1: ঠিক,
0: হ্যাঁ,
1: ভালো
0: যেমন
1: বললে।
0: ধরেন একটা কথা বলি, লালন ফকরি বলছে একটা কথা যে সুন্নত করিলেই যদি হয় মুসলমান, মা বন্ধে দিয়ে করত প্রমাণ। মানে দাড়ি রাখলে বা সুন্নত করলে যদি মুসলমান হয় বা হিন্দু হয়, তাহলে আমার যত সব মা বোন আছে, হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক, তাদের দিয়ে তো প্রমাণ কেউ করতে পারবে না যে হিন্দু কি মুসলমান। তাহলে ওখানটাও ওই গানের মধ্যেও একটা তাৎপর্য মানে মানে আছে,
1: ঠিক।
0: ঠিক না?
1: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য এবং কথা বলবার জন্য।
0: নমস্কার নমস্কার
1: নমস্কার।
0: নমস্কার।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন গানে গানে অনুষ্ঠানে। এক বন্ধু এসেছেন, হ্যালো নমস্কার।
1: হ্যাঁ, তাদের আজকে বিষয় কি?
0: আজকের গানে গানে অনুষ্ঠানে বিষয়টি রাখা হয়েছে, গান কি গোপন কোনো বেদনা? আপনার কি মনে হয়?
1: হ্যাঁ, কোনো কোনো গান আছে এমনও, সেটা দুঃখের গানই বলা যায়, তখন বেদনাই মনে হয়।
0: হুম হুম
1: আবার
0: হুম
1: এমন এমন অনেক গান আছে সেগুলো আনন্দদায়ক মনে হয়।
0: হুম ঠিক ঠিক
1: বুঝছিস?
0: হ্যাঁ
1: হ্যাঁ, দুঃখের গানগুলো সত্যি বেদনাদায়ক মনে হয়।
0: হুম
1: এটাই আমি
0: আপনার নামটা আরেক বলুন, নামটা
1: সোমা গাঙ্গুলি জলপাইগুড়ি থেকে বললাম।
0: সোমাদি, জানি তবু শিওর হয়ে নেওয়া ভালো, তাই না?
1: হ্যাঁ,
0: ভালো
1: গান
0: বললেন।
1: তো সুন্দর, গান হলে মনের মতো গান হলে মনে হয় গান শুনেই যায়। আমার তো গান খুবই ভালো লাগে, যে
0: হ্যাঁ
1: কোনো গান
0: হ্যাঁ হ্যাঁ
1: হোক
0: হ্যাঁ জানি সেটা, আর
1: আপনি
0: ভালো লাগলো,
1: যেটা বলতে
0: সঙ্গে
1: গান
0: থাকবেন।
1: ভালো
0: হ্যাঁ
1: লাগে। হ্যাঁ ঠিক
0: নমস্কার।
1: আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: গান সত্যি কি গোপন কোনো বেদনা? হয়তো হ্যাঁ, আবার হয়তো না, অনেক অনুভূতির মিশ্রণ। গান হলো সেই আলোকিত রূপ যা মানুষকে ভেঙে দেয় না, বরং তাকে আরও গভীর, আরও অনেক অনেক সংবেদনশীল করে তোলে। গান হলো হৃদয়ের সেই দরজা যেখানে কান্নাও আলো হয়ে ফোটে, আর আলো তো আলোকিতই থাকে, নীরবতা সুর পায়। আরও এক বন্ধু এসেছেন, হ্যালো নমস্কার।
2: হ্যাঁ নমস্কার ম্যাডাম,
0: হ্যাঁ নামটা
2: আমি
0: বলুন।
2: এই বেলাগোবা থেকে বলছি আর কি।
0: হ্যাঁ নামটা বলুন।
2: নবকুমার রায়।
0: আচ্ছা নবকুমার বাবু, আপনার সঙ্গে অনেকদিন বাদে আমার কথা হলো, হয়তো আপনি ফোন করেছেন, আমার সঙ্গে কথা হয়নি। আপনার কি মনে হয় গানে গানে অনুষ্ঠানে আপনি ফোন করলেন, আর আজকের বিষয় রাখা হয়েছে, গান কি গোপন কোনো বেদনা নাকি
2: গোপন
0: অন্য কিছু?
2: গোপন গোপন বেদনা, এটা সত্যি গানে জ্ঞান আনে। গোপন বেদনাকে আর যেরকম গোপন বেদনাকে ফুটায় উঠে, তেমনি আবার আনন্দকেও ফুটায় উঠে।
0: হ্যাঁ ঠিক, হ্যাঁ
2: এই কিছুক্ষণ আগে যে এক শ্রোতা
0: ফোন
2: কাউলাড়ি
0: কর।
2: থেকে আব্দুল বাবু বললেন,
0: হুম হুম
2: আব্দুল ভাইয়ান,
0: হুম হুম হুম
2: কথাটা সত্যি দামি। জ্ঞানে গানে কিন্তু জ্ঞান আনে,
0: একদম
2: তো গান নিয়েই কিন্তু মানুষ চলে। বিশেষ করে আমি সব গানে ভালোবাসি, সব শিল্পীরই গান ভালোবাসি।

0: রাখি।
1: হুম
0: আর বিশেষ করে আমি একজন রাজবংশী লোক, তো
1: আচ্ছা
0: তার মধ্যে আমাদের যে রাজবংশী সম্প্রদায়ের যে সমস্ত গানগুলো হয় সেটা
1: হুম
0: আমি খুব ভালোবাসি,
1: ভীষণ ভালো,
0: তাই না?
1: ভীষণ ভালো তার
0: হ্যাঁ হ্যাঁ
1: শব্দ
0: হ্যাঁ,
1: এবং
0: ভাওয়াইয়া
1: সুর,
0: গান,
1: ভাওয়াইয়া,
0: পালাটিয়া গান,
1: হুম
0: সতপীরের গান,
1: হুম
0: মানে বিভিন্ন
1: বিভিন্ন ধরনের
0: তারপরে
1: গান রয়েছে।
0: হ্যাঁ রাহাকারি গান,
1: হুম
0: এই সমস্ত গানগুলো আমি ভালোবাসি। এর মধ্যে কিন্তু মানে সবসময় তো সেই গানগুলো শোনা যাচ্ছে না, তাই রেডিওটাই আমার প্রাণ। আর তাছাড়া আমার 2 বছর আগে আমার ওয়াইফ মারা গেছে, তো সঙ্গে নিয়ে থাকি আর কি।
1: ঠিক
0: অনেকে আমাকে বলে যে বড় মোবাইল নাও, বড় মোবাইল নাও, না আমি বললাম না বড় মোবাইল ওটা বরঞ্চ কিছু ক্ষতিও করবে, আমার রেডিওই ভালো আর কি, ছোট মোবাইল ভালো এই জ্ঞানের, এটাই আমি মনে করি আর কি।
1: ঠিক খুব ভালো লাগলো
0: তো
1: আপনার কথা
0: হ্যাঁ
1: শুনে,
0: এই যে
1: এবং আপনি
0: হ্যাঁ এই
1: মানে
0: গান,
1: অনেক সময় যখন বেদনায় থাকেন তখনও গান আপনাকে বাঁচিয়ে তোলে, বাঁচিয়ে রাখে, তাই না? নমস্কার, ভালো লাগলো। সকলে ফোন করছেন এবং গান কিভাবে অন্তরের অনুভূতিগুলোকে জাগিয়ে তোলে সে কথা প্রকাশ করছেন বন্ধুরা। ভেতরে যে ক্ষত, সে ক্ষতরও কিন্তু নিরাময় ঘটায় এই গানই। আরও এক বন্ধু এসেছেন, হ্যালো নমস্কার।
2: হ্যালো নমস্কার,
1: হুম বলুন, কে বলছেন?
2: পড়াশোনা থেকে শুভ্রা চন্দ্রগুপ্ত বলছি।
1: হ্যাঁ সুপ্রাদি, কেমন আছেন?
2: ভালো আছি, আপনি ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি। আজকে গানে গানে অনুষ্ঠানে বিষয়টা রাখা হয়েছে যে গান কি গোপন কোনো বেদনা, আপনার ধারণা বা আপনার বিশ্বাস, আপনি কি মনে করেন? আপনি তো গান
2: আমার
1: ভালোবাসেন। হুম
2: হ্যাঁ গান ভালোবাসি, গান যেমন দুঃখেরও গান আছে,
1: হুম
2: যেমন মান্নাদের গান যে ক্ষতি আমি করে দিয়েছিলাম ভুলে, এটা যেমন দুঃখের গান।
1: হুম
2: আবার আত্মশ্রদ্ধারও গান আছে,
1: হুম
2: যেমন অষ্টাদশী উৎসব আয়

0: যদিও শোক।
1: অনুরাগ ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনলি পবন এই গানটি।
0: আচ্ছা, ধন্যবাদ বন্ধুরা, আপনারা রয়েছেন গানে গানে অনুষ্ঠানে বাংলা এবং হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি অনুরাধা পড়োয়াল এবং পঙ্কজ উজাসের দ্বৈত কণ্ঠে গাওয়া। মেয়েদের আশিক ছায়াছবির গান।

0: এক বন্ধু আছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? কে বলছেন, নামটা আরেকবার বলুন।
1: ভবানী বর্মন।
0: আচ্ছা, আপনি তো একবার ফোন করেছিলেন।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ করেছিলাম।
0: হ্যাঁ, বলুন।
1: আমার ইউরেস টপিকটা খুব মনে পড়ে দিল।
0: বাহ,
1: আজকে হয়তো আমার হাজবেন্ড বেঁচে নেই, কিন্তু আমার হাজবেন্ডের কথা এই গানের ব্যাপারটাতে মনে পড়ে গেল যে উনি আমাকে খুব বকুনি দিতেন, যখনই আসবে তখনই গান, বিভিন্ন সময় গান, পুজোর মধ্যে যাচ্ছি তখনও গান, আবার সারাদিন কাজ করতে করতে গান শুনতাম। হ্যাঁ, আমাকে খুব বকা দিত এই ব্যাপারে যে এত গান, সে এত গান, আমি গানের সাথে তাহলে নাচবো, হ্যাঁ কাজ করবো, ব্যায়াম করবো, গানের সাথে সাথে ব্যায়াম করতাম, এইগুলো নিয়ে খুব বকুনি খেতাম। তার যে এই গানের ব্যাপারে খুব মনে পড়ে গেল। কিন্তু তুমি, আমি কিন্তু এখনো গান শুনি, গান ছাড়া

0: ভালো লাগে না, যখনই সময় পাই গান নিয়েই থাকি।
1: বাহ, খুব ভালো, গানের সঙ্গেই থাকবেন, গানেই তো রয়েছে
0: হ্যাঁ,
1: গোটা জীবন এবং গোটা জীবনের সৌন্দর্য। হ্যাঁ
0: গান না শুনে তোমার ঘুমই আসবে না,
1: হ্যাঁ
0: গান
1: ঠিক,
0: শুনে
1: খুব ভালো,
0: ঘরে
1: আপনার
0: যদি
1: মন
0: বসে
1: ভালো
0: থাকো।
1: থাকবে। আজ আমাদের সময় প্রায় একেবারেই শেষ হয়ে গেছে। হ্যাঁ ঠিক, সব কথা আমরা বলতে পারি না, সব প্রশ্নের উত্তরও আমরা পাই না, আমাদের কিন্তু নীরব থাকতে হয়। আর এই নীরব থাকতে থাকতে কখন যেন গান আমাদের আনন্দ শেখায়, বেদনা শেখায়, ক্ষত একদিন সুন্দর শিল্প হয়ে ওঠে। শ্রোতা বন্ধুরা, আপনারা গানে থাকুন, গানে গানে এই অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হলো, আবারও আগামী পর্বে গানে গানে। নমস্কার, আকাশবাণী শিলিগুড়ি, একটু পরই খবর।

0: আকাশবাণী, খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও অস্ট্রেলিয়া ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আজ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। ভারত অস্ট্রেলিয়া তৃতীয় বার্ষিক শিখর সম্মেলনে উভয় পক্ষই দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম ভারত সরবরাহের বিষয়ে প্রশাসনিক কর্মপদ্ধতি চূড়ান্ত করেছে। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মেটস মোদি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরায় বিজেপিতে যোগদান করেছেন। বিজেপি প্রার্থী হিসেবেই তারা রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। জাতীয় মহিলা কমিশন NCW IVF ক্লিনিকগুলির ওপর নিয়ন্ত্রক পরিকাঠামো ও সংশ্লিষ্ট আইনের সর্বাত্মক পর্যালোচনা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানও পাল্টা আক্রমণ চালায়। বিশ্বকাপ ফুটবলে আজ থেকে শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আজ তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ভিক্টোরিয়ার গভর্নমেন্ট হাউসে দুই নেতাই যৌথ সাংবাদিক সম্মেলন করেন। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতায় অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত ও অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুদেশের মধ্যে আজ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। ঘোষণাপত্রে উভয় নেতাই দুদেশের সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন। যৌথ ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতার উপর জোর দেন।
1: हमारे मैरिटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, आज हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की।
0: অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ আজ মেলবোর্নে ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরাম এবং ইকোনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশনে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত অস্ট্রেলিয়া রূপান্তরমূলক এবং হাইটেক যুগে প্রবেশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আনুষ্ঠানিক অস্ট্রেলিয়া সফর দুদেশের মধ্যে সম্পর্কের এক উল্লেখযোগ্য মাইলফলক সূচিত করেছে। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা গভীরতর করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রি আজ এক সাংবাদিক বৈঠকে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের মধ্যে আলোচনায় ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব এবং দুই নেতার মধ্যে নিবিড় সহযোগিতার দিকটি ফুটে উঠেছে। ভারত অস্ট্রেলিয়া তৃতীয় বার্ষিক শিখর সম্মেলনে উভয় পক্ষই দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম ভারতে সরবরাহের বিষয়ে

0: প্রশাসনে কর্মপদ্ধতি চূড়ান্ত করেছে। এই চুক্তি ভারতের স্বচ্ছ জ্বালানি কর্মসূচি এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে সহায়ক হবে। দুই নেতা অর্থনৈতিক সহযোগিতার দিকটিও পর্যালোচনা করেছেন। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানে জন উচ্ছ্বাসের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত 12 বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী সে দেশে বসবাসরত 10 লক্ষ ভারতীয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদানের কারণে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব ভিত্তি স্থাপিত হওয়া সন্তোষ ব্যক্ত করেছেন। আরও বৃদ্ধি আরও সাফল্যের মন্ত্রে ভর করে ভবিষ্যৎমুখী উন্নত ভারত গঠনের লক্ষ্যে কার্যকর রূপরেখার ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
1: 21वीं सदी का भारत आज विकसित होने के लक्ष्य पर काम कर रहा है। ये वो भारत है जो कहता है ग्रो मोर अचीव मोर। हम 140 करोड़ एस्पिरेशन से भरे राष्ट्र है। हम अधीर है, बेसब्र है। हम दुनिया की सबसे तेजी से बढ़ती इकोनॉमी है।
0: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ভারতের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে সে দেশের বিকাশে ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ
2: করেন। The energy that we feel in here tonight defines the Australia-India partnership. It is an enthusiasm and a dynamism that drives the positivity and promise of our two nations and peoples.
0: আধুনিক কূটনীতির ভিত্তিকে আরও দৃঢ় করে তোলার পাশাপাশি সভ্যতাগত ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। এর মধ্যে রয়েছে দেবী ভদ্রকালীকে উৎসর্গীকৃত একটি ব্রোঞ্জের ত্রিশূল, নন্দীর একটি অপূর্ব গ্রানাইট মূর্তি এবং ব্যাসল্ট পাথরে নির্মিত স্বরানন কার্তিকের একটি ভাস্কর্য। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজেপি জানিয়েছে। এই চুক্তির আওতায় ভারত ইন্দোনেশিয়াকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস সরবরাহ করবে। লোকায়ন 2026 সমুদ্র অভিযানের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দর সফর সফলভাবে সম্পন্ন করেছে INS সুদর্শিনী। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই সফরের মাধ্যমে ভারত ও আমেরিকার সামুদ্রিক সহযোগিতা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতায় এবং এক্স হ্যান্ডেল AIA নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার 3 প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরায় পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভা 3টি আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে এই 3 জন আজই বিজেপিতে যোগদান করেন। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কলকাতায় আজ সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সৌমিকবাবু পরে সাংবাদিকদের বলেন, এই 3 জনের তাদের দলে যোগদান ব্যতিক্রমী ঘটনা। তৃণমূল নেতাকর্মীদের দলে নেওয়ার ব্যাপারে যে নীতি ছিল তা থেকে সরে আসছেন না, তবে তৃণমূল কংগ্রেস থেকে যারা দুর্নীতি করেননি বিজেপি তাদের পাশে থাকবে। উল্লেখ্য, সম্প্রতি এই 3 নেতা তৃণমূলের রাজ্যসভা সাংসদ পদে ইস্তফা দেন। তৃণমূল কংগ্রেস সরকারের 15 বছরের শাসনকালে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। নমানে আজ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পৌরোহিত্যে এই সংক্রান্ত প্রথম পর্যায়ের বৈঠক। বিভিন্ন দপ্তরের সচিবদের কাছ থেকে প্রকল্পভিত্তিক তথ্য ও নথি চাওয়া হয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ অন্য খাতে ব্যবহার, বরাদ্দ, অপব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় মহিলা কমিশন NCW IVF ক্লিনিকগুলির নিয়ন্ত্রক পরিকাঠামো ও সংশ্লিষ্ট আইনের সর্বাত্মক পর্যালোচনা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি আশা মেনন এই কমিটির নেতৃত্বে থাকবেন। এছাড়াও বিচার বিভাগ, আইন, চিকিৎসা, ফরেন্সিক বিভাগ, ধাত্রীবিদ্যা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বিশেষজ্ঞদের এতে অন্তর্ভুক্ত করা হবে। সহায়ক প্রজনন প্রযুক্তি ক্ষেত্র ARTর ব্যাপক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ART কেন্দ্র IVF ক্লিনিক ও গ্যামিট ব্যাংকের পরিচালন আইন ও নিয়ন্ত্রক পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি মহিলাদের প্রজনন অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষার বিষয়ে পর্যালোচনা করা দেখবে। খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রক সংস্থা FSSAI মদ প্রস্তুতকারী কয়েকটি সংস্থাকে নোটিশ দিয়েছে। অভিযোগ, কিছু সংস্থা নির্ধারিত নিয়ম না মেনে অ্যালকোহলমুক্ত যে পানীয় নিষিদ্ধ অতিরিক্ত ফ্লেভার ব্যবহার করছে এবং বয়স সংক্রান্ত বিভ্রান্তিকর দাবি করছে। এছাড়া পণ্যের গায়ে বয়স বা পুরনো হওয়ার বিষয়ে এমন কিছু শব্দ ব্যবহার করা হচ্ছে যা অনুমোদিত নয়। দেশে স্মার্টফোন, ল্যাপটপ, ওয়্যারেবলস এবং স্মার্ট টিভির মতো বৈদ্যুতিক সামগ্রীর উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার এ ধরনের পণ্যে ব্যবহার হওয়া ডিসপ্লে

0: অ্যাসেম্বলিস লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ইন্ডাক্টর কয়েল মডিউলের উপর প্রাথমিক সীমা শুল্ক প্রত্যাহার করেছে। অর্থ মন্ত্রক এ ব্যাপারে তিনটি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে সভাপতিত্ব করেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্তবর্তী জেলার সুপারেরা এই সম্মেলনে যোগদান করেন। মার্কিন যুক্তরাষ্ট্র বুসেয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলা হয়। এর কয়েক ঘণ্টা আগে আমেরিকার সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শেষ করার কথা জানিয়েছে। পরপর দুরাত তাদের শহর লক্ষ্য করে মার্কিন বোমা হামলার পর বাহরিন, কুয়েত এবং কাতারে আমেরিকার ঘাঁটি ও সামরিক কেন্দ্রগুলি লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ সারা দেশে বিস্তৃত হয়েছে। রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর আরব সাগরের বাকি অংশ আজ মৌসুমী বায়ু প্রবেশ করেছে বলে আবহাওয়া দপ্তরের বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর নরেশ কুমার আকাশবাণীকে জানিয়েছেন। বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলে আজ থেকে শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। বস্টনের ফক্স বরো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ও অস্ট্রেলিয়া ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আজ প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শুভ রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিং বড়াই বিজেপিতে যোগদান করেছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান বিভিন্ন শিল্পী কণ্ঠে। প্রথমে সংঘমিত্রা গুপ্ত।

0: বিভিন্ন শিল্পী কণ্ঠে গাওয়া রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হলো। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30, আর এখন সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান লাইভ ফোন ইন মনের জানালা। মনের জানালা এই অনুষ্ঠানের বিষয়টি আগেই জানিয়ে রাখি, কথা রাখা কথা না রাখা, এই বিষয়টি নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা হবে। শ্রোতা বন্ধুরা, আজ সেই বিকেল থেকে শুরু হয়েছে আমাদের কথা বলা ফোন ইন অনুষ্ঠানে। আপনারা ভীষণভাবে সাড়া দিয়েছেন, আর আজ শেষ অনুষ্ঠান লাইভ ফোন ইন মনের জানালা এর সময়। আর আজকের মনের জানালার বিষয় আরও একবার বলছি, কথা রাখা কথা না রাখা। 9434076705 এই নম্বরে আপনারা টেলিফোন করবেন। মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ কী? অর্থ, ক্ষমতা, খ্যাতি, এসব হয়তো অনেকেই বলেন, অথচ এমন একটি সম্পদ আছে যার মূল্য কোনো মুদ্রায় মাপা যায় না, সেটি হলো মানুষের কথা। একজন মানুষ যা উচ্চারণ করবেন তার শক্তি অনেক অনেক বেশি। কথা রাখা মানে শুধুমাত্র প্রতিশ্রুতি রাখা নয়, যেন নিজের বিবেকের প্রতি সৎ থাকা। হ্যাঁ, কথা রাখা কথা না রাখা, আপনার জীবনে এই নিয়ে কি মূল্যায়ন? আপনি টেলিফোন করতে পারেন। এক বন্ধু টেলিফোন করেছেন। হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: আচ্ছা, আপনি শুনতে থাকুন, কথা রাখা কথা না রাখা।
1: গানটা বলি আমি?
0: হ্যাঁ
1: বলবো।
0: হ্যাঁ বলুন, কি বলবেন?
1: গানটা বলবো,
0: কথা
1: বাংলা চালাবেন,
0: বাংলা গান আপনারা জানেন, বাংলা আধুনিক
1: গান। দুলু ছিল বনে, দুলু বাদা ছিল না, এই গানটা চালান তো।
0: আচ্ছা, নমস্কার, সঙ্গে থাকুন, গান শুনতে থাকুন, সঙ্গে থাকলে গান অবশ্যই শোনাব। নমস্কার, শুভরাত্রি। শ্রোতা বন্ধুরা, মনের জানালা এই অনুষ্ঠানটি আপনাদের মন খুলে কথা বলবার অনুষ্ঠান। মনের যত ক্ষত কিংবা বেদনা, আনন্দ, সব কিছু উজাড় করে বলবার এই অনুষ্ঠান মনের জানালা। বন্ধু টেলিফোন করছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি অভিজিৎ মল্লিক বলছি, হাজারিবাগ, ঝাড়খণ্ড থেকে।
0: ঝাড়খণ্ড থেকে। আচ্ছা, কেমন আছেন, শুনছেন আমাদের অনুষ্ঠান?
2: হ্যাঁ, আপনাদের অনুষ্ঠান আমি শুনছি, খুব ভালো লাগছে। আজকের বিষয়টা আমার সত্যি মন ছুঁয়ে গেছে।
0: আচ্ছা,
2: বিষয়টা খুবই

0: সেন্সিটিভ বলা যায়,
1: একদম
0: কথা
1: একদম।
0: রাখা না রাখা,
1: হ্যাঁ
0: মানে
1: বলুন।
0: এই যে বিষয়টা হলো, মানে মানুষের মধ্যে যে বিশ্বাস, কারোর মধ্যে যদি বিশ্বাস গড়ে তুলতে চায় আর কেউ,
1: ঠিক।
0: তখন সে কথা রাখা সেই বিষয়টা, আর যদি কেউ সেটা ভেঙে দেয়, তো সেটাও আমার মনে যন্ত্রণা দেয় প্রচন্ড।
1: একদম একদম।
0: এবং কিন্তু মানুষকে যখন বোঝা উচিত, যদি কোনো কথা সে রাখে, কাউকে কথা দেয়, তার আগে সেটাকে ভাবা উচিত, সে কি সেই কথাটি রাখতে পারবে, বা ভবিষ্যতে সেই তার কি কোনো ভিত্তি থাকবে, যদি সে পারে সে কথাটি রাখতে, তাহলে তাকে সে কথা দেয়া উচিত।
1: একদম ভালো বললেন। শুভরাত্রি, সঙ্গে থাকবেন, ভালো লাগলো আপনার কথা শুনে। নমস্কার।
0: নমস্কার।

0: আরো এক বন্ধু টেলিফোন করেছেন, কে বলছেন?
1: হ্যালো দিদি, হ্যাঁ হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: হ্যাঁ
0: কথা
1: হ্যাঁ,
0: রাখা কথা না রাখা এই বিষয় নিয়ে কথা হচ্ছে।
1: দেখুন দিদি ভাই,
0: হুম
1: মানুষ মান হুঁশ,
0: হুম
1: যদি হুঁশটা থাকে তাহলে কথা দিয়ে কথা রাখা যাবে,
0: হুম
1: কিন্তু যদি হুঁশ না থাকে তাহলে কিন্তু মানুষের কথার কোনো দাম নেই। তো
0: একদম
1: সেই জায়গায় আমরা কিন্তু সব সময় চেষ্টা করি যে মানে কাউকে যদি কথা দিয়ে দিই তাহলে জাব দিয়ে দিই, তার কাছ থেকে যেতেই হবে এবং সেখানে পৌঁছাতেই হবে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে দিদি ভাই আমাদের মনের মধ্যে ওই জিনিসটা থাকে যে আমার, আমি যাকে কথা দিয়েছি সে আমার জন্য অপেক্ষা করবে এবং সে হয়তো আমার দিকে তাকিয়ে থাকবে, এবারে আমি যদি না তার কাছে গিয়ে পৌঁছাতে পারি সে মনে মনে একটা রাগ করবে এবং আমার উপরে তার বিতৃষ্ণা জন্মাবে যে এই লোকটা বাজে লোক, এর কথার কোনো দাম নেই। তো সেই জায়গায় কিন্তু দিদি ভাই আমি চেষ্টা করি যে যদি না যেতে পারি কিংবা না কথা মানে দিতে পারি তাহলে বলি যে না আমি এখন হবে না, আমি পরে যাব। তো সেই জায়গা থেকে কিন্তু দিদি ভাই আমরা ওই জিনিসগুলো পছন্দ করি এবং ভালোবাসি, তো সেই জায়গা থেকে আমাদের বন্ধুত্বটা কিন্তু অটুট হয়ে থাকে দিদি ভাই।
0: একদম
1: এবং
0: একদম
1: হ্যাঁ
0: ভালো বললেন প্রবীর বাবু, আপনি খুব ভালো বললেন,
1: হ্যাঁ
0: ভালো
1: হ্যাঁ
0: লাগলো,
1: হ্যাঁ
0: ভালো লাগলো আপনার
1: হ্যাঁ
0: কথা শুনে, খুব ভালো
1: হ্যাঁ
0: বললেন
1: ভালো
0: আপনি।
1: থাকবে।
0: হ্যাঁ নমস্কার,
1: হ্যাঁ
0: শুভরাত্রি।
1: হ্যাঁ নমস্কার, শুভরাত্রি দিদি ভাই।

0: মনের জানালা অনুষ্ঠানে শুরুতেই আপনারা শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটি। আর বন্ধুরা, কথা হচ্ছে কথা রাখা, কথা না রাখা, এ বিষয়টি নিয়ে। যে মানুষ কথা রাখে সে অন্যের বিশ্বাসকে সম্মান করে। সে জানে প্রতিশ্রুতি ভেঙে গেলে একটি কাজ শুধু অসম্পূর্ণ থাকে না, একটি হৃদয়ে তৈরি হয় ফাটল। বিশ্বাস ভাঙার শব্দ কিন্তু বাইরে পাওয়া যায় না, কিন্তু এর যে প্রতিধ্বনি সে পৌঁছে যায় একেবারে হৃদয়ের গভীরে, তৈরি হয় ক্ষত। এক বন্ধু টেলিফোন করেছেন, না যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কথা রাখা, কথা না রাখা, আজকের বিষয় মনের জানালা অনুষ্ঠানে। আপনারা মন খুলে কথা বলুন, মনের সমস্ত কথা আপনারা জানান, কোথাও কোনো লুকিয়ে রাখবেন না। বলুন, দরজাটা খুলে দিন, আর কোথাও আপোষ না করে আপনার মনের কথা বলুন, উজাড় করে দিন। হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন? আমবাড়ি ফালাকাটা থেকে। কে বলছেন?
1: স্বপন চক্রবর্তী।
0: আচ্ছা আচ্ছা, আপনি শোনেন নিয়মিত?
1: আমি তো প্রতিদিন শুনি।
0: আচ্ছা আচ্ছা, আজকে পেয়েছেন, ভালো লাগছে। আচ্ছা, আজকের বিষয় কথা রাখা, কথা না রাখা। আপনি জানেন তো আপনি মনের জানালা অনুষ্ঠানে ফোন করেছেন? আচ্ছা, আজকের বিষয় রাখা হয়েছে কথা রাখা, কথা না রাখা।
1: কথা রাখা মানে হচ্ছে আমি যদি কাউকে বিশ্বাস করে একটা কথা বলি, যদি কথাটা রাখে তাহলে তাকে কথাটা বলা যায়।
0: ঠিক,
1: আবার ঠিক তেমনি তার কথাটাও আমাকে রাখতে হবে।
0: একদম,
1: সেটা একটা বন্ধুত্বের মধ্যেও হতে পারে, কোনো জানা পরিচয় ব্যক্তির মধ্যেও হতে পারে।
0: একদম,
1: কিন্তু কথা দিলে কথাটা রাখতে হবে।
0: ঠিক, তবেই তো বন্ধুত্বটা গড়ে উঠবে, তাই না?
1: বন্ধুত্ব হয় এবং তার সঙ্গে আমার একটা মনের মিল হয়।
0: একদম, স্থায়ী হবে সম্পর্ক,
1: সম্পর্ক হয়ে ওঠে।
0: ঠিক, খুব ভালো, ভালো লাগলো। ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, শুভরাত্রি। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান মনের জানালায়। কথা রাখা, কথা না রাখা। কথা না রাখারও কিন্তু নানা কারণ থাকতে পারে। কখনো পরিস্থিতি বদলে যায়, কখনো মানুষের সামর্থ্য হয়ে ওঠে না, কোনো অপ্রত্যাশিত বাধা এসে সামনে দাঁড়ায়। জীবনে এমন সময় আসতেই পারে যখন দেওয়া প্রতিশ্রুতি অনিচ্ছাকৃতভাবে ভেস্তে যায়, অর্থাৎ পূরণ করা সম্ভব হয় না। কিন্তু সেই পরিস্থিতির মধ্যে থেকেও সততা কিন্তু বজায় রাখা যায়। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনারা আপনাদের জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, আপনার মনের কথা, যেখানে কথা রাখা, কথা না রাখা, এরকম কোনো ঘটনা আপনার জীবনে ঘটেছে অবশ্য।

ঘটেছে, সে সম্পর্কের মধ্যে এরকম ঘটনা ঘটে থাকে। সে বন্ধুর সঙ্গে বন্ধুর হতে পারে, মায়ের সঙ্গে সন্তানের হতে পারে, বা পারিবারিকভাবে অথবা সামাজিকভাবে এরকম ঘটনা কিন্তু আকছার ঘটে। কথা রাখা, কথা না রাখা, মনের জানালা এই অনুষ্ঠানে আপনারা মনের কথা জানাতে পারেন 9434076705 এই নম্বরে টেলিফোন করে। এবারে মান্না দের গাওয়া এই গানটি।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন মনের জানালা, আপনাদের পছন্দের এই অনুষ্ঠানে। লাইফ ফোন ইন এই অনুষ্ঠানে আজকের বিষয় কথা রাখা, কথা না রাখা। টেলিফোন করতে পারেন 9434076705 এই নম্বরে। আচ্ছা, আমরা যদি জীবনের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা অনেকেই প্রত্যক্ষ করব, অনেকে কেন সকলেই, যে সবচেয়ে গভীর সম্পর্কগুলো কিন্তু টিকে থাকে বিশাল কোনো উপহারে নয়, ছোট ছোট রাখা কথায়, তাই না? কি মনে হয় আপনার? আমি আসব, সত্যি যদি এ কথা কেউ বলে এবং সত্যি সত্যি যদি সে আসে, তাহলে কিন্তু কথা রাখাই, আমি পাশে আছি। সত্যি সত্যি কঠিন সময়ে যদি পাশে থাকা যায় তবেই তো কথা রাখা। এরকম ছোট ছোট যে প্রতিশ্রুতি দিয়ে সেটা রাখা, এরকম ঘটনাবলীর মধ্য দিয়েই কিন্তু সম্পর্ক স্থায়িত্ব পায়।

0: অর্থাৎ যে কোনো সম্পর্কের মাটি, যে ভিত্তি, সেটা কিন্তু শক্ত হয়। কথা রাখা, কথা না রাখা, শ্রোতা বন্ধুরা আপনারা টেলিফোন করতে পারেন। এক বন্ধুর টেলিফোন আছে, কথা তো বলতেই হবে। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যালো, নমস্কার। কে বলছেন? কি বলবেন বলুন। শ্রোতা বন্ধুরা, যারা সত্যি সত্যি কথা বলতে চান মনের জানালা অনুষ্ঠানে, মনের জানালা এই অনুষ্ঠান কিন্তু মনের কথা উজাড় করে দেবার অনুষ্ঠান। আপনি কি ভাবছেন বিষয়টি নিয়ে গভীরভাবে, আপনি ফোন করুন, তবেই আপনি ফোন করুন। ফোন এসেছে। হ্যালো, নমস্কার।
2: আমি মেডিকেল থেকে বলছি।
0: হ্যাঁ বলুন, কে বলছেন, নামটা বলুন।
2: বামন ভট্টাচার্য।
0: বামন,
2: বামন
0: দামন,
2: বামন ভট্টাচার্য।
0: ও আচ্ছা, ও হ্যাঁ, আপনি তো আগেও ফোন করেছেন। আজকে আমাদের মনের জানালা অনুষ্ঠানের বিষয় কথা রাখা, কথা না রাখা। আপনার কি অনুভব?
2: এটা অনেক ভাবা চিন্তার বিষয়।
0: হ্যাঁ বলুন, আপনি কি ভাবেন?
2: কথা আমার জীবনে ঘটছে, কোন জায়গায় কত দূরে গিয়েছি, কথা দিয়েছে, কথা দিয়ে আর বলছে কথা রাখেনি।
0: আচ্ছা, এরকমও ঘটেছে?
2: হ্যাঁ, অনেক দূরে গিয়েছি, কি বলে মনে কিছু করবেন না।
0: আচ্ছা,
2: আবার ঘুরে চলে এসছে এত দূর থেকে।
0: ও, এরকম অভিজ্ঞতা আপনার হয়েছে?
2: অনেকবার হয়েছে।
0: আচ্ছা, তবুও তো তিনি ক্ষমা চেয়েছেন যে হয়নি কাজটা, তিনি করতে পারেননি। এরকম কি ঘটনা ঘটেছে যে একেবারেই কথা দিয়ে কথা না রেখে একেবারে ভুলেই গেছেন, সেরকমও কি ঘটেছে? সেরকমও ঘটেছে না? ধন্যবাদ, শুভরাত্রি। হ্যাঁ, আপনি আপনার, হ্যাঁ ভালো থাকবেন, আপনিও। নমস্কার। হ্যাঁ ঠিকই তো, কথা রাখা, কথা না রাখা, এরকম নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই কিন্তু জীবন এগিয়ে যায়। এরকম আঘাত পেতে পেতে মানুষের কিন্তু পথটাও শক্ত হয়ে যায় এবং চিন্তা ভাবনাতেও কিন্তু দৃঢ়তা আসে, অনেক বেশি শক্ত হয়। চলার পথের লড়াইগুলো মানুষ করতে পারে, কথা রাখা, কথা না রাখা। এ বিষয়ে আপনারা টেলিফোন করতে পারেন 9434076705 এই নম্বরে। পরের গানটি কুমার শানুর কণ্ঠে।

সমস্যা তখনই শুরু হয় যখন দেওয়া কথা হালকা হয়ে যায়, যখন প্রতিশ্রুতি দেওয়া হয় সহজে অথচ তা রাখার কোনো ইচ্ছেই থাকে না, তখন সেই শব্দের মর্যাদা বা দেওয়া কথার মর্যাদা নষ্ট হয়। ধীরে ধীরে মানুষ সন্দেহ প্রকাশ করে আর তৈরি হয় অবিশ্বাস। এভাবেই বন্ধুরা, আজকের বিষয় কথা রাখা, কথা না রাখা। পরের গানে চলে যাচ্ছি শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গান।

0: Foreign Affairs Minister Dr. S. Jaishankar has arrived in Oman after concluding his visit to Kuwait. Upon arrival, the External Affairs Minister was received by Director General, Foreign Ministry of Oman, Sheikh Ahmed Al Maskari. Dr. Jaishankar is currently on an 11-day trip to Qatar, Bahrain, Kuwait, Oman, New York, and Brussels. The National Commission for Women, that is NCW, to reconstituted a high-level expert committee amid growing concerns over irregularities in the rapidly expanding assisted reproductive technology, that is ART, sector. The panel will undertake a comprehensive review of the regulatory framework and concerned laws governing IVF clinics, ART centers, and gamete banks, with a focus on protecting the reproductive rights, dignity, and safety of women. Former judge of the Delhi High Court, Justice Asha Menon, will chair the expert committee. And that is the end of this news bulletin.
1: Akashbani Shiliguri. আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার এক পূর্বাভাসে জানানো হয়েছে যে পরবর্তী তিন দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হবার কারণে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া সহ প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন আগামীকালের প্রভাতী অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 6:05 প্রথমে অমৃতবাণী এবং তারপর বন্দনা। কৃষি পরামর্শ, আবহাওয়ার পূর্বাভাস এবং চাষবাসের টুকিটাকি 6:25। 6:35 গান্ধী কথা, 6:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী দেবব্রত বিশ্বাস। সকাল 7:00 প্রত্যুষা, 7:45 নজরুল গীতির অনুষ্ঠানে শিল্পী ফিরোজা বেগম। লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল সকাল 8:30। 9:00 আধুনিক গান শিল্পী সঞ্চারী সাহা। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। 10:00 সীমান্ত কথা, 11:00 লাইভ ফোন ইন কিছু কথায় কিছু গানে, 11:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি কথায় সুরে, 12:00 1টায় মহিলা মজলিস এবং মদন রায়ের কণ্ঠে ভাওয়াইয়া প্রচারিত হবে 1:50। এতক্ষণ আগামীকালের প্রভাতী অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন। এখন আগামীকালের আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। 7:00 ভুলে বিশ্রি গীত, 7:30 হাম হায় রাহি পেয়ারকে ত্রিবেণী, 8:15 9:00 লাইভ ফোন ইন ইন্দ্রধনু, 10:00 বম্বে টকিস, 1:00 সুরেলা সফর। এতক্ষণ আগামীকালের আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্স FM প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েভ 101.4 মেগাহার্স এবং নিউজ অন AIR অ্যাপে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 11:13:40। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হলো। শুভরাত্রি, জয় হিন্দ।